0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ শনিবার 28 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 29 রবিউল আওয়াল 1448 হিজরি, 12 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রশ্রোতা, এপালের অনুষ্ঠান ঘোষণায় আছি আমি নুসরাত শায়লা, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রশ্রোতা, পরবর্তী অনুষ্ঠান সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ স্যাটারডে দ্য 28th অফ ভাদ্র, দ্য 29th অফ রবিউল আওয়াল অ্যান্ড সেপ্টেম্বর দ্য 12th। দ্য নিউজ রেড বাই শামসুর রহমান। ফার্স্ট দ্য হেডলাইন্স। 3-month লং ডেঙ্গু প্রিভেনশন অ্যান্ড ক্লিনলিনেস ড্রাইভ বিগিনস টুডে, প্রাইম মিনিস্টার তারিক রহমান উইল ইনগ্রেট। 3-day Bangladesh Innovation Fair kicks off in capital today to promote domestic innovations. Prime Minister provides financial assistance to different religious institutions including mosques in Dhaka's 17 constituency. Tariq Rahman visits CMH to see army officer critically injured in accident during field firing exercise in Chattogram. Good and honest people need to enter politics to make country's development and progress sustainable, comments Information and Broadcasting Minister. Hajj registration for next year will continue until 24th September. 2-day-long BRICS summit begins today in New Delhi of India, and Bangladesh is now taking on Malaysia to decide 5th and 6th place at Women's Junior Asia Cup Hockey in China. Now the details. A 3-month nationwide campaign will begin today aimed at preventing dengue and promoting cleanliness. Prime Minister Tariq Rahman will inaugurate the campaign at the South Plaza of the Jatiya Shangshad Bhavan at 9 AM. Bangladesh Betar and Bangladesh Television will broadcast the program live. A 3-day Bangladesh Innovation Fair 2026 starts today at the capital's Novo Theatre. Prime Minister Tariq Rahman will formally inaugurate the fair. The fair also aims to establish strong connections between Bangladesh's promising innovations and both domestic and international markets. Prime Minister Tariq Rahman has provided financial assistance to different religious institutions in Dhaka's 17 constituency. He handed over checks to representatives of the concerned mosques and temples at the BNP chairperson's office in Gulshan yesterday. A total of 28 mosques in Dhaka 17 received 2,47,000 taka each, while 10 temples were given 3,00,000 taka each on the occasion of the upcoming Durga Puja. Prime Minister Tariq Rahman has visited an army officer undergoing treatment at the Combined Military Hospital CMH in the capital, who was critically injured in an accident during a tank firing exercise at the Hat Hajari field firing range in Chattogram. The Prime Minister visited the CMH yesterday and inquired about the physical condition of the injured officer. Tariq Rahman gave necessary instructions to the concerned authorities to ensure proper treatment of the injured officer. It may be mentioned that 2 Bangladesh army soldiers were killed and an army officer was injured critically during the accident. The injured officer was airlifted to the CMH in Dhaka for advanced treatment. Information and Broadcasting Minister Barrister Andalif Rahman has said good and honest people need to enter politics to make the country's development and progress sustainable. He said this while addressing a seminar titled Borishal Division of Tomorrow, Prospects and Things to Do, organized by the Borishal Divisional Journalists Association at the LD Hall of the Jatiya Shangshad yesterday. The Information and Broadcasting Minister said
2: A major leadership crisis had emerged in the country over the past 17 years. As a result, good and talented young people had moved away from politics. He said the benefits of development and progress cannot be made sustainable unless good people come to leadership. Barrister Andalib Rahman further said good politicians must be produced in the coming days to turn Borishal into a true dream city. Chief Whip of the Jatiya Sangshad, Nurul Islam Moni, addressed the seminar as the chief guest. Jatiya Sangshad Chief Whip Nurul Islam Moni has said all proposals signed in the July Charter will be implemented with necessary constitutional amendments made wherever required. He said this at a press briefing at Jatiya Sangshad yesterday. The Chief Whip said the government wants to work with the opposition to implement the charter and urged all parties to unite in amending the constitution where necessary. Nurul Islam Moni further said the present government has repaid a debt of $205 crore which were left behind by the ousted fascist regime of Sheikh Hasina. The government settled this amount over the past 5 months, he added. Whips of the parliament were present on the occasion. Intending pilgrims are required to complete the registration for Hajj 2027 by 24 September, according to the schedule set by the Saudi government. The Ministry of Religious Affairs urged intending pilgrims, Hajj agencies, banks and other stakeholders to complete registration within the deadline, as time limit will not be extended. The ministry's Hajj 2 branch issued a notification in this regard. Bangladesh has been allocated a quota of 78,500 pilgrims for Hajj 2027. This is Bangladesh Betar giving you the news. 18th BRICS Summit begins today in New Delhi of India. The two-day summit aims to strengthen political and economic cooperation as well as cultural and people-to-people ties among member countries. Meanwhile, Russian President Vladimir Putin, Iranian President Masoud Pezeshkian, and representatives of other member countries have arrived in New Delhi to attend the summit. Saudi Arabia has suspended its crucial east-west oil pipeline as a precaution after it was targeted by drones launched from Iraq. Riyadh has held off on retaliation to give Iraqi authorities time to prevent further attacks. However, Iraqi Prime Minister Ali al-Zaidi has ordered an investigation and dismissed a regional military commander after confirming that the drone attack originated from Iraq. Meanwhile, Iran is expected to meet Gulf states in Oman on Monday to discuss the Strait of Hormuz and promote regional security. Hockey and Bangladesh are now taking on Malaysia in the 5th and 6th place playoff of the Junior Asia Cup Women's Tournament in China. Meanwhile, India will face South Korea in the first semi-final at 10:15 a.m., while Japan will encounter the hosts China in the second semi-final at 12:30 p.m. Bangladesh time today. Cricket and Sri Lanka moved into the final after defeating Pakistan by 4 wickets in the second semi-final of the Women's Asia Cup T20 Cricket Tournament at Dubai in United Arab Emirates. Batting first, Pakistan scored 130 runs, losing 5 wickets in their stipulated 20 overs. In reply, Sri Lanka reached the victory target, scoring 134 for 6 in 18 overs, 4 balls. The final between India and Sri Lanka will be held tomorrow at the same venue at 8:30 p.m. Bangladesh time. Dhaka Meteorological Office says the low over Northwest Bay and adjoining area now lies over Northwest West Central Bay and adjoining Odisha Andhra Pradesh coasts. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there is no inland river ports warning and no signal is to be hoisted. To end the news, the main points again. 3-month-long dengue prevention and cleanliness drive begins today, Prime Minister Tariq Rahman will inaugurate. 3-day Bangladesh Innovation Fair kicks off in capital today to promote domestic innovations. Prime Minister provides financial assistance to different religious institutions, including mosques in Dhaka 17 constituency. Tariq Rahman visits CMH to see army officer critically injured in accident during field firing exercise in Chattogram. Good and honest people need to enter politics to make country's development and progress sustainable, comments Information and Broadcasting Minister. Hajj registration for next year will continue until 24th September. Two-day-long BRICS summit begins today in New Delhi of India. And Bangladesh is now taking on Malaysia to decide 5th and 6th place at Women's Junior Asia Cup Hockey in China. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
3: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করবেন। খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্ক থেকে সকাল 9টায় অনলাইনে সরাসরি যুক্ত হয়ে এ কর্মসূচি শুরু করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও নাগরিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এর আগে কেসিসি প্রশাসকের নেতৃত্বে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাদিস পার্কে এসে শেষ হবে। সকল জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে। তিনি গতকাল কুষ্টিয়ায় পদ্মা ব্যারেজ প্রকল্পের আওতাভুক্ত গড়াই অপটেক স্ট্রাকচার নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে এ অঞ্চলের মানুষ নদী ভাঙন ও বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন। অন্যদিকে শুষ্ক মৌসুমে নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। এসব বিষয় বিবেচনা নিয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে অন্তত 24 জেলার মানুষ উপকৃত হবেন। প্রকল্পের কাজ শেষ করতে প্রায় 7 বছর সময় লাগবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য রেজা আহমেদ ও ফরিদা ইয়াসমিন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর এ কে এম শাহাবুদ্দিন সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 10-দিনব্যাপী বৃক্ষমেলা গতকাল খুলনার কয়রা উপজেলার উত্তর বেতকাশী ইউনিয়নের কাছারিবাড়ি প্রাঙ্গণে শুরু হয়েছে। জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। মেলার আয়োজক কমিটির সভাপতির সভাপতিত্বে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। মেলায় 45টি স্টল খোলা হয়েছে এবং এসব স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এর আগে মেলা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাগুরার মোহাম্মদপুর উপজেলার 20 জন নির্ময়ের নারীর মধ্যে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়। হরেকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলি প্রধান অতিথি হিসেবে এসব সেলাই মেশিন বিতরণ করেন। দলীয় নেতাকর্মী সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি বিষয় ছিল খাল পুনঃখনন কর্মসূচি। এবারে এর উপর শুনুন আমাদের খুলনা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
4: সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল খাল পুনঃখনন। তারই অংশ হিসেবে জলাবদ্ধতা নিরসন, কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খুলনার নয় উপজেলায় খাল পুনঃখনন প্রক্রিয়া চলমান রয়েছে। দীর্ঘদিন পলি ও ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়া এসব খাল পুনঃখননের ফলে পানি নিষ্কাশনের পথ সচল হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী দীপঙ্কর বালা বলেন,
5: এলাকায় সি ওয়াটার ইনট্রুশনটা বেশি, যত বেশি গ্রাউন্ড ওয়াটার উত্তোলন করা হবে তত বেশি আমাদের গ্রাউন্ড ওয়াটার লবণাক্ততার মাত্রা বেড়ে যেতে পারে। এই দক্ষিণ এলাকায় গভর্নমেন্টের উদ্দেশ্য খালখনের মাধ্যমে বৃষ্টি পানি রিজার্ভ করা হবে এবং এই রিজার্ভ পানি দিয়ে আমরা আমাদের যে জমি, বেশি জমি চাষের আওতায় আসবে এবং ক্রপিক ইন্টেনসিটি বাড়বে এবং আমাদের যে গ্রাউন্ড ওয়াটারটা এটা সেভ হবে।
4: পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলায় মোট 389টি খালের মধ্যে 146টি খাল খনন করা হয়েছে, বাকি 78টি খাল খননের অপেক্ষায় রয়েছে। জেলা বিএনপি সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি বলেন,
6: আমাদের সরকারের নির্বাচনী ইশতেহার ছিল খালগুলো সব পূর্ণ খনন করা বা খাল খনন করা। এই কর্মসূচির আয়ত্তে আমাদের প্রত্যেকটা উপজেলায় কিছু কিছু করে খাল খনন ইতিমধ্যে করেছে এবং বাকি খালগুলো পর্যায়ক্রমে খনন করা হবে। যে খালগুলো প্রয়োজন সেচের জন্য সেই খালগুলো সম্পূর্ণভাবেই আমরা খনন করব ইনশাল্লাহ, সেই পরিকল্পনা আমাদের কমপ্লিটে রয়েছে।
4: খালগুলো পুনঃখননের ফলে পানি নিষ্কাশন স্বাভাবিক হবে, কমবে জলবদ্ধতা, বাড়বে কৃষি ও মৎস্য উৎপাদনের সুযোগ। কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
3: একটি ঘোষণা। বাংলাদেশ বেতার খুলনার স্থানীয় ইংরেজি সংবাদ বুলেটিন আজ সন্ধে 6:05 পরিবর্তে সন্ধে 6:35 প্রচারিত হবে। মাগরিবের আজান প্রচারের সুবিধার্থে এই সময়সূচি পরিবর্তন করা হয়েছে। খেলার খবর। ফুটবল। খুলনার দিঘলিয়ার সেনহাটি বালুর মাঠে ১৬ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় শান্ত একাদশ 1-0 গোলে কাজীপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের জেলেখালী ত্রিপানী বিদ্যাপীঠ মাঠে 8-দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় সুদীপ্তি যুব সংঘ 2-1 গোলে আশিয়াদি ফিন্নি ফান্ডার ফুটবল ভান্ডার ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ঝিনাইদহ পৌরসভাধীন পবহাটি স্কুল মাঠে 11-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় শেখপাড়া স্পোর্টিং ক্লাব 2-0 গোলে মণ্ডলপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে যশোরের বেনাপুলের কাগজপুকুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় গয়রা স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে 4-2 গোলে গোড়পাড়া ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা অর্ধপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। শিল্পী আঞ্জুমান আরা লামিয়া, গীতিকার পঙ্কজ কুমার রায়।

এতক্ষণ দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। প্রথমে শুনবেন দেবপ্রসাদ রায়ের কণ্ঠে গান, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ। গানটিতে সুর করেছেন শাহ আলম বাদল।

0: I should have called them.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান আজ শনিবার সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে 3 মাস ব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটি শুরু হওয়া মাত্র আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন দেশের গান।

0: এফএ ঢাকা কম, মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে তিন মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ এবং ইরমা শাহের জাহান আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় এই দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 আয়োজন করেছে, যেটি আজ থেকে অর্থাৎ আজ থেকে শুরু হয়ে চলবে আগামী তিন মাস পর্যন্ত। এবং এই কর্মসূচির উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন যে আগামী অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গুর জন্য খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছেন এবং সেই কারণে সরকারও কিন্তু ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং একই সঙ্গে দেশব্যাপী সচেতনতা সৃষ্টির পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতের মধ্যে যেন ডেঙ্গু প্রতিরোধ করা যায় এবং ডেঙ্গু রোগীরা যেন সুস্থতা লাভ করতে পারে সে ব্যাপারে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। ইতিমধ্যেই সরকার গত মার্চ মাস থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হিসেবে প্রতি শনিবার ক্লিন ঢাকা কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। এবং আপনারা আমরা আপনাদের জানিয়ে রাখতে যে ইতিমধ্যেই সরকার সকল সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য বিশেষ কর্নার স্থাপন করেছে এবং ডেঙ্গু রোগ সহ পরীক্ষা নিরীক্ষা একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজে একটি ফিল্ড হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে, যদি অতিরিক্ত কোনো রোগী দেখা দেয় তাহলে যেন সেখানে চিকিৎসা করতে পারে। তাছাড়া বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে 10% শয্যা যেন বিনামূল্যে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হয় এবং যত পরীক্ষা নিরীক্ষা ডেঙ্গু রোগের এবং ডেঙ্গু রোগ সংক্রান্ত যেই ধরনের রোগ নিয়ন্ত্রণের জন্য

0: আমরা প্রস্তুতি গ্রহণ করছি সরকার যেন এই আসন্ন ডেঙ্গু ঝুঁকি প্রবণতাকে লক্ষ্য করে যেন প্রতিরোধ গড়ে তোলা যায় এবং ডেঙ্গু রোগীদের পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করা যায়। এবং আরও একটি বিষয় আমরা জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসি আইইডিসিআর আইইডিসিআর এবং মিস এই নিয়ে একটি গবেষণা সেল গঠন করেছে এবং ভ্রাম্যমাণ আদালতও কিন্তু পরিচালনা করা হচ্ছে। আজকের অনুষ্ঠানটি 64টি জেলা 11টি সিটি কর্পোরেশন এবং 503টি উপজেলা সংযুক্ত থাকবে এবং আমরা আরও কিছু কথা শুনবে এখন ইউরোমা শাহের কণ্ঠে।
1: ধন্যবাদ জনাব শামীম আহমেদ। শ্রোতা বন্ধুরা, এই কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা কার্যক্রম সমন্বয় করবেন, উপজেলা পর্যায়ে স্থানীয় কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা অর্থাৎ ইউএনএরা, অর্থাৎ দেশের কেন্দ্র থেকে শুরু করে জেলা, উপজেলা এবং স্থানীয় পর্যায় পর্যন্ত একটি সমন্বিত ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালিত হবে। এটি গুরুত্বপূর্ণ এই কারণে যে ডেঙ্গু কোনো নির্দিষ্ট এলাকা বা শ্রেণীর মানুষের সমস্যা নয়, ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সমগ্র সমাজের সম্মিলিত উদ্যোগ। শ্রোতা বন্ধুরা, এখন আপনারা যদি আমার সাথে আজকের অনুষ্ঠানের পরিবেশটি একটু কল্পনা করেন, তাহলে আমি বলতে চাই যে এখানে বিভিন্ন বয়সের স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীরা কিন্তু প্রস্তুত রয়েছেন ইতিমধ্যেই, এবং কারো নির্দিষ্ট দায়িত্ব এলাকা পর্যবেক্ষণ করা, কেউ হয়তো পরিচ্ছন্নতার কাজে অংশ নেবেন, আবার কেউ মানুষকে সচেতন করবেন। স্কাউট, বিএনসিসি, গার্লস গাইড, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদেরও যুক্ত করা হয়েছে এই উদ্যোগের সাথে। তরুণদের এই অংশগ্রহণ বিশেষভাবে আশাব্যঞ্জক, কারণ আজকের তরুণরাই কিন্তু আমাদের আগামী দিনের সচেতন নাগরিক। শ্রোতা বন্ধুরা, এই কর্মসূচির একটি বিশেষ দিক হল প্রতি শনিবার স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি এবং স্থাপনায় গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। তারা খুঁজে দেখবেন এমন কোনো জায়গা আছে কিনা, এমন কোনো স্থান আছে কিনা যেখানে এডিস মশার প্রজনন হতে পারে, এবং শুধু চিহ্নিত করে কিন্তু থেমে থাকলে চলবে না, সেসব স্থান পরিষ্কার করার উদ্যোগও কিন্তু নেওয়া হবে। এখানে আমাদের সবার জন্য একটি সহজ বার্তা রয়েছে, সেটি হচ্ছে যেখানে পানি জমবে সেখানে কিন্তু নজর দিতে হবে, কারণ এই একটি ছোট পাত্রে জমে থাকা পানি হয়তো আমাদের চোখে তুচ্ছ, কিন্তু সেখানেই কিন্তু তৈরি হতে পারে এডিস মশার প্রজনন স্থল। শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু প্রতিরোধে আমরা প্রত্যেকে আজ থেকেই কয়েকটি বিষয়ে কিন্তু সতর্ক হতে পারি, যেমন যার যার নিজের বাড়ির ছাদ দেখুন, আপনারা বারান্দা দেখুন, ফুলের টব দেখুন, বাড়ির আশপাশে পড়ে থাকা পাত্র দেখুন, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল কিংবা এমন কোনো বস্তু যেখানে পানি জমতে পারে সেগুলো সরিয়ে ফেলুন আজ থেকেই, এবং নির্মাণাধীন যে ভবনগুলো রয়েছে বা আশপাশে জমে থাকা পানিগুলো রয়েছে সেগুলোর দিকে নজর দিবেন। কেননা মনে রাখতে হবে, ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ শুরু হয় নিজের ঘর থেকেই। শ্রোতা বন্ধুরা, সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি সামাজিক অংশগ্রহণই এই কর্মসূচির মূল শক্তি।
2: আপনারা রাইজারে অবস্থান করুন, উঁচু জায়গাগুলোতে।
1: একজন মানুষ তার নিজের বাড়ি পরিষ্কার রাখবেন, একজন শিক্ষার্থী তার শিক্ষা প্রতিষ্ঠানের সচেতনতা তৈরি করবেন, এবং একজন স্বেচ্ছাসেবক একটি পরিবারকে সচেতন করবেন, একজন প্রতিবেশী একজন প্রতিবেশীকে মনে করিয়ে দিবেন যে কোথাও যেন কোনোভাবেই পানি না জমে। এভাবেই ব্যক্তিগত সচেতনতা যখন সামাজিক সচেতনতায় পরিণত হবে, তখন একটি বড় ধরনের পরিবর্তন কিন্তু আমাদেরকে দ্বারা সম্ভব। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের এই আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে যারা উপস্থিত থাকবেন, আমি সকলের নাম একবার করে বলছি, আমাদের সাথে থাকবেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম, প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মীর শাহে আলম, এমপি, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জনাব আন্দালিব রহমান, এমপি, মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডক্টর আব্দুল মঈন খান, এমপি, মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এবং সর্বশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি আমাদের সাথে উপস্থিত থাকবেন।
0: শ্রোতা বন্ধুরা, আমরা অতিথিবৃন্দের জন্য অপেক্ষা করছি, অর্থাৎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। তিনি এখানে আসার সঙ্গে সঙ্গে আজকের অনুষ্ঠানটি শুরু হবে, এবং প্রধানমন্ত্রীর আগমনের সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হবে, এবং তখনই আমরা সরাসরি সম্প্রচারে যাব। চলুন ততক্ষণ পর্যন্ত শুনি দেশাত্মবোধক গান। তখন জাতীয়

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। ইতিমধ্যে অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি এসে প্রথমে এখানে কিছু স্টল স্থাপন করা হয়েছে, সেগুলো কিন্তু পরিদর্শন করেছেন এবং তিনি তার স্বভাবসুলভ ভাবে এখানে যে অজস্র হাজারো হাজারো ছাত্র তরুণ তরুণী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক এখানে উপস্থিত আছেন তাদের সঙ্গে কুশলদেব বিনিময় করছেন। এখানে আপনাদের জানিয়ে রাখতে যে তিনি মঞ্চে উঠা মাত্রই জাতিসংগীত পরিবেশিত হবে এবং জাতিসংগীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটির শুভ সূচনা ঘটবে এবং আজকের অনুষ্ঠানটি কেবলমাত্র ঢাকাতেই অনুষ্ঠিত হচ্ছে না, বরং সারা দেশের সকল জেলা, 11টি সিটি কর্পোরেশন এবং 503টি উপজেলা এখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হবেন, তারা সরাসরি অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে, যারা স্বেচ্ছাসেবক হিসাবে উপস্থিত রয়েছেন হাজারো ছাত্রছাত্রী বলা যায়, একেবারে মাঠ টইটুম্বুর অবস্থা, নারী পুরুষ ছাত্রছাত্রী সবাই এখানে এসছেন। স্বেচ্ছাসেবক বৃন্দ রয়েছেন যারা কাজ করার অভিজ্ঞতা রয়েছে, রেড ক্রিসেন্ট সোসাইটিতে যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধিত তারা এখানে রয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী রয়েছেন বিএনসিসির সদস্যবৃন্দ, গার্লস গাইড বৃন্দ, বয়স্কাউট বৃন্দ, তারা কিন্তু এই তিন মাস ব্যাপী যেই পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সেখানে কিন্তু তারা সরাসরি ভূমিকা রাখবেন। যেমনটি আপনার কিছুক্ষণ আগে ইউরমার শাহের জাহানের কাছে থেকে শুনেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি সবার সঙ্গে তার যে স্বভাব সুলভ, তিনি যে একজন সাধারণ মানুষ তিনি সেটিই প্রমাণ করছেন এবং সাধারণ মানুষও তাকে দেখলে যেন ভীষণভাবে উজ্জীবিত হয়। তিনি সবার সঙ্গে হাত মেলাচ্ছেন, কুশলাদি বিনিময় করছেন সারিবদ্ধভাবে, মানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং এখানে একটি কথা আমরা বলে রাখতে চাই, এটিকে বলে একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এর মধ্য দিয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করার মধ্য দিয়ে কিন্তু সম্ভব হবে ডেঙ্গু প্রতিরোধ এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সফলতা। এবং এই সফলতার মধ্যেই নির্ভর করবে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই, কেমন সুস্থ থাকতে চাই সেটি। এবং এর জন্য প্রয়োজন কেবলমাত্র সরকারি উদ্যোগ নয়, সরকারি উদ্যোগের কথা আমরা আপনাদেরকে জানিয়েছি, আমরা আপনাদেরকে বলেছি সরকার কি ধরনের উদ্যোগ নিয়েছেন, কিন্তু এর সঙ্গে একজন নাগরিক হিসাবে আমাদের যে কাজ করার অভিজ্ঞতা, আমাদের যে কাজ করার যে ভূমিকা থাকা প্রয়োজন সেটি কিন্তু প্রয়োজন। আমরা আরো কিছু কথা শুনব এখন ইউরমা শাহের জাহানের কণ্ঠে।
1: অনেক ধন্যবাদ জনাব শামীম আহমেদ। আসলে এই মুহূর্তটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান স্থলে এখন উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং তাকে স্বাগত জানাতে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সেই বিভাগ সমূহের, এবং সেই সাথে কিন্তু অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে কিন্তু এখন পূর্ণতা পেয়েছে আমাদের আজকের এই আয়োজন।
0: শ্রোতা বন্ধুরা, যেমনটি বলছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান একেবারেই আমাদের কাছে, আমাদের থেকে মাত্র 1 ফিট দূরে অবস্থান করছেন, তিনি সবার সঙ্গে কুশলাদি বিনিময় করছেন, এমন বাংলাদেশি তিনি বিনির্মাণের চেষ্টা করেছেন যেন তিনি আমাদেরই লোক, এতে কোনো দূরত্ব নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি এখানে, হাজারো যে স্বেচ্ছাসেবক বৃন্দ রয়েছেন আমাদের থেকে মাত্র তিনি 1 ফিট দূরে রয়েছেন। জনাব তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমরা আপনাদেরকে বলবার চেষ্টা করছি প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বেতার থেকে, বাংলাদেশ বেতার। এইটি অবিস্মরণীয় একটি মুহূর্ত, প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশ বেতারে যেখানে কমেন্ট্রি করছি আমরা, যেখান থেকে সরাসরি সম্প্রচার করছি, সেখানে তিনি এসছেন এবং আমাদের মাইক্রোফোনটি ধরে দেখেছেন, তিনি এখন সেলফি তুলছেন, তিনি জেনেছেন যে বাংলাদেশ বেতারে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছেন, আমাদের সঙ্গে কুশলাদি বিনিময় করছেন। এটি আসলে একটি দেখবার বিষয়, এটি আসলে অনুভবের বিষয়, এইভাবেই সমগ্র জাতি উজ্জীবিত হয় তার প্রতিটি নির্দেশনায় এবং প্রতিটি মুহূর্ত উজ্জীবনের মধ্য দিয়েই কিন্তু তিনি যে আই হ্যাভ এ প্ল্যান, যেমন বাংলাদেশ বিনির্মাণ করতে চান সেটি হবে। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে উঠছেন এবং আপনাদের জানিয়ে রাখছে জাতিসংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হবে। আমরা এবারে অনুষ্ঠানটি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।

0: ধন্যবাদ সবাইকে।
1: মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে আজকে অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি।
0: সম্মানিত সুধী, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে 3 মাস ব্যাপী বিশেষ কর্মসূচির আজ শুভ উদ্বোধন হতে যাচ্ছে। কর্মসূচিটির শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলী ও বিশেষ সহকারীগণ, সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসকবৃন্দ, সরকারের সচিববৃন্দ, সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মচারীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,
1: একই সাথে দেশব্যাপী এই প্রোগ্রামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত রয়েছেন দেশের 64টি জেলা, 11টি সিটি কর্পোরেশন, 503টি উপজেলা। উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। মৌসুমী জলবায়ু পরিবর্তনের কারণে দেশের শহর গ্রাম বিভিন্ন পর্যায়ে ডেঙ্গুতে আক্রান্তের প্রাদুর্ভাব যাতে না বাড়ে সে লক্ষ্যে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমকে ত্বরান্বিতকরণে আজ 12 সেপ্টেম্বর 2026 থেকে আগামী 12 ডিসেম্বর 2026 পর্যন্ত 3 মাস নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে প্রতি শনিবার দেশব্যাপী সকল স্বেচ্ছাসেবক টিমকে সম্পৃক্ত করে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন দেশ গড়ে তোলা হবে।
0: সম্মানিত সুধী, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম মহোদয়কে।
2: মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026-এর আজকের এই ঐতিহাসিক ও গুরুত্ববহ উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং জাতীয় আয়োজন কমিটির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, একই সাথে মহান মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত দেশের জন্য আত্ম উৎসর্গকারী সকলের প্রতি সম্মান জানাই। একটি সুস্থ, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে আজ আমরা জাতীয় সংসদের এই দক্ষিণ প্লাজায় সমবেত হয়েছি। আজকের এই শুভক্ষণে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে 3 মাসব্যাপী বৃহৎ আয়োজনের শুভ উদ্বোধন করতে সম্মতি জানানোয় আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির প্রতি ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন এবং দেশবাসীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও দিক নির্দেশনা আমাদের এই জনস্বাস্থ্য সুরক্ষার লড়াইয়ে নতুন উদ্দীপনা যোগাবে। আমিও ধন্যবাদ জানাই ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি মাননীয় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, মাননীয় মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল, মাননীয় মন্ত্রী জনাব আন্দালিব রহমান পার্থ এবং মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত এমপি। আমি ধন্যবাদ জানাই ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের কমিটির সভাপতি এবং স্থানীয় সরকার পল্লীউন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শাহ আলমকে। উপস্থিত সুধীমণ্ডলী, ডেঙ্গু কোনো একক সংস্থার সমস্যা নয়, এটি একটি যৌথ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। কেবল ঔষধ স্প্রে করেই মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন উৎসেই এডিসির প্রজন। উদ্বোধনী আয়োজনে যুক্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং অশোক কর্মী তরুণ স্বেচ্ছাসেবক শক্তি, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, বাংলাদেশ স্কাউটস, গার্ল গাইডস, বিডি ক্লিন, বিদ্যানন্দ ফাউন্ডেশন, দুর্যোগ ব্যবস্থাপনার স্বেচ্ছাসেবক বৃন্দ সহ সব মিলিয়ে প্রায় 25,000 কর্মী বাহিনীর সুবিশাল উপস্থিতি প্রমাণ করে ডেঙ্গুর বিরুদ্ধে আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। 12ই সেপ্টেম্বর থেকে 12ই ডিসেম্বর 2026 পর্যন্ত টানা 3 মাসব্যাপী অভিযানের মাধ্যমে আমরা প্রতিটি ওয়ার্ড ও প্রাঙ্গণকে এডিস মুক্ত করার বাইরে সুবিশাল উপস্থিতি প্রমাণ করে ডেঙ্গুর বিরুদ্ধে আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। 12ই সেপ্টেম্বর থেকে 12ই ডিসেম্বর 2026 পর্যন্ত টানা 3 মাসব্যাপী অভিযানের মাধ্যমে আমরা প্রতিটি ওয়ার্ড ও প্রাঙ্গণকে এডিস মুক্ত করার
3: বিসমিল্লাহ রহমান রহিম। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, মাননীয় মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সচিববৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সামনে উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, শিক্ষা মন্ত্রণালয়কে আজকের এই পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য সকলের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী বিদেশ থাকায় উনি এখানে উপস্থিত হতে পারেন নাই। আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ স্কুল কলেজগুলোকে শিক্ষাদানের একমাত্র কেন্দ্র করতে চাই না, আমরা পরিচ্ছন্ন জাতি গঠনের, সুস্থ জাতি গঠনের কেন্দ্র হিসাবে এগুলোকে দেখতে চাই। ইতিমধ্যেই আমরা আপনাদেরকে নির্দেশ দিয়েছি, আপনারা যে সমস্ত ছাত্রছাত্রী স্কাউট বিএনসিসি এখানে উপস্থিত হয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ, আপনারা নিজস্ব প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখবেন এবং বাড়ি থেকে পিতামাতাকেও বলবেন, করবেন সবাই হাত তুলে দেখান। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।
1: সম্মানিত সচিব মহোদয়কে ধন্যবাদ। এ পর্যায়ে ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভাপতির বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি মহোদয়কে।
4: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান 2026 উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত গণপ্রতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, মঞ্চে এবং হাতের বামে উপস্থিত মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্য, উপদেষ্টা মণ্ডলী, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, বাংলাদেশ গণপ্রতি বাংলাদেশ সরকারের সম্মানিত সচিববৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামনে উপস্থিত বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট, গার্লস গাইড, বিডি ক্লিন এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আগত ছাত্রছাত্রী, উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী, টোটাল 25,000 কর্মী বাহিনী আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত রয়েছেন। এর বাইরে সারা দেশ থেকে সংযুক্ত রয়েছেন যারা, এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বলবেন। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব, এই অভিযানটি অভিযান হিসেবে গ্রহণ করে আগামী তিন মাস 12 ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক শনিবার আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজের এলাকা শিক্ষা প্রতিষ্ঠানের এরিয়া সংশ্লিষ্ট জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এই অ্যাডিস রোগ থেকে জাতিকে মানুষকে আমরা মুক্ত করব। সবাই একটু আমার দিকে তাকাবেন, সবাই দুই হাত তুলে মাননীয় প্রধানমন্ত্রীকে একটু অভিনন্দন জানাবেন এরকম করে, সবাই সবাই সবাই দুই হাত তুলে, সবাই অসংখ্য ধন্যবাদ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।
0: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। সুধীবৃন্দ, এবারে বিশেষ অতিথির বক্তব্য। বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত এমপি মহোদয়।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়রবৃন্দ, সারা দেশ থেকে আমাদের সঙ্গে যারা সংযুক্ত হয়েছেন, 500টি উপজেলা, 64টি জেলার বিভিন্ন পর্যায়ের, বাংলাদেশের বিভিন্ন স্তরের মানুষেরা যারা আজকে এই দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত হয়েছেন, আপনাদের সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকের এই কর্মসূচিটি নানা কারণে একটু বৈশিষ্ট্য মণ্ডিত। এর আগে আমার জানা নেই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় জনগণের স্বাস্থ্য সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্যে এই ধরনের দেশব্যাপী জনসম্পৃক্ত আয়োজন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সুস্বাস্থ্যের বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, সেই সুস্বাস্থ্যের বাংলাদেশ সফল হবে যদি আমরা রোগকে প্রতিরোধ করতে পারি। ডেঙ্গু প্রতিরোধের জন্যে আজকের এই সমাবেশের মাধ্যমে আপনাদের সকলের তিন মাসব্যাপী সম্পৃক্ততা ডেঙ্গু নামক এই ভয়াবহ রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শুধু এই ডেঙ্গুর কারণেই নয়, সার্বিকভাবে সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ গড়ে তুলতে চাচ্ছেন। আমি অত্যন্ত আশাবাদী, আজকে তরুণ সমাজের মধ্যে যে উচ্ছ্বাস, যে প্রাণ, সেই উচ্ছ্বাস এবং শক্তিকে ব্যবহার করে স্বেচ্ছাসেবক হিসেবে বাংলাদেশের কোটি কোটি তরুণরা তাদের এই দেশটিকে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলবে, এ আমার আশা নয় বিশ্বাস। প্রিয় তরুণেরা, আপনারা হাত তুলে বলুন আপনারা পারবেন এই দেশকে পরিচ্ছন্ন করতে। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে, আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিব রহমান এমপি মহোদয়কে।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এই দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান 2026-এ আমার মঞ্চে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যগণ এবং আমার সামনে উপস্থিত স্কাউটস, তার ক্লিন বিডি সহ আমার ছাত্রছাত্রী বন্ধুরা এবং ঢাকা সিটি কর্পোরেশনে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার যাদেরকে আমি দেখছি, এই যে স্কুলের ছাত্রছাত্রীরা, তাদের অনেক আনন্দের একটা সময়, আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে, আপনারা ছবি তুলেছেন। বাট আজকে আমি আপনাদের সবাইকে একটা বিশেষ অনুরোধ করব। অনুরোধটা হলো, এটা আজকের অনুষ্ঠানটা একটা ক্যাম্পেইন, প্রতি বছর ডেঙ্গুতে বহু মানুষ মারা যায়, সেটা আমরা ইচ্ছা করলেই সেখান থেকে আমরা রক্ষা পেতে পারি, একটু সাবধানতা, একটু সচেতনতা। তো আজকের অনুষ্ঠানটা যেন এখানেই শুধু শেষ না হয়, আপনারা সবাই মিলে আপনাদের নিজস্ব ক্যাপাসিটিতে সবাইকে সচেতন করবেন, সবাইকে বলবেন, এবং আপনারা বিশ্বাস রাখবেন যাতে আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাআল্লাহ এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে। সুধীবিন্দু, এবারে বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি মহোদয়কে।
7: বিসমিল্লাহ রহমান রহিম। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযানে সমবেত সকল সুধীবৃন্দ, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী, উপস্থিত সকল কর্মীবৃন্দ, আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মঞ্চ উপবিষ্ট ক্যাবিনেট সেক্রেটারি, মুখ্য সচিব, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সচিব মহোদয়গণ, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা পরিস্থিতির সকল সম্মানিত সদস্যবৃন্দ, মিডিয়া কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শুধু একটি কথা বলতে দাঁড়িয়েছি, ডেঙ্গু এমন একটি রোগ কোনো চিকিৎসা দিয়ে, কোনো স্যালাইন খাওয়াই শুধু এই জাতিকে রক্ষা করা যাবে না। পৃথিবীর কোনো দেশ সেটা পারেনি। এটাকে প্রতিরোধ করতে হলে এই পরিবেশের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে পরিচ্ছন্নতার যে ডাক দিয়েছেন, সারা বাংলাদেশ ব্যাপী সকল জেলা উপজেলা পর্যায়ে যেভাবে মানুষ প্রশাসন সাড়া দিয়েছে, আমাদেরকে 1971 সনের মতন আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করেছিলাম, জুলাই বিপ্লবে যেভাবে আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে ফেসিস্টকে বিদায় করতে পেরেছি, এই ডেঙ্গুকে প্রতিরোধ করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্ন অভিযান আজকে থেকে শুরু করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ পর্যায়ে ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতির বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এমপি মহোদয়কে।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সিটি কর্পোরেশন তথা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এবং আজকে আমাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন নতুন প্রজন্মের প্রতিনিধিরা, আমি কোনো বক্তব্য দেব না, বক্তব্য দেবেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী। আমি শুধু এইটুকু বলবো, তার কাছ থেকে আমরা শিখছি কিভাবে কথা না বলে কাজ করতে হয়। আমি জানিয়ে দিচ্ছি আপনাদের, এই যে সমস্যা নিয়ে আজকে তিনি আপনাদের সামনে হাজির হয়েছেন, তিনি স্বয়ং আমাদের নির্দেশ দিয়েছেন, জাতীয়ভাবে একটি কমিটি করে নির্দেশ দিয়েছেন, একটি টাস্ক ফোর্স তৈরি করে নিজে স্বয়ং ঘন্টার পর ঘন্টা বাংলাদেশ থেকে ডেঙ্গু দূরীকরণের জন্য প্রয়াস নিয়েছেন। আমরা যে কথা বলেছি আমরা কথা নয়, তার কাছ থেকে কাজে বিশ্বাসী হব। বক্তব্য দীর্ঘ করব না। আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর আহ্বানে, আপনারা প্রত্যেকে এখানে তথা সারা বাংলাদেশে প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এই দেশ থেকে এডিস মশা দূর করে এই দেশকে ডেঙ্গু মুক্ত করবেন, এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সম্মানিত সুধী, এখন সেই মহেন্দ্রক্ষণ, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে 3 মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণার জন্য বক্তব্য প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য প্রদান এবং 3 মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শ্রোতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী,
9: বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই অনুষ্ঠানে বিএনসিসি আমার সামনে উপস্থিত, সকল স্বেচ্ছাসেবক বৃন্দ, আমি সকলকে স্বেচ্ছাসেবক বৃন্দে বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আপনারা? ভালো? ওই যে ওইদিকে লাল হ্যাট না লাল গেঞ্জি পরে আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? এই পাশে যারা আছেন ভালো আছেন? আচ্ছা, এখন অনেকক্ষণ আপনারা বক্তৃতা শুনেছেন, আমি জানি আপনাদের বক্তৃতা শুনতে ভালো লাগছে না। আমি এসেছি এখানে, দাঁড়িয়েছি আপনাদের কাছে, আমার একটা আমি একটা সাহায্য চাই, হেল্প চাই, আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমার সাথে শুধু আপনারাই মাঠে আপনারাই দাঁড়িয়ে আছেন না, আমার সাথে অনলাইনে বহু প্রায় সবগুলো জেলা আজকে এখানে কানেক্টেড আছে, সেই জেলাগুলোতে আপনাদের মতন গার্লস গাইড, বিএনসিসি, স্কাউটস, সবাই পরিচ্ছন্নতা কর্মী সহ রেড ক্রিসেন্টের ভলেন্টিয়ার সহ ওই সব জেলাতেও দাঁড়িয়ে আছে সবাই, সবার কাছে একটি সাহায্য দরকার আমার। কেন সাহায্য দরকার আমি একটা হিসাব দিচ্ছি আপনাদেরকে। হিসাবটা হচ্ছে, আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় 23 লক্ষ, বিএনসিসি সদস্যের সংখ্যা 22,000, এছাড়া প্রাথমিক স্কুল মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাই স্কুল মাদ্রাসা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1.5 কোটি, আর প্রাথমিক স্কুল মাদ্রাসা সহ 2.5 কোটি। এইবার আপনারা আমাকে বলেন, এতগুলো মানুষ আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এখন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, দেশটা কিভাবে আমরা গড়ে তুলব, এই দেশটা আমাদেরকে গড়ে তুলতে হবে, কারণ এই দেশে আমরা সকলে থাকব। আজকে এই যে আমরা এখানে একত্রিত হয়েছি, এই যে হাজার হাজার মানুষ এই মাঠে, সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ যারা আমরা একত্রিত হয়েছে, আমরা একটি লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছি যে আমরা আমাদের দেশকে পরিষ্কার করব, আবর্জনা মুক্ত করার চেষ্টা করব। পারবো আমরা? এই যে পিছনে মাঠের ভাইরা, পারবো আমরা? পারবো আমরা ইনশাল্লাহ, কারণ এই যেই সংখ্যাটা আমি বললাম, একটা দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা সম্ভব। তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে সেটি 2024 সালের 5ই আগস্ট তরুণ সমাজ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। কাজেই পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে। কাজে আসেন, আজকে আমরা এখানে একত্রিত হচ্ছি, আগামী তিন মাস আমরা এই যে ডেঙ্গুর যে সমস্যাটা, এই সমস্যাটার আমরা সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা 100% পারবো না, কিন্তু অন্তত 80% আমরা পারবো। আমরা সকলেই জানি, এখানে বক্তব্য শুনেছি, আপনারা যারা আছেন কম বেশি অনেকেরই ধারণা আছে যে ডেঙ্গু, ঠিক আছে, কারো যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হয় ঠিক আছে, ওষুধপত্র আছে, কিন্তু সবচেয়ে বেশি সহজভাবে এবং সবচেয়ে সেফ উপায় হচ্ছে ডেঙ্গু যে সকল কারণে হয়। আমরা সকলেই জানি, এই যে ভাঙা চূড়া কাগজপত্র বিভিন্ন জায়গায় পড়ে থাকে, প্লাস্টিকের মাটির বিভিন্ন জিনিস পড়ে থাকে, সেখানে পানি জমে এই ডেঙ্গুর অ্যাসিড মশার এটা তৈরি হয়। কাজে আমরা যদি সকলে মিলে চেষ্টা করে আমরা আমাদের দেশে পরিবর্তন ঘটাতে পারব। এই যে এই মাঠে আমরা যতগুলো মানুষ আজকে উপস্থিত আছে, বিভিন্ন জেলায় যে এই যে স্বেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত আছে, বিভিন্ন সংগঠনের, আমরা যদি প্রত্যেকে পানি খাই এবং প্রত্যেকে যদি একটা করে টিস্যু এই মাঠে ফেলে দেই, এখন হয়তো কেউ কিছু বলবে না, বলবে আমাদেরকে? কেউ কিছু বলবে না, কিন্তু আমাদের নিজেদের চোখে দেখতে কেমন লাগবে। এবং এই ময়লাগুলা যখন আস্তে আস্তে জমা হয়ে অনেকগুলো হবে, এই আবর্জনা যখন বড় আকার হয়ে যাবে, তখন সেখান থেকে রোগ জীবাণু তৈরি হবে। এবং এই রোগ জীবাণু আপনি হয়তো ভাবতে পারেন, আমার কি হবে, আমি তো দূরে থাকি, আপনার হয়তো কিছু হলো না, কিন্তু আপনার কোনো আপনজন বা প্রিয়জন অসুস্থ হয়ে গেল, সে কারণে সেখান থেকে ডেঙ্গু মশা হোক বা অন্য কোনো রোগ সেখান থেকে ছড়িয়ে আপনার প্রিয়জন অসুস্থ হয়ে যাবে। কাজে আসুন, নিজেকে সুস্থ রাখি আমরা, নিজের পরিবারকে সুস্থ রাখি, নিজের সমাজকে সুস্থ রাখি, নিজের দেশকে আমরা সুস্থ রাখার চেষ্টা করি। প্রিয় ভাই বোনেরা, কাজটা কিন্তু খুব কঠিন না, আজকে হয়তো আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু প্রতি সপ্তাহে আপনি যদি আপনার নিজের বাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, প্রতিষ্ঠান হোক, একটা ঘন্টা করে যদি প্রতি সপ্তাহে আমরা প্রত্যেকটা মানুষ সময় দেই, যে যেই বাসাটায় থাকি আমরা, যেই জায়গাটায় কাজ করি আমরা, যেই প্রতিষ্ঠানে লেখাপড়ি করি আমরা, যেখানেই থাকি না কেন আমরা একটা ঘন্টা যদি আমরা সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজ করি, তাহলে অবশ্যই দ্রুততার সাথে আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে সক্ষম হব। আমরা রাস্তাঘাট দিয়ে যখন যাই, আমরা দেখি বহু মানুষ অসচেতনভাবে যেখানে সেখানে যত্রতত্র আবর্জনা ময়লা ফেলে দিচ্ছে। আসুন না আমরা সকলে মিলে তাদেরকে সচেতন করার চেষ্টা করি। এই যে বিশাল হিসাবটা, কয়েক কোটি লোকের যে হিসাবটা আমি দিলাম, সেই প্রত্যেকটা মানুষ যদি আমরা চেষ্টা করি, আমরা পরিবর্তন করতে পারব। যারা ময়লা করবে, যারা আবর্জনা তৈরি করবে, আমরা তাদেরকে নিরুৎসাহিত করি, আমরা তাদেরকে বলি যে ময়লা করেন না। আমরা কি পারব কাজটা? পারব? ওই যে ওরা পারবে না, পিছনে হাতটা তুলে না, কে পারব? এই যে স্কাউট, পারব? তাহলে পারব। আমি এই যেই কথাটা বলেছি, 24 সালের 5ই আগস্ট বাংলাদেশের তরুণ সমাজ দেখে দিয়েছে দেশকে কি করে পরিবর্তন করতে হয়। পরিবর্তন হয়েছে, তরুণ সমাজের কাছে আমার আহ্বান, আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আছেন আমার সাথে? আছেন? ইনশাআল্লাহ। তাহলে কথা একটাই, যে এখন কাজ কাজ কাজ এবং পরিচ্ছন্ন পরিচ্ছন্ন পরিচ্ছন্ন, এটাই হতে হবে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য। একটি পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ। আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এবং তার দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি,
2: যার যার এলাকায় যেভাবে টিম ভাগ করা হয়েছে প্রতিটি থানায়, আপনারা যার যার সেই এলাকায় আপনারা সেইভাবে চলে যাবেন এবং আপনাদের পরিচ্ছন্ন কাজ আপনারা পরিচালনা করবেন। এবং এটা আমাদের 3 মাস ব্যাপী অনুষ্ঠান চলবে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই, আজকে যে উনি আমাদের মাঝে এসেছেন, আমাদের যে মেসেজ দিয়েছেন, ইনশাল্লাহ আমরা এটা পরিপূর্ণ করব, এটা আমরা ওনার সামনে আমরা বলতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই সভার, এই মিলনের এখানেই সমাপ্তি। ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, জাতিসংঘের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান 2026 উদ্বোধনী অনুষ্ঠান এতক্ষণ সরাসরি সম্প্রচার করা হলো এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা যেন আমাদের চিন্তা, মনন এবং শ্রমের মধ্য দিয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে পারি এবং সরকারি যেসব,
9: প্রিয় বন্ধুরা বক্তৃতা শেষ, এখন কিসের পালা? কাজে সেলফি না, এখন কাজের পালা, কাজ করতে হবে। সকালবেলা আপনারা সবাই কষ্ট করে এখানে এসেছেন, এই কষ্টটাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। চলেন আমরা এখন আমাদের কাজে বেরিয়ে পড়ি, ঠিক আছে? রেডি? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
0: ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রাখার জন্য এবং আমরা যেন সবাই নিজ প্রয়োজনে বাড়ির আঙিনা, আমাদের নিজস্ব পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার জায়গাটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার মধ্য দিয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ এই পরিচ্ছন্নতা অভিযানকে সফল করে তুলতে পারি। আমরা শেষের কথাগুলি বিদায় নিব, তবে শেষের কথাগুলি শুনবো ইউরমা শায়ের জাহানের।
10: অনেক ধন্যবাদ জনাব শামীম আহমেদ। ডেঙ্গু প্রতিরোধে আমাদের লড়াই দীর্ঘ হতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু ভীষণ সহজ। পানি জমতে দেব না, পরিবেশ নোংরা রাখবো না, নিজে সচেতন হব এবং অন্যকে সচেতন করব। সরকারের উদ্যোগের সাথে জনগণের অংশগ্রহণ যুক্ত হলে এই উদ্যোগ আরও শক্তিশালী হবে, এটাই আমাদের আজকের আয়োজনের মূল শিক্ষা। বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আজকের এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি এবং ধারা বর্ণনায় ছিলাম আমি ইয়র্মা শাহের জাহান এবং আমার সাথে ছিলেন জনাব শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে আসিফ মোহাম্মদ এবং মোহাম্মদ রুহুল আমিন, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ খসরু সিদ্দিক, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় শ্যামল চৌধুরী, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। অনুষ্ঠান স্থল থেকে সরাসরি ধারাভাষ্যে আমাদের সাথে থাকবার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, আমরা এই দক্ষিণ প্লাজা থেকে আপনাদের ফিরে
11: ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
12: এতক্ষণ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে তিন মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। বাংলাদেশ বেতার, এখন শুনুন ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক গান।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্টজ বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী 12 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধু, শুভ সময়। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026-এর আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাতিমা আফরোজ সোহেলি। আমরা আনন্দের সাথে জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করতে কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে 100টিরও বেশি উদ্বোধন প্রদর্শনী, 50টিরও বেশি কর্পোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং 15টিরও বেশি সংলাপ ও সেমিনারের সমন্বয়ে এই নব থিয়েটারে আয়োজন করা হয়েছে এই মেলার। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতের সবচেয়ে বড় মেলা বাংলাদেশের ইনোভেশন ফেয়ার 2026 আজ 12 সেপ্টেম্বর থেকে আগামী 14 সেপ্টেম্বর 2026 পর্যন্ত 3 দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। তিনি আজ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দেশীয় উদ্ভাবন, তথ্য ও যোগাযোগ

দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় সেটিই এই মেলার মূল লক্ষ্য। মেলায় প্রধানত 14টি অগ্রাধিকার প্রাপ্ত খাতের প্রদর্শনী ও সেমিনার থাকছে, যার মধ্যে অন্যতম তথ্য ও ডিজিটাল প্রযুক্তি, ফ্রন্টিয়ার টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ ও অ্যারোস্পেস প্রযুক্তি, কৃষি ও খাদ্য প্রযুক্তি এবং জলবায়ু, পরিবেশ ও টেকসই প্রযুক্তি। এ মেলায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কারিগরি অংশীদার হিসেবে কাজ করছে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ গবেষক এবং স্টার্টআপগুলো তাদের আধুনিক তথ্য প্রযুক্তির প্রজেক্ট নিয়ে এখানে অংশ নিচ্ছে। শ্রোতা বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নব থিয়েটারে উপস্থিত হলে আমরা মূল অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করব। চলুন ততক্ষণ শুনি দেশের গান।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি ইতোমধ্যেই এই বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026-এর আয়োজনে এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আমরা মূল অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করছি।
1: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
2: সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সম্মানিত প্রধান অতিথি ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেছেন। আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় রয়েছি আমি জাবেদ কারদার
1: এবং আমি শামীম খান শামা।
2: এই পর্যায়ে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আজকের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

0: بسم الله الرحمن الرحيم والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين صدق الله العظيم অনুবাদ সূরা নাহলের 8 এবং 9 নং আয়াত আল্লাহ তাআলা ঘোড়া খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন যাতে তোমরা তাতে আরোহণ করো এবং শোভা সৌন্দর্যের জন্য আর তিনি এমন অনেক কিছু সৃষ্টি করবেন যা তোমরা জানো না আর সরল সঠিক পথ দেখানো আল্লাহ তাআলার দায়িত্ব এবং পথগুলোর মধ্যে কিছু বাঁকা পথও আছে আর তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করবেন وآخر دعا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته
1: এখন গীতা থেকে পাঠ করবেন সমীর কুমার বিশ্বাস
2: সকলকে নমস্কার ওম তৎসত

0: সম্মানিত সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে মহান সৃষ্টিকর্তার অশেষ করুণা কামনায় পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ করা হবে। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: నమో దష్మయ శ్రీ గురవే నమః. ఓం నమో భగవతి వాసుదేవాయ. అథో శ్రీమద్ భగవద్గీత దశమ అధ్యాయ విభూతి యోగ 41 సంఖ్యక శ్లోక తకే పాఠ కర్చి శ్రీ భగవాన్ వాచ. యది యాది విభూతి మత్ సత్యం శ్రీమాతయోర్జి తమయేవ భా త్వత్వాతేవ అవగచ్ఛహౌ మామో తేజయంస సంభవం. శ్రీ భగవాన్ బోల్చన్ সকল ঐশ্বর্যযুক্ত স্ত্রী সম্পন্ন বল জ্ঞান এবং বিজ্ঞানের প্রভাবাধিক্য যুক্ত সকলই আমারই শক্তির অংশ, অর্থাৎ সেই সকল বিশেষ জ্ঞানকে জগতের কল্যাণে রক্ষণ এবং ব্যবহার করবে. ওম সর্বেশাম মঙ্গলম ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত. জগতের সকলেই শান্তি লাভ করুক. সকলকে আবারও নমস্কার.
1: শ্রুতিমণ্ডলী, এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন দিবারঞ্জন সরকার.
2: পবিত্র বাইবেল পাঠ যা লেখা আছে দ্বিতীয় বংশাবলী 7:14 থেকে. আমার প্রজারা যাহাদের উপর আমার নাম কীর্তি, বাইবেল পাঠ যা লেখা আছে দ্বিতীয় বংশাবলী 7:14 থেকে. আমার প্রজারা যাহাদের উপর আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা ও আমার মুখের অন্বেষণ করে এবং তাহাদের কুপথ হতে ফিরে, তবে আমি স্বর্গ হতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব. এই স্থানে এই প্রার্থনা হইবে, তাহার প্রতি এখন আমার চক্ষু উন্মীলিত ও কর্ণ অবহিত থাকিবে, কেন এই গৃহে যেন আমার নাম চিরকালের জন্য থাকে, এই জন্য আমি এখন ইহা মনোনীত পবিত্র করিলাম এবং এই স্থানে প্রতিনিয়ত আমার চক্ষু আমার চিত্ত থাকিবে. এ হল প্রভুর বাণী.
3: এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন শ্রীমৎ আনন্দমিত্র ভিক্ষু.

যে ব্যক্তি কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না, সে যে নগরে, জনপদে বা রাজধানীতে গমন করে, সে সর্বত্রই সম্মানিত হয়। বাহু

সুতরাং বহু শাস্ত্রে জ্ঞান লাভ করা, নানান বিষয়ে শিল্প ও দক্ষতা অর্জন করা, নিজেকে শৃঙ্খলায় সুপ্রশিক্ষিত করা ও উপকারীর উপকার স্বীকার করা।

0: পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ শেষ হল। শুধু মণ্ডলী, এই অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: সম্মানিত শ্রুতি মণ্ডলী, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 এ একই ছাদের নিচে মিলিত হচ্ছেন দেশের উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিল্পখাত, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং নীতি নির্ধারকরা। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন।
2: মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ, উপদেষ্টাবৃন্দ ও সংসদ সদস্যবৃন্দ, দেশি বিদেশি সম্মানিত অতিথিবৃন্দ, শিল্প ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, উদ্যোক্তা, বিনিয়োগকারী, উদ্ভাবক, বিজ্ঞানী ও গবেষকবৃন্দ এবং প্রিয় তরুণ প্রজন্ম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা শক্তি শুধু প্রাকৃতিক সম্পদ, শ্রম বা প্রচলিত উৎপাদন সক্ষমতার উপর নির্ভর করে না। জ্ঞান, গবেষণা, প্রযুক্তি এবং উদ্ভাবন এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকা শক্তি। এই বাস্তবতাকে সামনে রেখেই বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 আয়োজন। এর উদ্দেশ্য শুধু উদ্ভাবন প্রদর্শন নয়, বরং গবেষণা ও উদ্ভাবনকে বাস্তব সমস্যা, শিল্প ও বাজারের সঙ্গে সংযুক্ত করা। আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে একজন গবেষক উদ্যোক্তাদের সঙ্গে যুক্ত হতে পারেন, উদ্যোক্তা বিনিয়োগকারীর কাছে পৌঁছাতে পারেন, বিশ্ববিদ্যালয় শিল্পের বাস্তব সমস্যা সমাধানে এগিয়ে যেতে পারেন এবং সরকার নীতি, অর্থায়ন, অবকাঠামো ও নিয়ন্ত্রকের ভূমিকায় মাধ্যমে একটি সহায়ক পরিবেশ তৈরি করতে পারে। অর্থাৎ প্রদর্শন কেন্দ্রিক সংস্কৃতি থেকে আমরা সমাধান, বাণিজ্যিকীকরণ ও সম্প্রসারণ কেন্দ্রিক সংস্কৃতিতে যেতে চাই। এই চিন্তা থেকেই বাংলাদেশ ইনোভেশন ফেয়ার একটি জাতীয় ইনোভেশন প্ল্যাটফর্ম গড়ে তোলার সূচনা করছে। আজকে এই আয়োজনের পেছনে যে চিন্তা, যে সম্ভাবনা ও যে স্বপ্ন, তার একটি সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা একটা ছোট্ট অডিও ভিজুয়াল দেখব, প্লিজ।
3: Progressive future. Students, innovators, researchers, and entrepreneurs across Bangladesh are solving real-world challenges. The question is not only how innovative ideas ignite, rather how they bring impacts to life. Ideation is just the beginning. A prototype is not yet a product. When research, industry, investment and markets remain disconnected, promising innovations struggle to move forward. They need an innovation ecosystem with defined pathways that bring innovators, researchers, startups, academia, industries, growth hackers, development partners, diaspora and government bodies under one platform. The Ministry of Science and Technology is advancing that ecosystem through four pillars. STEM for future-ready talent. Research to market for practical solutions. Innovation to market for commercial success. And frontier technology for the technologies shaping tomorrow. For the first time, Ministry of Science and Technology, MOST, takes initiatives to organize Bangladesh Innovation Fair and Award annually. This national platform gives opportunity to all the stakeholders of the innovation ecosystem to come together, showcase and discuss how ideas meet opportunity and collaboration unlock possibility. It will advance dialogue on innovation policy, affordable finance, research grants, R&D incentives and stronger industry-academia collaboration. Beyond the Fair, a national innovation hub will identify promising ideas, connect them with expertise and finance, and support their path to commercialization so potential is never lost. It's time to commit to a culture of innovation.

0: ধন্যবাদ। এই অডিও ভিজুয়ালে আমরা আমাদের দেশের উদ্ভাবনের বৈচিত্র্য ও সম্ভাবনার একটি চিত্র দেখতে পেলাম। এই সম্ভাবনাগুলোকে আরও কার্যকরভাবে সামনে নিয়ে যাবার জন্য সঠিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করাই আমাদের পরবর্তী লক্ষ্য। আর সেই লক্ষ্যে আমরা গড়ে তুলছি ইনোভেশন হাব, যা উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিল্পখাত এবং বিনিয়োগকারীদের মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করবে। আমরা বিশ্বাস করি একটি শক্তিশালী ইনোভেশন ইকোসিস্টেম কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে তৈরি করা সম্ভব নয়। তাই বাংলাদেশ ব্যাংক, রাজস্ব, জাতীয় রাজস্ব বোর্ড এবং শিল্প মন্ত্রণালয়ে ডিপিডিটি কে পলিসি পার্টনার হিসেবে, ইউএনডিপি কে টেকনিক্যাল পার্টনার হিসেবে এবং ফিকি কে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে সঙ্গে নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন ও কর্পোরেট প্রতিষ্ঠানও এই উদ্যোগে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল অংশীদারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাই একটি উদ্ভাবন যেন কোনো প্রদর্শনীতে সীমাবদ্ধ না থাকে, একটি ভালো ধারণা যেন সঠিক পরামর্শ পায়, প্রয়োজনীয় প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা পায় এবং শেষ পর্যন্ত মানুষের জীবনে ও অর্থনীতিতে বাস্তব মূল্য তৈরি করতে পারে। আমাদের প্রত্যাশা হল সরকার তৈরি করবে একটি সহায়ক পরিবেশ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সৃষ্টি করবে জ্ঞান ও প্রযুক্তি, শিল্পখাত তৈরি করবে উৎপাদন ও স্কেল আপ সক্ষমতা, বিনিয়োগকারী সরবরাহ করবে মূলধন আর উদ্যোক্তারা উদ্ভাবনকে নিয়ে যাবে মানুষের কাছে ও বাজারে। এই সমন্বয় হবে আমাদের জাতীয় ইনোভেশন ইকোসিস্টেমের মূল শক্তি। আমরা বিশেষভাবে তরুণদের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হল তরুণদের সৃজনশীলতা, অনুসন্ধিচ্ছা এবং সমস্যা সমাধানের সাহস। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে একটি উদ্ভাবন বা ভালো ধারণার পরবর্তী প্রশ্ন হবে, এটি কিভাবে বাস্তবায়িত হবে, কে এতে বিনিয়োগ করবে, কে উৎপাদন করবে এবং কিভাবে এটি বৃহৎ পরিসরে জনগণের বা মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, মোট 671টি ইনোভেশন আবেদনের মধ্য থেকে একটি নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা 50টি উদ্ভাবন প্রদর্শনের জন্য নির্বাচিত করেছি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচিত প্রত্যেক উদ্ভাবককে মেলা শেষে 10,000 টাকা করে প্রদান করা হবে। এছাড়া 3 দিনব্যাপী মেলা শেষে নির্বাচকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা 10টি উদ্ভাবন নির্বাচন করা হবে। নির্বাচিত প্রত্যেক উদ্ভাবককে পুরস্কার হিসেবে 1,00,000 টাকা করে সিড মানি প্রদান করা হবে, যাতে তারা উদ্ভাবনকে আরও উন্নত ও বাজারজাত কাজে এগিয়ে নিয়ে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে বিজ্ঞান সৃষ্টি করবে জ্ঞান, প্রযুক্তি সৃষ্টি করবে সক্ষমতা, উদ্ভাবন সৃষ্টি করবে মূল্য এবং উদ্যোক্তা ও শিল্প সেই মূল্যকে মানুষের জীবনে ও অর্থনীতিতে রূপান্তর করবে। গবেষণা থেকে উদ্ভাবন, উদ্ভাবন থেকে বাজার আর বাজার থেকে অর্থনৈতিক ও সামাজিক মূল্য সৃষ্টি হবে। এই ধারাবাহিকতা হোক আমাদের এগিয়ে যাওয়ার পথ। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 এই যাত্রা একটি গুরুত্বপূর্ণ সূচনা। এই গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।
1: অসংখ্য ধন্যবাদ সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। সুধীমণ্ডলী, এ পর্যায়ে ইনোভেশন ইকোসিস্টেম টুয়ার্ডস ট্রিলিয়ন ডলার ইকোনমি বিষয়ে কিনোট প্রেজেন্টেশন প্রদান করবেন এমন একজন ব্যক্তি যিনি প্রথম বাংলাদেশি হিসেবে ইউনেস্কো চেয়ারের স্বীকৃতি পেয়েছেন এবং ইন্ডাস্ট্রি ও হায়ার এডুকেশনের সংযোগ নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছেন। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার মহোদয়কে, প্রফেসর বুয়েট এবং ইউনেস্কো চেয়ার অন ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেশন ইন হায়ার এডুকেশন সিস্টেম।

বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, একাডেমি থেকে আগত মাননীয় উপাচার্য মহোদয়, অন্যান্য অধ্যাপকবৃন্দ, ডিপ্লোম্যাটিক কোরের সদস্যবৃন্দ, ইনোভেটরবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে এমন একটি অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি, এমন একটি কিনোট প্রেজেন্টেশন দেওয়ার সম্মান আমি পাচ্ছি, যে স্বপ্ন আমি গত দেড় যুগ ধরে দেখছি। গত দেড় যুগ ধরে যে ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্টের স্বপ্ন নিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি, আমার মতো আরও অনেকে চেষ্টা করেছেন, আমি মনে করি আমাদের জন্য আজকে একটি মহেন্দ্রক্ষণ। এবং বিজ্ঞান মন্ত্রণালয়ের এই প্রচেষ্টার মাধ্যমে আজকে একই ছাদের নিচে ইনোভেটরস, গভর্নমেন্ট, একাডেমিয়া, ইন্ডাস্ট্রি, উদ্যোক্তা, স্টার্ট আপস সবাই সম্মিলিত হয়েছেন, যাতে এই ইকোসিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারি। তো গত দেড় যুগ ধরে আমি যে স্বপ্ন দেখেছি, আমি ইউনিভার্সিটি থেকে যে কাজ করার চেষ্টা করেছি, ইন্ডাস্ট্রির সাথে কথা বলে আমার যে অভিজ্ঞতা তৈরি হয়েছে, আমার স্বপ্নকে আমি যেখানে দেখতে চেয়েছি, আমি সেই স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করতে চাইব আজকের এই কিনোট প্রেজেন্টেশনের মাধ্যমে। তো আমরা যে ইনোভেশন ইকোসিস্টেমটা ডেভেলপ করতে চাই, এখানে যাত্রাটি আমাদের সম্পূর্ণ নতুন নয়। প্রায় 2500 বছর আগে ওয়ারি বটেশ্বর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের আধুনিক কারিগরি বিদ্যা সেখানে বিকাশ লাভ করতে পারে, আধুনিক সভ্যতা সেখানে বিকাশ লাভ করতে পারে। একইভাবে আমরা দেখেছি প্রায় 1000 বছর আগে আমাদের সম্পুরা বিহারে আমরা দেখেছি যে কিভাবে সেখানে জ্ঞান লাভের জন্য সারা বিশ্ব থেকে বিভিন্ন একাডেমিশিয়ান এসে সম্মিলিত হতে পারে। তারই ধারাবাহিকতায় প্রায় 400 বছর আগে বাংলার মসলিন সারা বিশ্ব জয় করেছে তার উদ্ভাবনী শক্তি দিয়ে। আমরা পরবর্তীতে পাটের মাধ্যমে আমরা বিশ্ববাজারে প্রবেশ করেছি রপ্তানিতে। মাইক্রো ক্রেডিট আমাদের বিশ্বে দেখিয়েছে যে বাংলাদেশ কীভাবে উদ্ভাবনে এগিয়ে যেতে পারে। এবং একই সাথে আরএমজির মাধ্যমে আমরা বিশ্ববাজারে একটি অভূতপূর্ব স্থান দখল করেছি। এবং এই যাত্রাতে আমরা দেখেছি যে গত কয়েক শতক ধরে বাংলাদেশে বেশ কিছু মনীষী, বেশ কিছু বড় ব্যক্তিত্ব জন্ম লাভ করেছেন, যারা বিশ্ব পর্যায়ে উন্নীত হয়েছেন। কিন্তু যাদের কথা আমরা বলছি, যাদেরকে এখানে দেখছি, যাদের ছবি এখানে আমরা দেখছি, তারা প্রায় সবাই ব্যক্তিগত উদ্যোগে তাদের এই অবস্থানে উঠে এসেছেন। কিন্তু আমাদের দরকার হচ্ছে এটাকে স্কেল আপ করা, এটাকে পরবর্তী জায়গায় নিয়ে যাওয়া। আমাদের দরকার হচ্ছে পরবর্তী 5 থেকে 10 বছরে 100 জন জামাল নজরুল ইসলাম, 100 জন জগদীশচন্দ্র বসু এবং অন্যদেরকে জন্ম দেয়া। তাহলে বাংলাদেশে আমরা যেখানে যেতে চাই, আমরা সেই বাংলাদেশটাকে পাব। আমরা যদি বাংলাদেশের নিকট ভবিষ্যতের ইতিহাসটা দেখি, আমাদের 1971 থেকে 1990, তো এই জায়গাটাকে আমরা বাংলাদেশ 1.0 আমরা হিসেবে চিন্তা করতে পারি, যেখানে আমরা বেসিক বাংলাদেশ হিসেবে গড়ে উঠেছি, আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো প্রকাশ পেয়েছে এবং যার মাধ্যমে আমরা বেসিক নেশন বিল্ডিংটা করতে পেরেছি 1991 থেকে 2024। এই জায়গাটাতে আমাদের সারা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন পেয়েছে এবং একই সাথে আমাদের তৈরি পোশাক শিল্প, আমাদের বৈদেশিক আয়, আমাদের মাইক্রোফাইন্যান্স, আমাদের অন্যান্য যে উৎপত্তিগুলো হয়েছে শিক্ষাক্ষেত্রে এবং নারীর ক্ষমতায়ন, সে জায়গাগুলোতে আমরা সফলতা লাভ করেছি। আমরা আজকে দাঁড়িয়ে আছে 2026 এবং বাংলাদেশ 3.0 আমি বলবো যে 2025 থেকে শুরু হয়েছে। তো যে জায়গাটাতে আমাদের বর্তমানে কাজ করা দরকার হচ্ছে নলেজ ইকোনমি নিয়ে। আমরা যদি আমাদের লো ভ্যালু প্রোডাক্টে না থেকে এখন হাই ভ্যালু প্রোডাক্টে যেতে চাই, বাংলাদেশকে পরবর্তী জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদের নলেজ ইকোনমি ছাড়া অন্য কোনো উপায় নেই। এবং 2025 থেকে যদি আমরা বাংলাদেশ 3.0 চিন্তা করি, কিন্তু তারপর আমি বলবো যে এই 3.0 যাত্রা মূলত শুরু হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমানের হাত ধরে, এবং যিনি জাস্ট কিছুদিন আগে, কয়েক মাস আগে আমাদের জন্যে তিনি ডিক্লেয়ার করেছেন যে আমরা 2034 সালের ভেতরে $1 trillion ইকোনমিতে উন্নীত হতে চাই। এবং আমরা যদি $1 trillion ইকোনমিতে উন্নীত হতে চাই, আমাদের কিছু বেসিক ডেভেলপমেন্ট লাগবে। তো তার যদি আমরা অর্থনৈতিক ভাষায় বলি, আমাদের অন্তত 8% আমাদের GDP ইনক্রিজ করতে হবে প্রতি বছর, বছর বাই বছর 2034 পর্যন্ত। আমাদের রেভিনিউ মোবিলাইজেশন হতে হবে, আমাদের GDP 2.5% FDI আমাদের অ্যাট্রাক্ট করতে হবে প্রতি বছর।
এবং আমাদের অন্যান্য যে ইকোনমিক যে আমাদের প্যারামিটারগুলো আছে সেগুলোকে আমাদের ভালো জায়গায় নিতে হবে। তো এগুলোর একটা সাইড হচ্ছে আমরা যদি ইকোনমিক পলিসি পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমাদের অবশ্যই যারা ইকোনমিস্ট আছেন দেশে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী আছেন, আমাদের বিডা আছে, অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, তো তারা নিশ্চয়ই এমন এমন পলিসি করবেন যে পলিসির মাধ্যমে এই জায়গাগুলোতে আমরা সক্ষমতা অর্জন করব। কিন্তু শুধুমাত্র কি ইকোনমিক পলিসি দিয়ে আমরা এটা অর্জন করতে পারবো? আই হ্যাভ স্ট্রং ডাউট। শুধুমাত্র ইকোনমিক পলিসি দিয়ে আমরা এই সক্ষমতা অর্জন করতে পারবো না। এই সক্ষমতা যদি আমাদের অর্জন করতে চাই, যদি আমরা জিডিপি 8.8 বা ক্লোজ টু 2 digit আমরা অর্জন করতে চাই, আমরা যদি FDI 2.5% অর্জন করতে চাই এভরি ইয়ার, তাহলে আমাদের অন্য কিছু জায়গা, মৌলিক জায়গা আমাদের সংস্কার করতে হবে, আমাদের উন্নয়ন করতে হবে, যার মাধ্যমে শুধুমাত্র এই জায়গাগুলো সম্ভব। আসুন আমরা আরেকটু ডিটেল দেখি, তাহলে আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে যে আসলে আমরা কী বলতে চাচ্ছি, আমরা ইনোভেশন ইকোসিস্টেমের কী ইম্প্যাক্ট পাব। তো আমরা যদি আমাদের পার্শ্ববর্তী কিছু দেশের ইতিহাস দেখি, বিশেষ করে আমরা যদি ভিয়েতনাম এবং কোরিয়ার এক্সাম্পলটা দেখি, তাহলে আমাদের কাছে চিত্রটা পরিষ্কার হয়। আমরা যদি দেখি যে নিকট অতীতে কোরিয়া যে পরিমাণ ইনভেস্ট করছে তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, সেটা হচ্ছে বিটুইন 4-5%। অন দ্য রিভার্স সাইড আমরা এখানে বাংলাদেশে এখন পর্যন্ত সেখানে ইনভেস্ট করছি অনলি 0.3%। ভিয়েতনাম ইনভেস্ট করছে মোর দ্যান 0.4%। এবং এই রিলেশনশিপটা যদি দেখি, আপনারা যদি দেখেন যে ডান দিকে এখানে একটা ভিউগ্রাফ আছে, 1971 যখন আমাদের জন্ম হলো, কোরিয়া, ভিয়েতনাম এবং বাংলাদেশ উই আর অন দ্য সেম প্ল্যাটফর্ম। কিন্তু তারপর যদি ট্র্যাজেক্টরিটা দেখেন, আমরা একই জায়গাতে উড্ডয়ন শুরু করলেও আমরা এখন এই ট্র্যাজেক্টরির এক একজন এক এক জায়গাতে আছি। যদিও ভিয়েতনামের টোটাল ইকোনমিক সাইজটা বাংলাদেশের কাছাকাছি, কিন্তু তাদের পার ক্যাপিটা জিডিপি কিন্তু আমাদের থেকে অনেক বেশি। কিন্তু কোরিয়া অনেক দূরে এগিয়ে গেছে, কারণ তারা বেশ কিছু বড় স্টেপ নিয়েছে। আপনি যদি ইনোভেশনের কথা বলেন, যেটা আজকের আমাদের কিনোট এবং এই পুরো অনুষ্ঠানের মূল বিষয়, তো কোরিয়ার অবস্থান হচ্ছে চতুর্থ সারা পৃথিবীতে, আর দুঃখজনকভাবে সত্যি বাংলাদেশের অবস্থান হচ্ছে 106। এবং তার ইম্প্যাক্ট যদি আমরা দেখি, R&D এবং ইনোভেশন ইকোসিস্টেমের ইম্প্যাক্টটা যদি দেখি, কোরিয়াতে থেকে গত বছর প্রায় 2 lakh পেটেন্ট সাবমিটেড হয়েছে, যেখানে বাংলাদেশ থেকে সাবমিটেড হয়েছে অনলি 87। 2 lakh ভার্সাস 87 ইজ দ্য কন্ট্রাস্ট পিকচার এখানে বিটুইন কোরিয়া এবং বাংলাদেশ। তাহলে এখানে নিশ্চিতভাবে আমরা বুঝতে পারি যে আমাদের কোনো একটা জায়গাতে গ্যাপ আছে, যে গ্যাপটা আমাদের পূরণ করতে হবে। এবং এই জায়গাটাতে আজকে ডাইভার্স অডিয়েন্স, আমরা টেকনিক্যাল ডিটেলে যাবো না সেই জন্যে, কিন্তু এখানে আসলে আমরা ম্যাপ দিয়েও এই কোঅর্ডিনেশনটা দেখাতে পারি যে আমি যদি ইনভেস্টমেন্ট করি R&D এবং ইনোভেশনে, তাহলে কিন্তু এখানে জিডিপির গ্রোথ হবে। তো এখানে যে ভিউগ্রাফটা আমি দেখাচ্ছি, এটা হার্ভার্ডের একটা ওয়েবসাইট থেকে নেয়া। তো এখানে আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে একটা প্রোডাক্ট স্পেস। এই প্রোডাক্ট স্পেসে প্রত্যেকটা ডট, প্রত্যেকটা সার্কেল একটা প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করে। এবং বাংলাদেশের প্রোডাক্ট স্পেসটা যদি আমরা দেখি, আপনারা দেখতে পাবেন ডান দিকে নিচে ছোট করে একটা গ্রিন ইয়েলোয়েস্ট রিজন আমাদের একটা আছে, অ্যান্ড উই ডেফিনেটলি আর ভেরি প্রাউড অফ দ্যাট। এবং এটা আমাদের রিপ্রেজেন্ট করে আমাদের রেডিমেড গার্মেন্ট সেক্টরটা। এই রেডিমেড গার্মেন্ট সেক্টর উই হ্যাভ ডান ভেরি গুড। এবং এখানে দেখবেন যে পুরো ক্লাস্টারে যতগুলো ডট হতে পারে, প্রত্যেকটা ডট কিন্তু শেডেড উইথ গ্রিন কালার। দ্যাট মিনস আমরা গার্মেন্টসে যা যা করা সম্ভব আমরা সব কিছু করছি। দ্যাট মিনস আমরা হরাইজেন্টালি এক্সপ্যান্ড করেছি, আমরা পুরো ক্লাস্টারটাকে দখল করেছি। কিন্তু এই ক্লাস্টার থেকে যদি আমরা অন্য ক্লাস্টারে যেতে চাই, দ্যাট ইজ ডিফিকাল্ট, কারণ সেই জায়গাটাতে একটা খুব বড় জাম্প লাগে বা কমপ্লিটলি একটা ডাইমেনশন শিফট লাগে। অনলি তখন আমরা এই একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে যেতে পারি। তো এই জায়গাটাতে আমরা একটু চিন্তা করতে পারি লাইক এ ফরেস্ট। আমরা একটা ফরেস্ট যদি চিন্তা করি, ফরেস্টে একটা গাছ থেকে আরেকটা গাছে সহজে লাফিয়ে ওঠা যায়, অথবা একটা ছোট গাছ থেকে একটা বড় গাছেও লাফিয়ে ওঠা যায়। কিন্তু আমি যদি এখানে এই অ্যাপারেল সেক্টর থেকে এখন ইলেকট্রনিক্সে যেতে চাই বা অন্য কোনো হাই এন্ড সেক্টরে যেতে চাই যেখানে হাই ভ্যালু অ্যাড করবে, তো সেই জায়গাটাতে কিন্তু এটা সিগনিফিকেন্টলি ডিফিকাল্ট। তো ইকোসিস্টেমটা আমাদের তার জন্যে, যাতে এইখানে আমাদের পুরো যে ম্যাপটা আছে, এই ম্যাপের বিশেষ করে যে হাই ভ্যালু সেগমেন্টগুলো আছে, তো সেই জায়গাগুলোতে আমরা যেতে পারি। তার জন্য আমাদের ইকোসিস্টেম লাগবে, আমাদের ওয়ার্কফোর্স লাগবে, আমাদের ইনভেস্টমেন্ট লাগবে। এবং আমরা যদি একটু কন্ট্রাস্টিং পিকচারটা দেখি, এখানে আমরা ভিয়েতনামের পিকচারটা দেখতে পাচ্ছি, এবং আমরা দেখছি যে এখানে লো এন্ড প্রোডাক্ট থেকে তারা কিন্তু হাই এন্ড প্রোডাক্টে মুভ করেছে, এবং তাদের এই ডাইভার্সিটিটা কিন্তু আমাদের থেকে অনেক বড়। এবং এই ডাইভার্সিটির যদি আমরা অ্যাচিভ না করতে পারি, তাহলে আমরা যে 2.5% FDI ইয়ার বাই ইয়ার আমরা চিন্তা করছি, এই 2.5% FDI কিন্তু অর্জন করাটা ডিফিকাল্ট।
কারণ আমরা FDI তখনই অর্জন করতে পারবো যখন গ্রাউন্ড লেভেল আমাদের সেক্টরটা ইমার্জ করেছে অ্যান্ড উই আর রেডি টু অ্যাট্রাক্ট দ্য FDI। এবং অ্যাট দ্য সেম টাইম FDI থেকে আমরা যে অ্যাচিভ আমাদের যে আউটকামটা আসবে, অ্যাচিভমেন্টটা হবে, তো সেই জায়গাটা তো যদি আমরা চিন্তা করি আমাদের সক্ষমতার জরুরি। কারণ একটা অন্যতম আমাদের ভিশন থাকা দরকার হচ্ছে টেকনোলজি ট্রান্সফার। তাহলে FDI এসে যদি এখানে ইনভেস্ট করে আমরা টেকনোলজি ট্রান্সফারে সক্ষম হব না যদি না আমাদের গ্রাউন্ড লেভেলে ইনোভেশন ইকোসিস্টেমটা অলরেডি আমাদের ডেভেলপ থাকে। এবং আমরা যদি ইকোনমিকে ডেভেলপ করতে চাই, আমরা যদি হাই এন্ড প্রোডাক্টে না যাই তাহলে সেটাও সম্ভব না। তার জন্য এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের বেশ কিছু ইনোভেশন ইকোসিস্টেম নিয়ে কাজ করতে হবে। তো এখানে আমরা যদি মোটা দাগে বলি, আমাদের 2034-এ মাননীয় প্রধানমন্ত্রী যে প্ল্যান আমাদের সামনে উপস্থাপন করেছেন $1 trillion, সেটা যদি আমরা অ্যাচিভ করতে চাই তাহলে আমাদের কিন্তু একটা লিপফ্রগিং লাগবে। ইনোভেশন ইকোসিস্টেম অনলি স্টুডেন্ট বা স্টার্ট আপকে যদি টার্গেট করে তাহলে কিন্তু হবে না। এখানে আমাদের ডাইরেক্টলি যেটা টার্গেট করতে হবে যে ইনোভেশন সরাসরি এটা আপটেক করবে ইন্ডাস্ট্রি এবং সেখান থেকে সরাসরি যাতে এক্সপোর্ট প্রোডাক্টে সেটা কনভার্টেড হতে পারে, সেটা যদি সম্ভব হয় তাহলে কিন্তু আমরা এটা শুধুমাত্র করতে পারবো। এবং সেটা যদি আমরা আবার করতে চাই মোটা দাগে আমাদের কয়েকটা জায়গাতে আমাদের অ্যাচিভমেন্ট লাগবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। তারপর তো একটা হচ্ছে আমাদের সাপ্লাই চেইন আমাদের এনরিচ করতে হবে। আমাদের শুধুমাত্র একটা ফ্যাক্টরি এস্টাবলিশ করলে হবে না, আমাদের একটা শিল্প খাতে একটা ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করতে হবে। যেটা আমাদের গার্মেন্টসে হয়েছে, গার্মেন্টসে যা লাগে আমাদের অলমোস্ট সব ধরনের ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি সেট আপ হয়েছে। কিন্তু আমাদের যদি এমন হয় যে আমি যে এন্ড প্রোডাক্টটা ডেভেলপ করবো তো তার জন্য এখানে র ম্যাটেরিয়ালস নাই, তার জন্য যে ইনগ্রেডিয়েন্টগুলো নেই, তো তাহলে কিন্তু সেই জায়গাটাতে ইন্ডাস্ট্রি আমরা সেট আপ করতে পারবো না। তো এই জায়গাটাতে একই সাথে আমাদের প্রয়োজন যে আমরা কোন কোন ইন্ডাস্ট্রি খাতে আমাদের ভিশনটাকে রাখবো, আমরা কোন কোন জায়গাকে প্রায়োরিটি দেব। এর ভিতরেই অবশ্যই ফার্মাসিউটিক্যাল একটা গুরুত্বপূর্ণ সেক্টর, ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এবং লেদার এবং এই রিলেটেড অ্যাপারেলের অন্যান্য জায়গা যেগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ সেক্টর। তো এখানে ফার্মাসিউটিক্যাল এবং এর অন্যান্য যে ব্রাঞ্চগুলো আছে, আমরা জানি যে বিশ্বে এখন $1 trillion ওপরে শুধুমাত্র এর মার্কেট, এবং তার উপর বেস করে আমাদের দেশেও একটা ফার্মাসিউটিক্যাল সেক্টর এখন ভালো একটা জায়গায় গিয়েছে এবং ইনোভেশনেরও চেষ্টা হচ্ছে এবং বেশ কিছু স্টার্ট আপও হয়েছে। তো এই কনটেক্সটে এই জায়গাটাতে আমি একটা পজ নিয়ে আমি ইনভাইট করব একজন তরুণ উদ্যোক্তা যিনি স্টার্ট আপ থেকে এন্টারপ্রেনার হয়েছেন এবং তিনি ফাউন্ডার অ্যান্ড সিও অফ SKGEN। তো তার স্টোরিটা আমাদের শেয়ার করতে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম সাদাব সাহস।

0: Thank you, Anees Bhai. Honorable Prime Minister and distinguished guests, Assalamu alaikum. It is an honor to give some insights as a startup entrepreneur in the pharmaceutical space. From a young age, I had always been fascinated by biology to understand the underlying mechanisms of how living cells work and to push beyond exciting discoveries to the unknown. After studying molecular cell biology at the University of Cambridge, I came to Bangladesh and did a variety of ventures which were very fulfilling, but I always hoped to return to science. Globally, the research landscape in molecular cell biology, genomics, along with AI, had become incredibly exciting and fast-paced. Fundamental research was being translated into substantial, real-life solutions. So, I started Escagen, a biotech company and a contract research organization, or CRO, which drives novel therapeutics. Bangladesh is at a critical juncture, which made the timing just right. Drug discovery is a complex process which takes about 10 to 15 years, and CROs play a critical role at each stage. One of the parts of this pipeline are clinical trials that CROs like Escagen can do efficiently and cost-effectively from Bangladesh for international and local clients without compromising on scientific rigor. In fact, Escagen just successfully completed the first oncology monoclonal antibody biosimilar phase 1 trial in Bangladesh, ensuring safety for our own population and enabling a drastic reduction of the cost of treatment for breast cancer patients. The global market for pharmaceuticals stands at about $1.8 trillion, with the Bangladesh domestic pharma market at about $5 billion. Our potential domestic market, according to our population, is about $50 billion. So there is enormous possibility for growth. Now, to get there and to tackle the challenge of LDC graduation and trips, and to cater to our changing healthcare needs and the way treatments are undergoing a major shift, focusing on small molecule formulation, an area which our pharmaceutical sector has excelled, will not be enough. 55% of prescription drugs globally are now biology-based. That's where the future lies. Many biologics are going off patent, paving the way for a lucrative global biosimilar market. Companies like Escagen can facilitate tech transfer, development of process and testing, enabling manufacture of biosimilars, vaccines and diagnostics, and eventually gene and cell-based therapies. We need research and innovation to generate our own IP. At Escagen, for example, we are working on our own proprietary platform to assist with drug development. Bangladesh is ready. We produce thousands of science graduates yearly who are hungry to thrive. They need skills to be future-proof and industry-ready. We can draw on experts from here and from the diaspora and our expansive health ecosystem to study our disease burden and come up with solutions. We are resourceful, resilient, and have the willingness to figure things out. For the pharmaceutical industry to flourish, we suggest a chimeric hub model, where the government offers physical infrastructure for shared facilities, much like a government supplies an airport and private carriers can join. and workforce skill development with innovation and research driven by the private sector. EDCL could be an FDA-approved hub for local and global biotech companies for batch manufacturing of biotherapeutics, vaccines, and diagnostics. The PDPP-approved Animal House for preclinical trials can also operate as a public-private initiative. A similar approach could be taken to finally enable us to ramp up our small molecule API production. Thank you very much.
1: Dhonnobad Sadaf. Mananiya Pradhanmantri, ami next koyekta slide before I conclude ami koyekta important vision ami dekhanor chesta korbo je jaygay gulo te amra mone kori je jodi sarkarer সুনজর থাকে সেটা আমাদের অর্থনীতি এবং অ্যাজ এ হোল আমাদের ইনোভেশন ইকোসিস্টেমকে ডেভেলপ করতে হেল্প করবে। তো এই ভিউগ্রাফটাতে আমরা দেখাচ্ছি যে আমরা ট্রিলিয়ন ডলার ইকোনমিতে যদি আমরা রিচ করতে চাই আমরা ইয়ার বাই ইয়ার আমরা কী অ্যাচিভমেন্ট করতে পারি। তো এখানে যদি আমরা কারেন্ট ট্র্যাজেক্টরিটা দেখি আপনারা দেখবেন যে এটা লেস দেন $800 billion এটা শেষ হয়ে যাবে যদি আমরা 2030 করে পৌঁছাই। দ্যাট মিনস মোর দ্যান $200 billion একটা জাম্প আমাদের লাগবে যদি আমরা 2034 ভিতরে $1 trillion ইকোনমি আমরা অর্জন করতে চাই। এবং এখানে ইনোভেশন ইকোসিস্টেমের দিক থেকে এবং ইন্ডাস্ট্রি গ্রোথের দিক থেকে প্রথমে আমি বলবো যে আমাদের একটি ফান্ডিং মেকানিজম দরকার দেশের জন্য। তো যে ফান্ডিং মেকানিজমটা ইনোভেশন এবং আরএনডিকে সেটা সাপোর্ট করবে এবং এনরিচ করবে। একই সাথে আমাদের দরকার হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন এবং ইন্ডাস্ট্রি যাতে গ্রো করতে পারে তার জন্য তার যে ইকোসিস্টেম দরকার সেই ইকোসিস্টেমটা ডেভেলপমেন্ট। 2029 আমরা LDC গ্র্যাজুয়েশন করব। তো এর ভেতরে আমাদের IP বা ইন্টেলেকচুয়াল প্রপার্টির সক্ষমতা অর্জন করতে হবে যাতে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টিটাকে প্রপারলি প্রোটেক্ট করতে পারি এবং আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে আমরা প্রপারলি মনিটাইজ করতে পারি। আমাদের ডাইভার্সিফিকেশন লাগবে। 2031 ভেতরে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন লাগবে। আমাদের 2030 ভেতরে 1% ইনভেস্টমেন্ট লাগবে অন R&D। তো এই জায়গাগুলোতে যদি আমরা জোর দিতে পারি তাহলে আমরা মনে করি যে বাই 2034 আমরা অ্যাচিভ করতে পারব। তো এছাড়া আমরা মনে করি যে কিছু ইনস্টিটিউশনাল এবং পলিসি ফ্রেমওয়ার্ক দরকার যে জায়গাগুলোতে আমরা এই অ্যাচিভমেন্টটার ক্ষেত্রে মূল লক্ষ্য রাখতে পারি। প্রধানত হচ্ছে যে আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানগুলো প্রপার ফাংশনিং না। আমরা যদি দেখি কোরিয়ার এক্সাম্পলটা যদি আবার আপনাদের সামনে আমি একটু তুলে ধরি, 1966 কোরিয়া কিস্ট এস্টাবলিশ করেছে, 1971 তারা কাইস্ট এস্টাবলিশ করেছে, 1980 তারা ইন্ডাস্ট্রি R&D হাব এস্টাবলিশ করেছে এবং 2009 তারা ইনোভেশন রিসার্চ সেন্টার তারা এস্টাবলিশ করেছে এবং তার ফল কী হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি। তো বাংলাদেশে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, BCSIR এবং বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের মতো প্রতিষ্ঠান আছে। এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইমেন্স ক্যাপাবিলিটি আছে কিন্তু সো মাচ আন্ডার ইউটিলাইজড এবং ডেভেলপ ইন টার্মস অফ দ্যার ক্যাপাবিলিটি যে এই জায়গাগুলোতে আমাদের নজর দেওয়া দরকার। আমরা যদি এক্সাম্পল তৈরি করতে পারি তাহলে বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে। আমাদের রিসার্চ ফোকাসড একটা ইউনিভার্সিটি বাংলাদেশে দরকার। বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি হচ্ছে কিন্তু মূলত সেগুলো আন্ডার গ্র্যাড ড্রিভেন। তো আমাদের একটা রিসার্চ ফোকাসড পোস্ট গ্রাজুয়েট ইউনিভার্সিটি দরকার যে ইউনিভার্সিটিতে আমরা ডায়াসপোরাকে কানেক্ট করতে পারবো, আমরা আমাদের ইন্টারন্যাশনাল পার্টনার যারা আছে তাদেরকে আমরা কানেক্ট করতে পারবো, আমরা আমাদের ডায়াসপোরা বা ইন্টারন্যাশনাল যে কোলাবোরেটর আছে তাদেরকে যদি আমরা আমি আমার জায়গা থেকে যদি বলি আমি যদি বুয়েটেও তাকে ইনভাইট করি অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সে ইন্টারেস্টেড থাকে না এখানে সে 6 মাস থাকার জন্যে। আমরা যদি তাদের জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, তাদের জন্য সেই ধরনের ফেসিলিটি ক্রিয়েট করতে পারি তাহলে কিন্তু আমরা সেটা পারবো। আমাদের কিছু প্ল্যাটফর্ম করতে হবে রিসার্চ এবং ইনোভেশনের জন্যে। তো আমাদের অনেক প্ল্যাটফর্ম আছে কিন্তু কোঅর্ডিনেটেড ওয়েতে একটা প্ল্যাটফর্ম আমাদের তারপরেও কিন্তু দরকার, এক বা একাধিক প্ল্যাটফর্ম। তো আমরা যেহেতু AI নিয়ে অনেক কাজ করছি, AI এর উপরে আমাদের একটা সিগনিফিকেন্ট ন্যাশনাল প্ল্যাটফর্ম ইনিশিয়েটিভ দরকার। আমি মনে করি একটা ন্যাশনাল AI ইনস্টিটিউটের দিকে অবশ্যই সরকারের লক্ষ্য থাকা দরকার, যেটা অবশ্যই আমাদেরকে অনেক বেনিফিট দেবে যার মাধ্যমে আমরা কানেক্ট করতে পারি আমাদের ন্যাশনাল ট্যালেন্টস, আমাদের ডায়াসপোরা অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন্টারন্যাশনাল কোলাবোরেটর। আমাদের অন্য কিছু প্রতিষ্ঠান যেমন আমাদের DPDT, আমাদের এনএসডিএ এই জায়গাগুলোকে আমাদের এনরিচ করতে হবে। ডিপিডিটি যেহেতু ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে প্রোটেক্ট করবে, এর ডিজিটালাইজেশন এবং মডার্নাইজেশন আমাদের দরকার। আর এনএসডিএর জায়গায় যে জায়গাটা আমি লক্ষ্য করতে বলবো, আমাদের ইউনিভার্সিটিগুলোর সাথে যদি আরো ক্লোজলি লিঙ্কড অবস্থায় এনএসডিএ কাজ করে, তাহলে আমাদের যে ট্রেনিং করার প্রয়োজন হয় সেই জায়গাটাতে আমরা প্রয়োজন কমাতে পারবো। আমি শেষের দিকে চলে এসেছি, তো আমি আর দু একটা পয়েন্ট এখানে উল্লেখ করে আমি আমার প্রেজেন্টেশনটা শেষ করব। আমাদের একটা ফান্ডিং কন্টিনিউয়াম দরকার, যাতে স্টার্টিং ফ্রম বেসিক রিসার্চ আমরা কমার্শিয়ালাইজেশন পর্যন্ত যাতে ফান্ডিংটা দিতে পারি। তো অনেক ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয়, আমরা এর আগে দেখেছি যে আমাদের কোনো কোনো ক্ষেত্রে একটা উদ্যোগ নেওয়া হলো যেখানে শুধু কমার্শিয়ালাইজেশন বা স্টার্ট আপকে ফান্ডিং করা হবে। স্টার্ট আপ কখন গ্রো করবে? যদি ইনকিউবেশন হয়। ইনকিউবেশন কখন হবে? যদি ইনোভেশন হয়। ইনোভেশন কখন হবে? যদি রিসার্চ হয়। তাহলে আমি যদি রিসার্চকে এনরিচ না করে আমি যদি শুধু কমার্শিয়ালাইজেশন বা স্টার্ট আপকে ফান্ডিং করি, তাহলে কিন্তু একটা সিগনিফিকেন্ট গ্যাপ সেখানে থেকে যায়। তো এখানে আমি শেষ করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন সবার আগে বাংলাদেশ। তো সবার আগে বাংলাদেশ যদি হয়, তাহলে প্রথমে আমাদের ন্যাশনাল সভরেনটি থেকে এনশিওর করতে হবে, এবং ন্যাশনাল সভরেনটি আমরা বিগত কয়েক মাসে বা বিগত কয়েক বছরে দেখেছি যে এখন ওয়ারফেয়ারগুলো কীভাবে হচ্ছে। ন্যাশনাল সিকিউরিটির ডেফিনেশনটা পুরোপুরি বদলে গেছে। তো ন্যাশনাল সিকিউরিটি যদি আমরা এনশিওর করতে চাই, সভরেনটি এনশিওর করতে চাই, তাহলে ইনোভেশন টেকনোলজি ডেভেলপমেন্টের থেকে অন্য কোনো উপায় আমাদের কাছে নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা সভরেন ইনোভেশন ক্যাপাসিটি ডেভেলপ করতে চাই, তো যাতে ইনোভেশন বাংলাদেশের মাটিতেই হবে। ইনোভেশন আমরা শুধুমাত্র বাইরে থেকে এনে কনজিউমার হিসেবে ট্রিট করব না, আমরা নিজেরা ইনোভেট করব। আর যে ইনোভেশন ইকোসিস্টেমের কথা আমরা বলছি, এই ইনোভেশন ইকোসিস্টেম শুধুমাত্র $2034 trillion অর্থনীতির জন্য নয়, এই ইনোভেশন ইকোসিস্টেম যদি আমরা ডেভেলপ করতে পারি, তো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, সেটা এগ্রিকালচার হোক, এনার্জি হোক, হেলথ সেক্টর হোক, প্রত্যেকটা সেক্টরকে সেটা ট্রান্সফর্ম করবে, এবং সেটা অ্যাট দ্য এন্ড মানুষের জীবনকে, বাংলাদেশকে ট্রান্সফর্ম করবে। ধন্যবাদ সবাইকে।
2: আমাদের সামনে একটি সুস্পষ্ট রোডম্যাপ তুলে ধরার জন্য ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদকে। জনাব রেহান আসিফ আসাদ।

Bismillahirrahmanirrahim. And assalamu alaikum. And very good morning to you, ladies and gentlemen. Honorable Prime Minister, Upasthit Shudibindra, Mananiya Montri Parishad, Mananiya Montri Mahoday, Upadeshta Bindra, ebong Upasthit Shokolke, Amar Shastudha Salam, Assalamu alaikum. লাস্ট প্রেজেন্টেশনে আপনার কিছু জিনিস উনি হাইলাইট করেছেন যে আমাদেরকে ভবিষ্যৎ আগায় যেতে হলে কি কি করতে হবে। আই উইল ট্রাই টু বি শর্ট অ্যান্ড প্রেসাইজ যে আমরা গত সাত মাসে এক্স্যাক্টলি হোয়াট আর দ্য থিংস উই স্টার্টেড ডুইং, হোয়াট উই অ্যাচিভড এবং আমরা ভবিষ্যতে কি করতে চাই। একটা দেশের ইকোনমির ডেভেলপমেন্টের জন্য ইনোভেশন ইজ ক্রিটিক্যাল। ইনোভেশন ইজ নট টেকনোলজি, ইনোভেশন ক্যান বি ইন এনি সেক্টর। বাজেট অধিবেশনের আগে এবং আপনার আমাদের লেট ফেব্রুয়ারি আর্লি মার্চে উই সিট ডাউন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ বিভিন্ন জনের সাথে যে আমরা ইনোভেশনটাকে গ্রো করার জন্য আমাদের কি কি দরকার, কি কি করা দরকার, সরকার কি কি করতে পারে, হোয়াট আর দ্য পয়েন্ট উই ক্যান ওয়ার্ক অন এ পলিসি ফ্রেমওয়ার্ক পয়েন্ট অফ ভিউ। আপনারা যদি দেখেন যে পলিসি পয়েন্ট অফ ভিউ থেকে যেটা প্রফেসর সাহেব বললেন ঠিক এই মাত্র যে আরএমজি হ্যাজ বিন ওয়ান অফ আর মোস্ট সাকসেসফুল সেক্টর অ্যান্ড উই শেমলেসলি কপিড যে আপনার হোয়াট আর দ্য ইনগ্রিডিয়েন্ট ফর আর আরএমজি টু বি সাকসেসফুল। আরএমজি র ম্যাটেরিয়ালে আমরা গত 20-30 বছর ধরে 0% ট্যাক্স, দেন এখানে ব্যাক টু ব্যাক এলসি, দেন উই হ্যাভ এ এক্সপোর্ট ইনসেন্টিভ, দেন আমরা জানি যে আমাদের যারা ওয়ার্কার, আমাদের যারা গার্মেন্টস সেক্টর কাজ করে, our hand is our most valuable asset. So we looked into RMG sector that what made us successful ebong amra kintu ei budget e seta we copied that in the other sector, sheta ICT sector bolen, pharmaceutical sector bolen, agro business sector bolen, thik sei jinish gulo amra budget e already amra eta kintu change korechi bibhinno sector e. We know je amaderke bibhinno sector diversify korte hobe ebong sei jonno amra sei jinish gulo ei budget e already amra change korechi. That's number 1. Number 2, connectivity. Ekta desher in current world without connectivity you will never get innovation. Eta shudhu Bangladesh na sara bishwe porishchito. Every 10% improvement in connectivity is 1% GDP incremental growth to the national economy. I repeat again, every 10% improvement in connectivity is 1% incremental growth to the national economy. আমাদের দেশে দের ইজ 14 কোটি আমাদের মোবাইল গ্রাহক সংখ্যা, বাট যেটা আমরা বলি না যে 14 কোটি গ্রাহক সংখ্যার মধ্যে 7 কোটি গ্রাহক সংখ্যা, তার মানে 50% আমাদের দেশের জনগণের কোনো ডেটা কানেক্টিভিটি নাই, কোনো স্মার্টফোন নেই। সো যদি আমরা এই 7 কোটি মানুষকে যদি ডেটা কানেক্টিভিটির মধ্যে আনতে পারি, সো এভরি 10% ইম্প্রুভমেন্ট শুড অ্যাড 1% টু আওয়ার জিডিপি গ্রোথ। এটা শুধু বাংলাদেশে, ইউএন ডেটা ওয়ার্ল্ডের 71টা দেশের উপরে গত 20 বছরের ইকোনমিক গ্রোথের উপরে প্রতিষ্ঠিত। সো আমরা এই ব্যাপারে কি করেছি, উই আর ফোকাসড অন দ্য মোবাইল কানেক্টিভিটি অ্যান্ড ব্রডব্যান্ড কানেক্টিভিটি। জাস্ট গত 6 মাসে আমরা 80 লক্ষ ফিচার ফোনকে আমরা ডেটা এনেবল ফোনে কনভার্ট করেছি। আমরা দেশে 5 লক্ষ হাই স্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটি তৈরি করেছি। ঢাকা শহরে এখন 440টা স্পটে উইল লঞ্চ 5G এবং আগামী 18-24 মাসের মধ্যে আমরা সারা বাংলাদেশে 5G এবং হাই স্পিড ব্রডব্যান্ড মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল থিং ফর আস যে আপনার যখন আমরা কানেক্টিভিটি তৈরি করব, মানুষকে ইনোভেট করার জন্য, ইকোনমিক ইঞ্জিনকে ডেভেলপ করার জন্য হোয়াটস ইম্পর্টেন্ট ইজ দ্য ডিভাইসেস। আমাদের দেশে একটা ফিচার ফোনের কস্ট হলো 999 টাকা জাস্ট ভয়েস কলের জন্য। একটা ডেটা ফোনের, চিপেস্ট ডেটা ফোনের কস্ট হলো 10,000 টাকা। সো আমরা যখন একটা ফোকাস গ্রুপ এবং সার্ভে করেছিলাম, উই গট এ ক্লিয়ারেন্স যে আপনার একটা গ্রামে একজন কৃষক কিংবা একজন ক্ষেত মজুর কিংবা একজন রিক্সা চালক, তারা 999 টাকার জায়গায় 2,000 টাকা কিংবা 3,000 টাকা অ্যাফোর্ড করতে পারবে, বাট 10,000 টাকা দিয়ে একটা স্মার্টফোন কেনা তাদের জন্য কষ্টকর। So this is probably one thing je apnar I feel very passionate and proud je we achieved. Amra deshe sokol uddoktader ke niye boschhilam je
আমরা 70 আমাদের সরি 7 কোটি মানুষের হাতে আমরা কি করে সহজলভ্যে একটা সুলভ দামে মানুষের কাছে আমরা মোবাইল ফোন পৌঁছে দিতে চাই। উই স্টার্টেড দিস ওয়ার্ক ইন জুন জুলাই। আমি আপনাদেরকে বলতে পারি যে ইনশাল্লাহ দেশের উদ্যোক্তারা সকলে মিলে, মোবাইল অপারেটর, দেশীয় যারা মোবাইল ফোন তৈরি করেন, সকলে মিলে এক হয়ে আমরা আমাদের দেশে মোবাইল ফোন উৎপাদন শুরু করেছি এবং উই লুকড ইন টু ভেরি ডিটেল একটা স্ক্রিনের দাম কত পড়তে পারে, একটা পিসিবি বোর্ডের দাম কত পড়তে পারে, ব্যাটারি কি করে আমরা লোকাল অ্যাসেম্বল করতে পারি, এই সকল কিছু করে আমরা ইনশাল্লাহ অ্যারাউন্ড দামটা কমায় আনছি অলমোস্ট 5,000 টাকা থেকে 6,000 টাকার মধ্যে, এবং মোবাইল উদ্যোক্তা বিভিন্ন মোবাইল কোম্পানিদের সাথে কাজ করে আমরা এই দামটা আরো কি করে নিয়ে আসা যায় 3,000 টাকার মধ্যে, এবং এই 7 কোটি মানুষের মাঝে আমরা যেন ডেটা ফোন পৌঁছে দিতে পারি, এই লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। দ্য নেক্সট ইজ এআই। এআই ইজ এ থিং যে ইট ইজ হিয়ার এবং ইট উইল বি হিয়ার ইন ফিউচার, এবং ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের ফিউচারের জন্য উই অ্যাডপ্ট এআই। এবং এআইটা আপনার শুধু টেকনোলজি না, ওয়েদার আপনি ফার্মাসিউটিক্যাল সেক্টর অর গার্মেন্ট সেক্টর অর অ্যাগ্রো বিজনেস সেক্টর, এআই উইল চেঞ্জ অল অফ আওয়ার লাইফ। আমি গত পরশু দিন এক জায়গাতে আপনার আই ওয়াজ সেইং যে যখন মোবাইল ফোন আর্লি 2000 লেট 90s ডেটা কানেক্টিভিটি চালু হয়, then the world didn't know je what does the data mean je mobile theke data and it was gprs apni khub beshi hole ektu news porte parben but amra jodi goto 20 bochor dekhi data has changed the whole life how we live our life ai going to change our life forever that how we use technology how we use innovation ebong ekhane amar ekta request ekhane onek vice chancellor achen onek academic achen গত 6 মাসে আমি যখন যে ইউনিভার্সিটিতে গেছি আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করেছি, মিড 90s যখন সফটওয়্যার ড্রিভেন কালচারটা গড়ে উঠলো, যখন সফটওয়্যার ওয়েভ ওয়ার্ল্ডে শুরু হলো, মিড 90s আমরা এই সফটওয়্যার ওয়েভটা মিস করেছি। ওয়েদার উই লাইক টু হিয়ার ইট অর নট, দ্যাটস দ্য রিয়েলিটি। আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশ এবং ওয়ার্ল্ডে যেভাবে তারা সফটওয়্যারটাকে কারিকুলামের মধ্যে অ্যাডাপ্ট করেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে, আমরা সেভাবে সফটওয়্যারটাকে সেভাবে অ্যাডাপ্ট করতে পারি নাই, দ্যাট ইজ দ্য অনেস্ট ট্রুথ। এবং আপনি যদি দেখেন যে গত 20-25 বছরে ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গাতে এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সফটওয়্যারের তাদের আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশের তাদের ফোকাসের জন্যে তারা বেশ কিছু ক্ষেত্রে আমাদের চেয়ে আগায় গেছে। দিস ইজ এ নিউ অপরচুনিটি ফর আস। AI will eliminate that advantage, the software driven advantage any country had. Amar request apnar ami Mahdi bhai ekhane boshe achen, goto shopte Mahdi bhai and ami kotha bolchhilam je how we can bring AI and technology to the classroom. Ami bibhinno vice chancellor sathe apnader sathe kotha bolechi, it's really important we start with AI at the school level. Apnar উনি বললেন যে সাউথ কোরিয়া কিভাবে আগে গেছে, সাউথ কোরিয়াতে ক্লাস 3 থেকে স্টেম এডুকেশন, রোবোটিক্স অ্যান্ড এআই টিচ করা হয়। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর আস যে আমরা এআইটাকে স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে কিভাবে নিয়ে যেতে পারি। ইট উইড বি অ্যাবসোলুটলি প্যারামাউন্ট ফর আওয়ার ফিউচার জেনারেশন। এআই উই হ্যাভ টু অ্যাডাপ্ট অ্যান্ড উই হ্যাভ টু স্টার্ট আর্লি। অ্যান্ড দ্য লাস্ট বাট নট লিস্ট, it is really critical for $1 trillion economy or to be a 9th largest digital ecosystem and economy that to focus on manufacturing. And what I mean by manufacturing, apni jodi goto 40 bochorer economic background dekhen, Asia Pacific has produced around 90% of electronics and technology. This is very critical. Je manush sob shomoy chinta kore je apnar west developed that. America and Mexico only produce 6-7% of electronics and consumer goods. Whole intercontinental Europe only produce 6-8% of the products, electronics products. The rest, around 88-90%
had been produced in Asia Pacific. There was a time in late 80s, Japan used to produce more than 50% of electronics. Apni Walkman bolen, tape recorder bolen, computer bolen, all the Japanese company. Post Japan, still Japan is a very critical player, but post Japan, South Korea started becoming bigger. And then there was a transition to the China. Then there was a transition to India. Right now, it's a huge opportunity sitting in front of us. Due to geopolitical nature of our world and how it's happening, there's a lot of diversification is happening from China. There is a lot of diversification from a hardware point of view. There is a lot of diversification is happening from India, from a software point of view. The whole world is focused in Asia Pacific still in four countries. Those four countries are Malaysia, Thailand, Vietnam, and Bangladesh. Malaysia and Thailand, due to the geopolitical nature and the alignment in one side, it's kind of now on the back foot. Now the world is looking to Vietnam and Bangladesh. Vietnam has certain advantage on top of us. Aaj theke 10 bochor age Vietnam's national export chilo ei sector e 1 billion. Last year they reached 217 billion. 10 bochore Vietnam went from 1 billion to 217 billion. This is a $2 trillion economy, expected to be $9 trillion economy, and Asia Pacific is still continue to play the hub for the future consumer electronics and electrical innovation. And right now, Vietnam and Bangladesh is two country which is poised to take this opportunity. So, this is opportunity in front of us. If we can help our young generation, if we can help our industry, we can really transform our country, not just for now, but in the coming future, inshallah. And one last request I have that it's a great day we all are sitting here. Downstairs, upper floor, niche ebong baire, there are a lot of young innovators who has really done great work. I would request each of you to please go downstairs and spend some time with the young innovators. I'll just give one example and finish. Like last night, around 1 o'clock last night, I was walking around and talking with the innovators, and I saw that the company has developed a drone interceptor. Amra shobai jani je in the last

0: developed it. It's so simple, so like they have developed it in so nicely. I would request anybody from the defense industry or like each of you to please go and spend some time, encourage them. They are our future and they will change our country, inshallah. Thank you, everybody.
1: অসংখ্য ধন্যবাদ উপদেষ্টা মহোদয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মহোদয়কে।

বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি সাহেব। এখানে উপস্থিত আমাদের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম এমপি, এখানে উপস্থিত মাননীয় উপদেষ্টা রেহান আসিফ আসাদ, আমাদের সচিব সাহেব আনোয়ার ইসলাম, এখানে উপস্থিত আমাদের মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, এমপি সাহেবরা, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর একটা প্রোগ্রাম আছে, আমি যেহেতু শর্টে আমি শেষ করব, আমি লিখিত বক্তব্য পাঠ করলাম না, যেহেতু ওনার আর একটা প্রোগ্রাম আছে, শুধু আমি দু একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে আমাদের আনিস সাহেব এবং আমার পুত্র সমতুল্য রেহান অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। রেহান বলেছে ভিয়েতনামে 1 বিলিয়ন থেকে 17 বিলিয়ন এবং পার্শ্ববর্তী রাষ্ট্র সফটওয়্যারে তারা আমেরিকা বা পৃথিবীর বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করে। আমি চাই আমার মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত, আমি বিশ্বাস করি রেহান এই মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি বিশ্বাস করি সারা পৃথিবীকে যেভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র ডোমিনেট করে, আমরা চাই বাংলাদেশের ছেলেমেয়েরা এই পৃথিবীকে সামনে ডোমিনেট করবে, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমি অনুরোধ রাখতে চাই। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলাদেশের ছেলেমেয়েরা এই সেক্টরে সারা পৃথিবীকে ডোমিনেট করবে, এটা আমি বিশ্বাস করি। প্রিয় ভাইয়ের আমার, আমি যেটা আজকে ভিয়েতনামের কথা, কোরিয়ার কথা উনি বললেন, আমি জাস্ট একটা কথা আমার মনে পড়ে গেল, আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমার সুযোগ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আজ থেকে প্রায় 30-35 বছর আগে, আমি তখন এমপি ছিলাম, আল্লাহর কাছে শুক্রিয়া, জহিরুদ্দিন স্বপন সাহেব এখানে এসে পড়ছেন, উনিও সেদিন ছিলেন, আমার যেটুকু মনে পড়ে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি যে এমন একজন নেতার আমরা রাজনীতি করি যেটা এখন আমরা চিন্তা করছি, সেটা উনি আজ থেকে 50 বছর আগে চিন্তা করেছে, সেটা হচ্ছে আমাদের নেতা এখানে বসা, উনি গল্প করছিলেন রাত্রে, আমরা 3 দিনের সফরে ছিলাম ভোলায়, আমি সেই সফরের সঙ্গে ছিলাম, একই সঙ্গে বোরহানউদ্দিন, ভোলার বোরহানউদ্দিনের রেস্ট হাউসে আমরা 3 দিন ঘুমিয়েছি, শুয়েছিলাম, একদিন রাত্রে উনি গল্প করছেন, গল্পটা মাননীয় প্রধানমন্ত্রী তো আমি শুনবেন, সেটা হচ্ছে গল্পটা আমি ওনাকে মনে করি যে জহিরুদ্দিন স্বপন সাহেবও আছে, উনি বিছানায় রাত্রে উনি বিছানায় খাটে বসা আর আমরা তার সামনে হয় মেঝেতে নাহলে সোফায় বসা, উনি গল্প করছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তখন বেঁচে, উনি বয়সে তখন ছোট, দুটো ফাইল টেবিলে রাখা, এই দুটো ফাইল দেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অফিসে গিয়েছে, অফিস থেকে ফেরার পর এসে দেখে যে অগোছালো, তখন তারেক রহমান সাহেব তখন ছোট, ওই ফাইলগুলো উনি ঘাটাঘাটি করেছেন।

0: কারো করেছেন। উনি খুব আতঙ্কে আছে, আজকে তো বাবা আমাকে ছাড়বে না, আজকে তো আমাকে অনেক বকা দেবে, সে আতঙ্কের মধ্যে আছে, সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে দূরে দূরে। এর মধ্যে এসে শহীদ প্রেসিডেন্ট এদিকে আসো, আমি তো কাঁপতে কাঁপতে তার কাছে গেলাম, ভয় ভয় গেলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার। উনি বললো আমি তো ভয় আছি বোধহয়, এখন তো আমাকে বকা দেবে নাহলে কিছু একটা করবে। কাছে ডেকে নিয়ে এসে বললো আয় পিনো, দেখেছিস সেই ফাইলটা? তো বললো যে বাবা ফাইলটার মধ্যে কি আছে তুমি জানো? বাবা আমি তো জানি না। জানো দুইটা ফাইল, একটা ফাইল আছে এই যে ফাইলটা দেখছো, এটা স্যাটেলাইট, এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা এই অঞ্চলের এই সিঙ্গাপুর ভারত বা এই অঞ্চলে এটাকে আমরা ভাড়া দিয়ে বিক্রি করে এখান থেকে যে টাকা আর্ন করব এই টাকা দিয়ে আমরা এই রাষ্ট্রকে পরিচালনা করব। এটা শহীদ জিয়াউর রহমান সাহেব আজ থেকে 50 বছর আগে চিন্তা করেছেন। নতুন প্রজন্মদের কাছে বলছি, আরেকটা ফাইলের কথা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, উনি বলছিলেন এই ফাইলটা কি জানো? তখন উনি বললেন বাবার বলেন, বলছে আমাদের দেশ 54,000 বর্গমাইল, এ দেশ তো কখনো বৃদ্ধি হবে না, এ দেশ তো কোনোদিন বাড়বে না, 56,000 বর্গমাইল, এ দেশ তো বাড়বে না, জনগণ তো বাড়বে, বৃদ্ধি পাবে জনগণ। আমি প্ল্যান করেছি এই বঙ্গোপসাগর আস্তে আস্তে ভরাট করে এই বাংলাদেশকে আরো বড় বড় রাষ্ট্রে পরিণত করব আমরা। প্রিয় ভাই আমার, আমি কথা বলে শেষ করলাম এটাই, যে আজকে যে চিন্তা রেহান আমাদের আনিস সাহেবরা বললেন, এই চিন্তাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরো 50 বছর আগে করেছেন। আমি বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বেঁচে থাকতেন, আমি বিশ্বাস করি এই সেক্টরে আজকে ভারত নয় বাংলাদেশ ডোমিনেট করতো বলে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আপনার বক্তব্যের জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ফকির
2: মাহবুব। টাইম কনস্ট্যান্ট আছে, সময় নষ্ট করে যায় না। বিসমিল্লাহির রহমান রহিম। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ, উপস্থিত আছেন আমাদের মন্ত্রীবর্গ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত গবেষক, শিক্ষক, বিজ্ঞানী, উদ্ভাবক, শিল্প উদ্যোক্তা, তরুণ শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনকে জাতীয় উন্নয়নের কাজে আরো কার্যকরভাবে ব্যবহার করতে আপনার নেতৃত্ব সহযোগিতা আমাদের উৎসাহিত করেছে। এই আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিতি মেলার গুরুত্ব আরো অনেক বৃদ্ধি করেছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আজকে $1 trillion শক্তিশালী অর্গান ভিত্তিক উদ্ভাবনমুখী অর্থনীতি রূপান্তরের লক্ষ্যে আজকের এই বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 আয়োজন করা হয়েছে। বর্তমানে আমাদের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ রূপান্তরকালীন পর্যায়ে অতিক্রম করছে। এই পর্যায়ের প্রথাগত পণ্য বা সেবার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি উচ্চমূল্য সংযোজনী শিল্প উদ্ভাবনী প্রযুক্তি যুক্ত না হলে বৈশ্বিক বাজারে দেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা কঠিন হবে। বাংলাদেশের বিজ্ঞান ও গবেষণা উদ্ভাবনের ক্ষেত্রে অগাধ সম্ভাবনা রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং তরুণ উদ্ভাবকদের মধ্যে প্রতিনিয়ত নতুন ধারণা উদ্ভাবনী উদ্যোগ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু প্রযুক্তি হস্তান্তর, রেগুলেটরি অনুমোদন, বুদ্ধিভিত্তিক সম্পদ সংরক্ষণ, বাজারজাতকরণের সীমাবদ্ধতার কারণে তা সফলভাবে ব্যবসায়ের রূপ নিতে পারছে না। সরকার এই দূরত্ব হ্রাস করতে উদ্ভাবক, উদ্যোক্তা ও বিনিয়োগকারী এবং সরকারি সংস্থার সমন্বয়ে একটি এন্ড টু এন্ড ইনোভেশন ইকোসিস্টেম তৈরি করেছে। আমরা আমার একটি ইকোসিস্টেম তৈরি করতে চাই, যেখানে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা শিল্প খাতের বাস্তব সমস্যাগুলি সম্পর্কে জানতে পারবেন। শিল্প উদ্যোক্তারা সম্ভাবনাময় দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের সঙ্গে পরিচিত হতে পারবেন এবং সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তার ক্ষেত্রগুলি চিহ্নিত করতে পারবে। এক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধনকারী ও সমন্বয়কারী ভূমিকা পালন করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতৃবৃন্দ, বর্তমান সরকার তরুণ প্রজন্মের উদ্ভাবনী ধারণাকে বাণিজ্যিক রূপ দিতে 500 কোটি টাকা বিশেষ স্টার্ট আপ তহবিল গঠন করেছে। কেবল সরকার একা পক্ষে উদ্ভাবন ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। সরকার প্রয়োজনীয় পলিসি ফ্রেমওয়ার্ক সহায়ক পরিবেশ তৈরি করবে, তবে বাণিজ্যিকরণ বিনিয়োগ এবং প্রযুক্তি অ্যাডপশনে বেসরকারি খাতকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আমি অনুরোধ করছি। কারণ বেসরকারি খাতে তথা ইন্ডাস্ট্রি জানে বাজারের চাহিদা এবং উৎপাদন এবং বাণিজ্যকরণের বাস্তবতা। আমি মনে করি এলডিসি উত্তরণকে টেকসই ও কার্যকর করতে উদ্ভাবনী মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই মেলা উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রতিযোগিতার সক্ষমতা উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উত্তরণ পরবর্তী অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি। আমাদের এখন শুধু নতুন উদ্ভাবনের সংখ্যা বাড়লেই চলবে না, বরং উদ্ভাবনের মান, ব্যবহারযোগ্যতা, প্রযুক্তিগত পরিপক্কতা এবং বাজারে প্রবেশের সক্ষমতার দিকেও আমাদের গুরুত্ব দিতে হবে। উপস্থিত শ্রোতৃবৃন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই ধরনের সম্মানিত উদ্যোগকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা এবং শিল্প খাতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমাদের এই প্রত্যাশা, এই ইনোভেশন ফেয়ার শুধুমাত্র একটা আয়োজন হিসেবে সম্ভব থাকবে না, বরং এখন থেকে নির্বাচিত এবং সম্ভাবনাময় উদ্ভাবনগুলিকে পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা দিয়ে বাস্তবে প্রয়োগের দিকে এগিয়ে নেওয়ার জন্য একটি কার্যকর প্রক্রিয়া গড়ে উঠবে। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমাদের এই সমন্বিত প্রচেষ্টায় ভবিষ্যতে বাংলাদেশকে আরও জ্ঞানভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলবে। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সর্বজনীন সাফল্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
3: মন্ত্রী মহোদয়, আপনার মূল্যবান বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সুধী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশে প্রথমবারের মতো ইনোভেশন ইকোসিস্টেমকে একটি সমন্বিত অনলাইন কমিউনিটি প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছে। এ পর্যায়ে একটি অডিও ভিজুয়াল উপস্থাপিত হচ্ছে।
4: Every transformation begins quietly with one question, one problem, one idea. In the fields, an innovator is helping farmers.

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে 1000 বেশি উদ্ভাবন নিয়ে উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিল্পখাত, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং নীতি নির্ধারকদের সমন্বয় ওয়ান নেশন ওয়ান ইনোভেশন হাব অনলাইন ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম উদ্বোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করছি।

0: মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ। ইনোভেশন হাব উদ্বোধনের মধ্য দিয়ে আজ সূচনা হল একটি নতুন অধ্যায়ের। এর মধ্য দিয়ে গড়ে উঠল উদ্ভাবকদের জন্য একটি সমন্বিত সংযোগ ব্যবস্থা, যার মাধ্যমে আমরা প্রতিটি ইনোভেশনের সর্বোচ্চ সফলতার জন্য একযোগে কাজ করার সুযোগ পাব। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এসে পৌঁছেছি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তে। অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সাথে আজকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়কে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের শুভ উদ্বোধন ঘোষণা করার এবং মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
1: ধন্যবাদ। বিসমিল্লাহির রহমান রহিম। আজকের বাংলাদেশ ইনোভেশন ফেয়ার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মন্ত্রিপরিষদ সদস্য, উপদেষ্টা এবং সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক ও উদ্বোধকবৃন্দ, শিল্প ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিবৃন্দ, দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ, বিনিয়োগকারী এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকবৃন্দ এবং সম্মানিত সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমার আগে যে সকল পূর্ববর্তী বক্তা তাদের বক্তব্যে যে বিষয়গুলো তুলে ধরেছেন সকলের সামনে, এই বিষয়গুলোর মধ্য দিয়েই আমাদের আগামী দিনের কর্মপন্থাগুলো আমি মনে করি এখানে বোধহয় আর বক্তব্যের তেমন কোনো প্রয়োজন নেই। আমার পূর্ববর্তী বক্তা যারা বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, যেটি আমি মাত্র উল্লেখ করেছি, সেখানে মোটামুটিভাবে আগামী দিনে আমাদের সরকার বা দেশের কি হওয়া উচিত, কি কর্মপন্থা হওয়া উচিত, সেই জিনিসগুলো পরিষ্কারভাবে উঠে এসেছে। আমরা বিভিন্ন উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ সহ গবেষকবৃন্দ সহ সকলের কাছে আমি সরকারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি এবং আপনাদেরকে এতটুকু বলতে পারি, বর্তমান সরকার আমাদের যেই সকল প্রেজেন্টেশন আমরা দেখেছি, সেই প্রেজেন্টেশনে যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে সর্বোচ্চ সকল কিছু চেষ্টা এবং উদ্যোগ আমরা গ্রহণ করব। আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন, আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন, আপনাদের এগিয়ে আসা রাষ্ট্রের জন্য প্রয়োজন। আসুন আমরা সকলে মিলে এরকম একটি রাষ্ট্র গড়ে তুলতে কাজ করি যেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই রাষ্ট্রকে গড়ে তুলতে সক্ষম হব। এখন আমি আনুষ্ঠানিকভাবে আজকের বাংলাদেশ ইনোভেশন ফেয়ার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
2: অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনার অনুপ্রাণিত বক্তব্য বাংলাদেশের ইনোভেশন ইকোসিস্টেমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আমাদের অনুপ্রাণিত করবে।
0: সম্মানিত অতিথিবৃন্দ, আজ আমরা একটি বৃহত্তর জাতীয় যাত্রার সূচনা করলাম। বাংলাদেশের অসংখ্য উদ্ভাবনী ধারণা, গবেষণা এবং প্রতিভাকে সংযুক্ত করে একটি শক্তিশালী ইন্টিগ্রেট ন্যাশনাল ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।
2: বাংলাদেশের উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা ও তরুণ মেধাবীদের হাত ধরে একটি জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে উঠবে, এই প্রত্যয় আমাদের সকলের। সেই প্রত্যয়কে ধারণ করে উদ্ভাবনের সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার নিয়ে আমরা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি।
3: সুপ্রিয়তা বন্ধুরা, এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026। তিনি এই অনুষ্ঠানে এতক্ষণ ভাষণ প্রদান করলেন। সুপ্রিয়তা বন্ধু, এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে এতক্ষণ ধারা বর্ণনায় আপনাদের সাথে ছিলাম আমি ফাতিমা আফরোজ সোহেলি, প্রকৌশল দায়িত্বে প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাসনাতুল আজম ও মিসবা চৌধুরী, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় শ্যামল চৌধুরী, প্রকৌশল নির্দেশনায় প্রকৌশলী মোহাম্মদ আবু মাসুদ। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। আজকে সরাসরি সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। প্রিয় শ্রোতা, এখন আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
4: এতক্ষণ নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
5: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে তিন মাস ব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠান এবং এরপর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় প্রথমবারের মতো তিন দিন ব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হল। অনুষ্ঠান শুনতে পেলেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পেলেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।
6: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মৌমিতা সাহা, অধিবেশন তত্ত্বাবধানে নুসরাত শায়লা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রশ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

অধিবেশন তত্ত্বাবধানে নুসরাত শায়লা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রশ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় মৌমিতা সাহা, অধিবেশন তত্ত্বাবধানে নুসরাত শায়লা, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে এ আহ্বান জানান। দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে এলে কোন বাধাই সেই অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, 2024 সালের 5ই আগস্ট দেশের মানুষ প্রমাণ করেছে যে পরিবর্তন সম্ভব। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, আগামী 3 মাস এ রোগ মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা থাকবে বলেও জানান তিনি। এ সময় যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার জন্য সবাইকে অনুরোধ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মোহিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্প খাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটাতে গবেষক, আইডিয়া ইনকিউবেটর, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবনী ধারণাসমূহ সর্বোচ্চ বিবেচনায় নিয়ে সেগুলি বাস্তবায়নের জন্য বর্তমান সরকার উদ্যোগ নেবে। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 উদ্বোধনকালে বক্তৃতায় একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী এ মেলায় সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নবীন স্টার্ট আপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, উদ্ভাবনী সেবা প্রদানকারী, আইডিয়া ইনকিউবেটর, পরিবেশক ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা অংশ নিচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন। তিনি গতকাল সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আগামীর বরিশাল বিভাগ সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গত 17 বছরে দেশের নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। তিনি বলেন, ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল টেকসই করা সম্ভব নয়। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে। চলতি বছরের 10ই ফেব্রুয়ারি দেশের সরকারি খাদ্যশস্যের মজুত ছিল 22,10,670 মেট্রিক টন। গত 9ই সেপ্টেম্বরে 1,48,484 মেট্রিক টন বেড়ে দাঁড়িয়েছে 23,59,154 মেট্রিক টনে। দেশে খাদ্য মজুতের ধারণ ক্ষমতা রয়েছে প্রায় 24 লাখ মেট্রিক টন। ইতিমধ্যে তা 27 লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে এবং বর্তমান সরকার আগামী 5 বছরের মধ্যে তা 34 লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বলেছেন, সরকারের খাদ্য বান্ধব নীতির কারণে দেশে বর্তমানে খাদ্য নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। দেশে সরকারি খাদ্যশস্যের মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। চীনে জুনিয়র এশিয়া কাপ নারী হকি টুর্নামেন্টে মালয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে দারুণ লড়াই করে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশ অভিযান সফলভাবে শেষ হল। এদিকে জুনিয়র এশিয়া কাপ পুরুষ হকি টুর্নামেন্টে আজ মাঠে নামছে বাংলাদেশ। সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে চাইনিজ তাইপের। বাংলাদেশ সময় বেলা 2:45 ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। নাটক নার্গিস শুনবেন বিকেল ৩টে বেজে ৫ মিনিটে, রচনা বিশ্বজিৎ ঘোষ, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা ১টা বেজে ৫ মিনিটে। মনীষা মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান সন্ধ্যে ৬টায়। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতা অনুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন দুপুর ১২টা বেজে ১৫ মিনিটে শিল্পী সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। আধুনিক গান শুনবেন দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে শিল্পী ইকবাল মাহমুদের কণ্ঠে এবং বেলা ২টা বেজে ৪০ মিনিটে আফরোজারা রেনুর কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর ১২টা বেজে ২০ মিনিটে এবং বেলা ২টা বেজে ৩০ মিনিটে। পল্লীগীতি শুনতে পাবেন তন্ময় গোস্বামীর কণ্ঠে দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে এবং বেলা ২টা বেজে ৫০ মিনিটে। ছায়াছবির গান শুনবেন বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্সে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি বাংলাদেশ বেতার খুলনা।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সালমা বেগম। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি দেশকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু

0: বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনতে পাবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমাদের দেশের গৌরব ও অহংকার। অভাবের কারণে তিনি প্রাতিষ্ঠানিকভাবে বেশি দূর লেখাপড়া করতে না পারলেও বর্তমানে তার চিত্রকর্ম নিয়ে গবেষণা হচ্ছে। তার চিত্রকর্ম দেশ বিদেশে ব্যাপকভাবে প্রদর্শিত ও প্রশংসিত হয়। তিনি গতকাল খুলনা জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বার্ষিক শিশু চিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসির প্রশাসক বলেন, চিত্রশিল্পী এস এম সুলতান সারা জীবন শিশুদের নিয়ে কাজ করে গেছেন এবং তাদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী প্রজন্মকে তার জীবন ও কর্ম সম্পর্কে জানতে হবে। আগামীতে খুলনায় জিয়া হল নির্মাণ হলে সেখানে একটি আর্ট গ্যালারি প্রতিষ্ঠার আশ্বাস দেন তিনি। খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়ের সভাপতিত্বে মংলাবন্দর কর্তৃপক্ষের পরিচালক ট্রাফিক মোহাম্মদ কামাল হোসেন, বাংলা ভিশন টিভি খুলনার ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ এবং খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলা স্কুলের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলামের সময় উপস্থিত ছিলেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেছেন, একটি জাতি তখনই উন্নতি করতে পারে যখন সে তার নিজস্ব সংস্কৃতিকে ধারণ ও লালন করে। আগামী প্রজন্মকে দেশীয় সংস্কৃতিতে উজ্জীবিত করতে হবে। তিনি গতকাল খুলনা প্রেস ক্লাবে বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন খুলনা অঞ্চলের দুদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এস এম শফিকুল আলম মনা বলেন, শিশুদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি করা জরুরি। সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আগামী প্রজন্মকে দেশের ঐতিহ্য ও মূল্যবোধের সাথে সম্পৃক্ত করা সম্ভব। সংগঠনের সভাপতির সভাপতিত্বে বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, রোটারি ক্লাব বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর এবং কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদকের সময় উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে গতকাল খুলনা মহানগরীর 12 নম্বর ওয়ার্ডে দরিদ্র হতদরিদ্রদের মধ্যে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদি প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। ওয়ার্ড বিএনপির সভাপতি সভাপতিত্বে থানা বিএনপির সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি 14 নম্বর ওয়ার্ডের কাজী আব্দুল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 200 দরিদ্র হতদরিদ্র পরিবারের হাতে চাল তুলে দেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বনায়নের গুরুত্ব দিন দিন বাড়ছে। এবার এর উপরে শুনুন আমাদের মাগুরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, ভূমিক্ষয় রোধ এবং বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাতে বনায়নের গুরুত্ব দিন দিন বাড়ছে। পরিকল্পিতভাবে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানো এবং মানুষের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এ প্রসঙ্গে মাগুরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেব মোহাম্মদ সোহেব বলেন,
3: বর্তমান সরকারের যে উদ্যোগ 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন এবং তাপমাত্রা উষ্ণায়ন প্রতিরোধে একটা যুগান্তকারী একটা পদক্ষেপ। যদি বাংলাদেশে 25 কোটি বৃক্ষ রোপণ করা যায়, এর প্রভাব বাংলাদেশের পরিবেশের উপরে পড়বে এবং একটা পজিটিভ প্রভাব পড়বে।
2: বর্তমান সরকারের ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধি পাবে। এর ফলে গাছপালা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ বাড়াবে, যা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমাতে সহায়ক ভূমিকা রাখবে। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেব মোহাম্মদ সোহেব আরো বলেন,
3: তারপর বৃক্ষরোপণ যদি করা হয় তাহলে এটা পাখিদের জন্য একটা আবাসস্থল গড়ে উঠবে। বাংলাদেশের মোট আয়তনের 16 শতভাগের মতো বনভূমি রয়েছে, কিন্তু এই বনভূমি 25% থাকা প্রয়োজন। এইটা বাড়ানোর জন্য বর্তমান সরকারের যে উদ্যোগ, এটা একটা যুগান্তকারী উদ্যোগ বলে আমি মনে করি এবং এই উদ্যোগের ফলে পরিবেশ, যেমন পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হবে, তেমনি বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, এটা থেকে আমরা মুক্তি পাবো।
2: ব্যাপক বনায়নের মাধ্যমে নদী ও খালের তীরবর্তী এলাকায় ভূমিক্ষয় কমবে, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং অতি বৃষ্টি ও ঝড়ের ক্ষয়ক্ষতি অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী ও পাখির আবাসস্থল সংরক্ষিত হবে এবং জীব বৈচিত্র্য আরো সমৃদ্ধ হবে বলে মনে করছেন পরিবেশবিদেরা। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: একটি ঘোষণা। বাংলাদেশ বেতার খুলনার স্থানীয় ইংরেজি সংবাদ বুলেটিন আজ সন্ধে ৬:০৫ পরিবর্তে সন্ধে ৬:৩৫ প্রচারিত হবে। মাগরিবের আজান প্রচারের সুবিধার্থে এ সময়সূচি পরিবর্তন করা হয়েছে। খেলার খবর ফুটবল। খুলনার মহাসেন জুটমিল শ্রমিক কলোনি মাঠে আটদলীয় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় গিলাতলা ইয়ং টেন ব্রাদার্স ক্লাব ট্রাইবেকারে 1-0 গোলে রক ফাইটার্স ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে জেলার কয়রা উপজেলা গোবিন্দপুর প্রগতি যুব সংঘ মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় দিয়ারা ইয়ং স্টার ক্লাব ট্রাইবেকারে 3-2 গোলে কপোতাক্ষ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় ঝাউবাড়িয়া ফুটবল একাদশ 2-0 গোলে ধলা ফুটবল একাদশকে পরাজিত করেছে। এর আগে উপজেলা বিএনপির সভাপতি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে ৬:৩৫ ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী আফিফা নাসরিন পাখি।

0: পরপর দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।
1: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভেতরে ও চারপাশে, নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন এবং পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন, এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
2: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, এবং একই সাথে FM 88.8 মেগাহার্টজে। এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে সুপ্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার জন্য। শিল্পী ইকবাল মাহমুদ, প্রথম গানটির রচয়িতা খন্দকার ওহিদুল আলম মানি।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন ইকবাল মাহমুদ। বাংলাদেশ বেতার খুলনা।
1: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভেতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে দিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
0: বাংলাদেশ বেতার খুলনা আয়োজনডালিতে এবারে রয়েছে পল্লীগীতি। শিল্পী তন্ময় গোস্বামী, গীতিকার অশোক কুমার দে।

পরপর দুখানি পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন তন্ময় গোস্বামী। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাথের রসুল, শিল্পী শামীম আরা আলী, গীতিকার কাজী নজরুল ইসলাম।

প্রতিপালকের নাম স্মরণ করে এবং নামাজ আদায় করে। সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখন নামাজের সময় হবে নামাজ পড়বে। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচার হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: তোমরা দুনিয়াবাসীর ওপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ওপর দয়া করবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। আল হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার সংবাদ ইংরেজিতে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

প্রিয় শ্রোতা, যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। সাথে রয়েছি আমি সাবিত্রী গায়েন। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন ফাতেমা খাতুন, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, আপনাদের সঙ্গে আমাদের কথা হবে 01974121970 এই নাম্বারে। আর শুনতে থাকুন আপনাদের পছন্দের গান, আপনারা আমাদেরকে অনুরোধ করেছেন। প্রথমে আপনাদেরকে শোনাতে চাই বুক ভরা ভালোবাসা ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন অনুরাধা পাড়োয়াল ও কুমার শানু, আর শুনতে চেয়েছেন আসাদুজ্জামান খালিশপুর খুলনা থেকে।

বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে আপনারা আপনাদের পছন্দের গান শুনছেন। এবারে শুনবেন দরদী সন্তান ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন আগুন ও বেবি নাজনীন, আর শুনতে চেয়েছেন নিত্যানন্দ রায়ের মহল খুলনা থেকে।

0: মা
1: মা
2: কি রে সুমন,
1: তোমার না শরীর খারাপ? জ্বর?
2: তেমন কিছু না রে বাপ, একটু ঠান্ডা লাগছে।
1: কি কও মা, তোমার গা দেখি পুইরা যাইতাছে। না আজ তুমি কামে যাইও না মা।
2: কামে না গেলে ভাত আইব কই থেকে রে বাপ? বস্তির ঘরের ভাড়া দিমু কেমনে?
1: কেন, আমি যে রাস্তার মোড়ে পানির বোতল বেছি, দরকার হইলে রাত পর্যন্ত বেসুম।
2: পানি বেচা পয়সায় তো তোর নাস্তার পয়সাই হয় না।
1: পুঁজি থাকলে তো অন্য কিছু বেচতাম।
2: থাক বাপ, যা নাই তা নিয়ে ভাবিস না রে। অহন যাই, দেরি হয়ে গেলে অনেক খিস্তি হুনত হয় আমার আবার।
1: এই জ্বর নিয়ে তুমি কামে যাইবা মা? আমার খুব কষ্ট লাগতেছে। আমি বড় হইলে আর তোমার বাসার কাম করতে দিব না। যেমনে হোক আমি কামাই কইরা তোমার খাওয়াবো, তুমি হারা দিন ঘরে বসে থাকবা।
2: আইসা রে বাপ, আইসা, বড় হইয়াল তখন আর আমি কাজ করুম না। আর তুইও রইদের মধ্যে বেশিক্ষণ রাস্তা রাস্তায় এখন থাকিস না, বুঝতোস
1: মা?
2: কি রে আবার কি?
1: কাশিম মামা যে একটা কথা কইছিল মনে আছে?
2: হ মনে আছে, কিন্তু
1: কোনো কিন্তু না, তোমার লগে এখনই আমি বাইর হমু।
2: আইসা আইসা, ল চাই, আয় আয় তাতে।
1: চলো মা।
3: বচপন মোহাম্মত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আয়ে মিলনে কি দুয়া।
2: কাশিম ভাই,
4: আসিয়া, তোমার কথা ভাবতে না ভাবতে এসে পড়ছো, কি অন্তর যোগাযোগ, তা কেমন আছো?
2: বাইসা আসি, শুধু এই কথাটাই কইতে পারি ভাই।
4: সুমন রো লগ নিয়েছো দেখি?
2: হ আপনি যে কইছিলেন আপনার গ্যারেজে ওরে কাম দিবেন।
4: দেরি করে ফেলালে তো, অহন আমি লোক রেখে ফেলছি।
2: ও তাইলে জায়গা,
4: বসো বসো বসো, এত তারা কিসের?
2: না
4: যখন চা খেয়ে যাও।
2: এই কাশিম ভাই, আমার তো আবার কামে যাইতে হইব ভাই।
4: আরে আসিয়া, এমন সুন্দর গতন নিয়া তুমি মাইনষের বাসায় কাম করো, বড় আফসোস লাগে আসিয়া। তোমার জামাইটা আসলে একটাও মানুষ, এমন সুন্দর বউ আর এমন একটা মাসুম বাচ্চা ফালাইয়া কেউ নিরুদ্দেশ হয়, চরিত্রহীন।
1: মা চলো।
4: না রে, না না না না, আমার দরজায় এসে তো তোমরা ফিরে যেতে পারো না। আসিয়া সুমন আমার গ্যারেজেই কাম করবো, তাতে আমার লাভ হোক লস হোক কিচ্ছু যায় আসে না। হইলে দু জঙ্কার উডানির কামে লাগাইয়া দে, একটু শিখায় পরে আলো যাতে আতুর না হইয়া যায়। আরে আরে হন হন হন হন, চোখে কালো চশমা লাগাইয়া দিস। বাবা সুমন যাও যাও, লেদুর লোক যাও, কাম শিখো।
2: কাশিম ভাই, আপনি যে কি বইলা?
4: কিচ্ছু কইতে হইব না, তোমার পোলা তো আমারই পোলা। না মানে অপরিচিত পোলাপান রাখলে সমস্যা হয়, চান্স পাইলেই চুরি চামারি করে।
2: আপনার এইখানে কাম কইরা পোলাররা যদি কিছু টাকা পায়?
4: সময় হলে টাকা পাইব, আগে দুই চার মাস যাক কাম শিখুক। কতজনে কাম শিখনের লেগা উল্টা আমার টাকা দিতে চায়, আমি কিন্তু অত লোভী না।
2: কিন্তু কিছু টাকা তো
4: দুপুরে সকলের লগে খাইব।
2: সকালের রাইতের খাবার?
4: সেইটাও ধীরে ধীরে হইব, কাম ভালো করলে তাড়াতাড়ি হইব।
2: না মাইনে
4: চিন্তা করো না তো আসিয়া, তোমরা হইলা আমার আপন মানুষ, না খাইয়া থাকবা না, যাও যাও।
2: আল্লাহ আপনার ভালো করুক ভাই। আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আল্লাহর কাছে হাজার শুকর, কষ্টতে কপালে নিয়ে আই জন্মাইছি, দেহি না কয়টা মাস।
4: আসিয়া কি চিন্তা করো, ধরো ধরো পঞ্চাশটা টাকা রাখো তোমার কাছে, আর ধরো না।

0: এই সুমিনা, কি হয়েছে? হাত কাটা গেছে? আরে অসুবিধা নাই, অসুবিধা নাই, এসব কামে কতবার হাত কাটে আবার ঠিক হয়ে যায়। হ্যালো দু সুমনা দে, পট্টি বান্ধা দে, দে দে দে দে, আরে কাম শেষ করুক, পরে দেখিস।
1: দেখবত কো
0: মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: মেম্বার সাহেব কি মনে করিয়া?
2: তোমার নিয়ে তো এক জ্বালা হয়েছে কাশে।
0: কেন মেম্বার সাহেব, আমি সরল সিধা মেকানিক, আমার নিয়ে আবার কিসের সমস্যা?
2: তোমার না কতবার মানা করছি, তোমার গ্যারেজের কামে এইসব ছোট ছোট বাচ্চা পোলাপান রাখবা না।
0: কি করুন মেম্বার সাহেব, মানবতার কারণে না রেখেও পারি না, ওরা তো খুবই গরিব মানুষ, কাজে না রাখলে খাউন জুটে না।
2: তোমারও বেশি লাভ, নাম মাত্র টাকা পয়সা দিয়া পোলাপান খাটাও। কিন্তু কাশেম মিয়া, একবার চিন্তা করে দেখছো, যেই সময়ে অগ স্কুলে যাওয়ানোর কথা, খেলাধুলা করণের কথা, সেই সময়টা অগরে দিয়া এইসব ঝুঁকিপূর্ণ কাম করাও তুমি? তোমারও তো ছেলে মেয়ে আছে নাকি?
0: কিন্তু কি করুম, আর কোনো উপায়ও তো নাই, ওলা পান কাম শিক্ষা ভালো মেকানিক হতে পারবো।
2: কিন্তু জানো তো, শিশুশ্রম আইন তো বৈধ না, তাছাড়া এইটাতে শিশুদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। উপায় না থাকলেও সবাই যদি সচেতন হয়, সবাই যদি শিশুদের প্রতি সহৃদয় হয়, শিশুদেরকে দোকানপাট বাসা বাড়ি ছোট কারখানার কাজ থেকে বিরত রাখে, তাইলে কিন্তু শিশু শ্রমের ব্যাপকতা কমে যায়।
0: আমিও তো চাই শিশুরা শিশুর মতন বাঁচুক।
2: আর শোনো, এই বছরের প্রতিপাদ্য শিশুশ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ, মনে থাকবে তো?
0: জি জি মেম্বার সাহেব, মনে থাকবো, শিশুশ্রমকে লাল কার্ড।
2: হ্যাঁ।

বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে আপনারা এবারই শুনবেন আপনাদের পছন্দের গান। ঢাকা সিয়াশি ছায়াছবি থেকে যুগলে কণ্ঠ দিয়েছেন তপন চৌধুরী ও শাকিলা জাফর, আর শুনতে চেয়েছেন রেজাউল তালা সাতক্ষীরা থেকে। এই গানটির পরেই কিন্তু আমরা ফিরে যাব আপনাদের কাছে ফোন ইন প্রোগ্রামে। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 01974121970 এই নম্বরে। প্রিয় শ্রোতা, শুনে আসি আপনাদের পছন্দের গান ঢাকা সিয়াশি ছায়াছবি থেকে।

0: প্রিয় শ্রোতা, কথা দিয়েছিলাম আপনাদের সঙ্গে আমাদের কথা হবে, আপনারা আমাদেরকে ফোন করুন 01974121970। দেখব কোন শ্রোতা বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে রয়েছেন?
1: বলছি মোল্লাহাট থেকে, মিষ্টির দোকান সুনীল।
0: সুনীল, হ্যাঁ বলুন।
1: আমাকে গান শোনাবেন প্রাণের চেয়ে প্রিয়,
0: হ্যাঁ
1: কিশোর। আর গানের কথা, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, এই গানটি শোনাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন।
0: অনেক ধন্যবাদ। দেখবো এবার কে রয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
2: আপনি জাহিদ বলছি লবণচোয়া খুলনা থেকে।
0: হ্যাঁ বলুন।
2: আমাকে একটা গান শোনাবেন, ছবির নাম হলো বিয়ের ফুল।
0: হ্যাঁ,
2: সেটি আনোয়ার আমিন। আর গানের কথা হলো,
0: অনেক ধন্যবাদ। দেখবো এবারে কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
3: আপা মনি ভালো আছেন?
0: আমরা সবাই ভীষণ ভালো আছি।
3: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে আপু।
0: হ্যাঁ,
3: ছবির নাম অবুজ হৃদয়।
0: অবুজ
3: হৃদয় ছবি থেকে সাবিনা ইয়াসমিন এন্ড রবিশোর কণ্ঠে তুমি আমার জীবন আমি তোমার জীবন অবশ্যই শোনাবেন।
0: আচ্ছা, চেষ্টা করবো আপনার পছন্দের গান শোনাতে। দেখবো এবারে কে রয়েছেন। হ্যালো,
4: আসসালামু
0: আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
4: ভালো আছেন?
0: ভালো আছি।
4: মোহাম্মদ আহাদ শেখ।
0: হ্যাঁ বলুন।
4: মোহাম্মদ আহাদ শেখ।
0: হ্যাঁ,
4: কামার হাকিম বলমারি থেকে।
0: বলুন।
4: ঘর ছবি থেকে গান শুনতে চাই, আইব দাসের কণ্ঠে কি খেলা খেলেছে তুমি স্বপ্নতে বসে দল রশিয়া।
0: অনেক ধন্যবাদ। দেখবো এবারে কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
5: আমি খুলনা থেকে বলছি, ডাকবাংলা মোড় থেকে।
0: হ্যাঁ বলুন।
5: কাপুরারা।
0: হ্যাঁ,
5: আমাকে গান শোনাবেন।
0: নামটা বলুন।
5: হ্যাঁ,
0: নামটা, আপনার নামটা একটু আরেকবার বলবেন।
5: আমার নাম গোলাম মোস্তফা।
0: গোলাম মোস্তফা, হ্যাঁ বলুন। ঠিক আছে, চেষ্টা করবো আপনার পছন্দের গান শোনাতে। দেখবো এবারে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন।
6: আমাকে গান শোনাবেন শরত ছায়াছবি থেকে এন্ডকিশোর রুনালাইলের কণ্ঠে আকাশকে প্রশ্ন করো কেন দিগন্তে সে মিশে যায়, সে নামের গানটি শোনাবেন।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখবো এবারে কে রয়েছেন। হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
7: ভালো আছেন আপনি?
0: আমি ভালো আছি।
7: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফর জব্দার, বরখুলা পাংশা থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
7: আপু গানটা শোনাবেন, এর আগেও এই ছবির গান, এই গানটা শুনতে শোনান না, যাক আজও অনুরোধ করি। ছবির নাম হলো বন্ধু আমার, মুন্না আজিজ ও বাপ্পি আলীর একটাই কথা আছে বাংলা।
0: আচ্ছা,
7: এই গানটা শোনাবেন, ভালো থাকবেন, খোদা।
0: ঠিক আছে, দেখবো এবারে কে রয়েছেন। হ্যালো
8: দিদি, নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন?
8: কথা বলছি বিজন গোমস্তা, রাখছিল বর্মা থেকে।
0: হ্যাঁ বলুন।
8: ছবির নাম মেজর সাহেব, গানের কথা মেজর সাহেব, এই গানটা।
0: অনেক ধন্যবাদ। দেখবো এবারে কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো,
9: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
9: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি ফতেপুর থেকে।
0: হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন
9: দিদি, আপনারা ভালো আছেন তো
0: সবাই? হ্যাঁ ভালো আছি, আমি ভালো আছি।
9: দোয়া করি। আচ্ছা যাই হোক, ছায়া ছবির নাম হইল স্বামীর আদেশ।
0: হ্যাঁ,
9: স্বামীর আদেশ ওই ছবি থেকে একটি গান শোনাবেন, আপনারা ভালো থাকুন দিদি।
0: অনেক ধন্যবাদ। দেখবো এবারে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন। অনেক ধন্যবাদ, দেখব এবারে কে রয়েছেন। হ্যালো,
10: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
10: কথা বলছি ইসমাইল হোসেন, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে।
0: হ্যাঁ বলুন।
10: জি আপনারা কেমন আছেন সবাই?
0: ভালো আছি।
10: আমাকে গান শোনাবেন নাম্বার ওয়ান সাকিব খান থেকে,
0: অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনাদের সঙ্গে আমাদের কথা হলো, শুনে আসি আরো একটি গান জীবনের গল্প ছায়াছবি থেকে। যুগলে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি ও কনক চাঁপা, আর শুনতে চেয়েছেন আক্তার রায়ের মহল খুলনা থেকে।

0: রিতা, রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
1: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসব।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়, জানো?
0: বলো।
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তার আপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবড়াবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা, এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এইসব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তার আপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে এবারের গানটি আপনারা শুনবেন বাবা কেন চাকর ছায়াছবি থেকে। যুগলে কণ্ঠ দিয়েছেন মিতালী মুখার্জি ও আগুন, আর শুনতে চেয়েছেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।

এবারই আপনারা শুনবেন আশা ভালোবাসা ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও আগুন, আর শুনতে চেয়েছেন খোকন চন্দ্র পাংশা রাজবাড়ি থেকে।

0: প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে চলে যাব আবার আপনাদের কাছে। দেখব কোন শ্রোতা বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, দেখব কে রয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
1: কথা বলতেছি মানিক।
0: হ্যাঁ,
1: শৈলকোপা ঝিনাইদহ থেকে মানিক বলতেছি।
0: হ্যাঁ বলুন।
1: আমাকে ঘর জামাই, একটা পুরোনো ছবি ঘর জামাই ছবির গান শোনাবেন আব্দুল গব্বারের কণ্ঠে। গানের শিরোনাম শিগল ফিরিতে না পারে, কাঁচা ভাঙিতে পার না পারে।
0: দেখবো এবারে কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
2: আমি জনি বলছি, মহেশপুর থেকে।
0: হ্যাঁ বলুন।
2: আমি আব্দুল্লাহ ছায়াছবি থেকে গান শুনতে চাই, শিল্পী সুবিনন্দে।
0: অনেক ধন্যবাদ, আব্দুল্লাহ ছায়াছবি থেকে গান শুনতে চাইলেন। দেখবো এবারে কে রয়েছেন। হ্যালো
3: হ্যালো,
0: হ্যাঁ
3: সালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম,
3: খুব ভালো আছেন?
0: ভালো আছি, কে বলছেন?
3: জি আবু কথা বলছি, মাহমুদ পালোয়ান, সভাপতি, কাকচিড়া বাজার, জেলা বরগুনাপুর।
0: হ্যাঁ বলুন।
3: জি আপু, আমি গান শুনতে চাচ্ছি ছবি অবাক পৃথিবী।
0: অবাক
3: পৃথিবী ছবি থেকে সাবিনেশ্বরী কণ্ঠে শোনাবেন বাদশাহে বাদশাহ ও আমার বন্ধু, তুই আমার জানেরই জান।
0: অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা, চলে যাব আরো একটা গানে। শুনবেন স্ত্রী ছায়াছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। আর শুনতে

গান শুনতে শুনতে সময় হয়ে এলো বেলা দুটোর বাংলার সংবাদে। সংবাদের পর আমরা আবারও ফিরে আসব বিজ্ঞাপন তরঙ্গে। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা দুটোর সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি রবিউল মাশরাফি। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এই সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, একটা দেশের সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চান তাহলে তা করা সম্ভব। তিনি বলেন, দেশের তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে সেটি 2024 সালের 5ই আগস্ট সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। তারেক রহমান বলেন, আগামী তিন মাসে ডেঙ্গু সমস্যার সমাধান করার চেষ্টা করবে সরকার। শতভাগ না হলেও অন্তত 80% সমাধান করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রতি সপ্তাহে সবাই যদি 1 ঘন্টা করে নিজের বাসা, স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজ করে তাহলে দ্রুত পরিবর্তন আনা যাবে। তিনি বলেন, যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করতে জনগণকে সচেতন করতে হবে। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

0: আজ রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। দেশের সার্বিক অগ্রগতিতে উদ্ভাবক ও ব্যবসায়ীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজনে উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেট টু মার্কেট প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের একটি টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। মেলায় সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, 73টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্ট আপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুদ বেড়েছে। চলতি বছরের 10ই ফেব্রুয়ারি দেশের সরকারি খাদ্যশস্যের মজুদ ছিল 22,10,670 মেট্রিক টন। গত 9ই সেপ্টেম্বর 1,48,484 টন বেড়ে দাঁড়িয়েছে 23,59,154 টনে। দেশে খাদ্য মজুদের ধারণ ক্ষমতা রয়েছে প্রায় 24 লাখ টন। ইতোমধ্যেই তা 27 লাখ টনে উন্নীত হয়েছে এবং বর্তমান সরকার আগামী 5 বছরের মধ্যে তা 34 লাখ টনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের খাদ্য বান্ধব নীতির কারণে দেশে বর্তমানে খাদ্য নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। দেশে সরকারি খাদ্যশস্যের মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। ইরাক থেকে ড্রোন হামলা চালানোর পর নিরাপত্তার স্বার্থে সৌদি আরব দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ রেখেছে। আরও হামলা হলে তা প্রতিহত করতে ইরাক কর্তৃপক্ষকে সময় দেওয়ার জন্য রিয়াদ আপাতত প্রতিশোধমূলক পদক্ষেপে স্থগিত রেখেছে। তবে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি ইরাক থেকে ড্রোন হামলা চালানো হয়েছে নিশ্চিত হওয়ার পর তদন্তের নির্দেশ দিয়েছেন এবং একজন আঞ্চলিক সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছেন। এদিকে হরমুজ প্রণালী ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইরান আগামী সোমবার ওমানে উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। অন্যদিকে সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রসর হওয়ার পর ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এর ফলে বিশ্ববাজার তেলের দাম প্রতি ব্যারেল $100 অতিক্রম করেছে। খেলার খবর হকি। চীনে জুনিয়র এশিয়া কাপ নারী হকি টুর্নামেন্টে মালয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে দারুণ লড়াই করে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান সফলভাবে শেষ হল। এদিকে জুনিয়র এশিয়া কাপ পুরুষ হকি টুর্নামেন্টে আজ মাঠে নামছে বাংলাদেশ। সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে চাইনিজ তাইপের। বাংলাদেশ সময় বেলা 2:45 ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বেলা 2টার বাংলা সংবাদের পর আমরা আবার ফিরে এলাম আপনাদের পছন্দের গান নিয়ে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। এবারে শুনবেন সবাই তো সুখী হতে চায় ছায়াছবি থেকে গান। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন আর শুনতে চেয়েছেন মোহাম্মদ আব্দুস সামাদ, সাইতর বাজার বোয়ালমারি ফরিদপুর থেকে।

বর্তমান ছায়াছবি থেকে গান শুনলেন, কণ্ঠ দিয়েছিলেন খালিদ হাসান মিলু, আর শুনতে চেয়েছিলেন আফজাল মোল্লা দেওয়াতলা বটিয়াঘাটা থেকে। এবারে শুনবেন নারীর মন ছায়াছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন ইন্দ্র কিশোর, আর শুনতে চেয়েছেন মোহাম্মদ ইসলাম উদ্দিন শাহবাজপুর শৈলকুপা ঝিনাইদহ থেকে।

0: গান শুনতে শুনতে আর একবার চলে যাবো আপনাদের কাছে, দেখবো এই মুহূর্তে কোন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ অনেক ধন্যবাদ, দেখবো এবারে কে রয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? শুভ দুপুর, ভালো আছি। হ্যাঁ বলুন।
1: আমাকে গান শোনাবেন ছোটের ঘন্টা ছবি থেকে আবিদা সুলতানা কণ্ঠে আমাদের দেশটা স্বপ্ন করি সাথী মেয়েদের ফুল করি।
0: আচ্ছা চেষ্টা করবো আপনার পছন্দের গান শোনাতে, দেখবো এবারে কে রয়েছেন। হ্যালো, শুভ দুপুর, কে রয়েছেন?
2: কথা বলছি দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: হ্যাঁ বলুন।
2: আমার পছন্দের গান শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
0: আচ্ছা
2: পরবর্তী গান শোনাবেন আম্মা গান তারা ছবি থেকে যে কোনো একটি গান শোনাবেন আপু।
0: হ্যাঁ অবশ্যই শোনাবো আম্মা জান চায় ছবির গান, অনেক ধন্যবাদ, দেখবো এবারে কে রয়েছেন। হ্যালো, হ্যালো, কে বলছে? ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাবা কেন চাকর চায় ছবি থেকে গান শোনানো হবে, দেখবো এবারে কে রয়েছেন। হ্যালো, হ্যালো, শুভ দুপুর,
3: ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
3: আমি এমডি ওয়াহিদুর রহমান কুসে আমরাবাজার ভেড়ামারা থেকে বলছি আপু।
0: হ্যাঁ
3: আপনি গান শোনাবেন ছবির নাম বুদ্ধবিদায়।
0: হ্যাঁ
3: বুদ্ধবিদায় ছবি থেকে রুনালালার কণ্ঠে একটু ফিরে দেখো একটি কথা রাখো অবশ্যই শোনাবেন আপু।
0: আচ্ছা চেষ্টা করবো আপনার পছন্দের গান শোনাতে, দেখবো সব শেষে আমাদের সঙ্গে কে রয়েছেন। হ্যালো, হ্যালো, দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, দেখবো কে রয়েছেন। হ্যালো
4: নমস্কার,
0: নমস্কার। হ্যাঁ
4: ঠিকানা কাঞ্চনগর লুমড়িয়া।
0: হ্যাঁ বলুন।
4: পৃথিবী সমান আমার হিসাব থেকে কুমার শানু ও মিতালী মুখার্জির কণ্ঠে ভালোবাসা বলে পাওয়া বলে যায়।
0: অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা এই ফোন কলটির সাথে, আপাতত ফোন কলের থেকে বিদায় নিচ্ছি, শুনে আসি আরও একটি গান ভেজা বিড়াল ছায়াছবি থেকে, যুগলে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী আর এন্ড্রু কিশোর, আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন বুলবুল আহমেদ ভেড়ামারা কুষ্টিয়া থেকে।

0: নাকি অন্তরে লুকিয়ে থাকা সুন্দর মন? উত্তর পাবেন সুন্দর মন।
1: এই গানটির সাথে শেষ হলো বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আর এতক্ষণ সাথে ছিলাম আমি সাবিত্রী গাইন, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন ফাতেমা খাতুন, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, আগামীকাল ঠিক বেলা 1টা বেজে 5 মিনিটে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। আয়োজনডালিতে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানটি গেয়েছেন প্রমোদ দত্ত।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা আয়োজনটিতে এখন রয়েছে আধুনিক গান। প্রথম গানটি গেয়েছেন আফরোজারা রেনু, গানের কথা সাজিয়েছেন সৈয়দ আব্দুল মতিন।

আপনারা আধুনিক গান শুনছেন। এবারের গানটি গেয়েছেন শাহিনুর রহমান শাহিন, কথা সাজিয়েছেন মোহাম্মদ আবুল কাশিম।

পরপর দুখানি আধুনিক গান শুনলেন। পবিত্রতাই ইমানের অঙ্গ। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং অপরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করেন। ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলি, যেখানে সেখানে ফেলা ময়লা আবর্জনা থেকে নানা রকম রোগ ব্যাধির উৎপত্তি হয়। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি এবং পরিবেশ সুরক্ষায় সহায়তা করি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করলে দেহ মন সুস্থ থাকে। ঘরবাড়ি ও বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। নিয়মিত পুকুর ডোবা সংস্কার করি এবং জলাশয়ের কচুরিপানা ও ড্রেনের ময়লা পরিষ্কার করি। বাংলাদেশ বেতার খুলনা আয়োজনটিতে এবারে রয়েছে পল্লীগীতি। প্রথম গানটি গেয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আব্দুর রহিম আসাদী।

পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ ইসমাইল হোসেন ও শিরিন সুলতানা। গানের কথা সাজিয়েছিলেন মোহাম্মদ আব্দুর রহিম আসাদি ও জসীমউদ্দিন। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকাল 3টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারিক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনের সকলের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে তা করা সম্ভব। তিনি বলেন, এদেশের তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে সেটি 2024 সালের 5ই আগস্ট সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। তারিক রহমান বলেন, আগামী তিন মাসে ডেঙ্গু সমস্যার সমাধান করার চেষ্টা করবে সরকার, শতভাগ না হলেও অন্তত 80% সমাধান করা হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রতি সপ্তাহে সবাই যদি এক ঘন্টা করে নিজের বাসা, স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজ করে তাহলে দ্রুত পরিবর্তন আনা যাবে। তিনি বলেন, যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করে জনগণকে সচেতন করতে হবে। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী তারিক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। দেশের সার্বিক অগ্রগতিতে উদ্ভাবক ও ব্যবসায়ীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজনে উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহায়তা সব সময় পাশে থাকবে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেট টু মার্কেট প্রতিপাদ্যে তিন দিন ব্যাপী এ মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান

0: প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের একটি টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নারীদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে হবে। তিনি আজ জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধনকালে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নারীর ক্ষমতায়নের একটি যুগান্তকারী পদক্ষেপ। ভারতের রাজধানী নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে বার্ষিক ব্রিকস সম্মেলন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান দুই দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন। মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ার নেতৃবৃন্দ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও ব্রাজিলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনের আলোচ্যসূচির মধ্যে প্রাধান্য পাবে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য শুল্ক এবং জ্বালানি ও নৌ পরিবহনে অস্থিতিশীলতা। এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বিকল্প ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ইরাক থেকে ড্রোন হামলা চালানোর পর নিরাপত্তার স্বার্থে সৌদি আরব দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ রেখেছে। আরও হামলা হলে তা প্রতিহত করতে ইরাক কর্তৃপক্ষকে সময় দেওয়ার জন্য রিয়াদ আপাতত প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত রেখেছে। এদিকে সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রসর হওয়ার পর ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলে পূর্ব নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। খেলার খবর হকি। চীনে জুনিয়র এশিয়া কাপ নারী হকি টুর্নামেন্টে আজ মালয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে দারুণ লড়াই করে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। এদিকে জুনিয়র এশিয়া কাপ পুরুষ হকি টুর্নামেন্টে সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণকারী ম্যাচে বাংলাদেশ এখন চাইনিজ তাইপের মোকাবেলা করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। আমাদের আজকের নাটক নার্গিস, রচনা বিশ্বজিৎ ঘোষ, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, নাট্যানুষ্ঠান নার্গিস।

0: কি হলো, গান থামালে যে?
1: আমি বুঝতে পেরেছি, আমার পেছন ঘেঁষে আমার প্রাণের প্রিয়সুরী লুকিয়ে লুকিয়ে গান শুনছে। দেখি দেখি হাতে কি,
0: তোমার জন্য চা আর পান।
1: চা আর পান নিয়ে দাঁড়িয়ে, দাও দাও তাড়াতাড়ি দাও দাও,
0: এই নাও, আগে চা তারপর পান।
1: হারমোনিয়ামটা সরিয়ে রাখি। হ্যাঁ, এই পাশে বসো। কি ব্যাপার নার্গিস, অমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছো?
0: তোমাকে।
1: আমাকে?
0: হ্যাঁ, তোমাকে। বিদ্রোহী কবি যে এমন হতে পারে কখনোই ভাবিনি।
1: কেন, বিদ্রোহী কবির মন বলতে কিছু নেই?
0: না, তেমনটি বলছি না, বলছিলাম আর কদিন বাদে তোমার আমার বিয়ে। মামা তো সকল আয়োজন সম্পূর্ণ করেছেন, এখন আর অন্তত ব্রিটিশ বিরোধী কথা না লিখলেই নয়।
1: সংসার জীবনে প্রবেশ করব বলে আমার কলম থামিয়ে দিতে বলছো তো? বিদ্রোহী বলে খামাকে কেউ কেউ লোকের মনে ভয় ধরিয়ে দিচ্ছে, ইংরেজিটা নিরীহ জাতিটাকে আছড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াচ্ছে, প্রতিটা মানুষ তাদের বিরুদ্ধে টলে উঠেছে।
0: আর তুমি?
1: আমি তাদের একটু সাহায্য করছি মাত্র, স্বাধীনতা সংগ্রামে সেনাদলের তুর্য বাদকের একজন আমি, এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়।
0: কিন্তু তুমি যে,
1: আমি জানি এই পথযাত্রার বাঁকে বাঁকে কুটিল ফনা, তাদের নখের আঁচড়ে ক্ষত আজও আমার অঙ্গে অঙ্গে, তবু ওই আমার একটামাত্রই পথ, ওই আমার গতি, ওই আমার ধ্রুব।
0: তুমি তো জানো ইংরেজরা অনেক বাঙালিদের অ্যারেস্ট করেছে, তোমার বিরুদ্ধে হুলিয়া জারি করে হুন্নি হয়ে খুঁজে বেড়াচ্ছে।
1: সে ভয়ে কাজী নজরুল ইসলাম ভীত নয়, বরং কাজী নজরুল ইসলামের ভয়ে ইংরেজরা ভীত।
0: ওগো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। একজন নারী কখন নতুন করে স্বপ্ন দেখে তুমি সেটা ভালো করেই জানো। আমি যে তোমাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখি, তুমি যে কবি, আমি কি বলতে চেয়েছি তুমি ঠিক বুঝতে পেরেছ?
2: মা নার্গিস, মা নার্গিস, কোথায় গেলি মা?
0: এই যে মামা, আমি এখানে।
2: বাবা নুরু, তুমি কখন এলে? আমি তোমাকে খবর পাঠিয়েছি।
1: কেন, কি আবার হলো? জরুরি তলব করেছেন আমাকে?
2: পৈতৃক নিবাস নড়াইলের কালিয়া থানার বেন্দা গ্রামের কমল দাশগুপ্ত তোমার লেখা গানে অনেকগুলোতে সুর শেষ করেছে। কিরে নার্গিস, দাঁড়িয়ে রইলি কেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা কর।
0: যাই মামা, তোমরা কথা বলো, আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করছি।

0: আমি বলছি তো আমার হাতে সময় নেই, অন্য একদিন শ্যামা সঙ্গীত তোমাকে শোনাবো।
1: তো নতুন ধুতি কুচিয়ে উঠারও না হতা
0: কুমিল্লা যাবো।
1: তা কোন পথে যাতে হো?
0: কেন, শিয়ালদা গিয়ে ঢাকা, সেখান থেকে কুমিল্লা।
1: কিন্তু বাবু আপনার ট্রেন তো সে 5:30।
0: তাতে কি হয়েছে, আমি বরং এখানে বসে বিশ্রাম করি।
1: এখানে না বসে আমাদের আখড়ায় চলো।
0: হ্যাঁ, আমি তো মুসলমান, তোমরা আমাকে রাখবে কেন?
1: আপনি আপনি মিথ্যা কথা বলছেন।
0: কাজী নজরুল ইসলাম কখনো মিথ্যা কথা বলেন।
1: আপনার শ্যামা সঙ্গীত বহুত বহুত আচ্ছা, হো অপূর্ব অপূর্ব।
0: আমি যে কুলে যে সমাজে যে দেশে জন্মগ্রহণ করি না কেন, আমি তাকে ছাড়িয়ে উঠতে পেরেছি বলেই তো আমি কবি।
1: না না না বাবু, আপনি ঝুট বাদ বলছেন, আপনি ঠিক হিন্দু আছেন।
0: আমাকে হিন্দু বলে মনে হচ্ছে কেন? আমার নাম কাজী নজরুল ইসলাম, আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 পুরুষ মুসলমান। আমি সুন্দরকে রূপে রূপে অবরূপ করতে চেয়েছি। আমি মাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করছি। এখানে কোনো কিন্তু নয়, গালাগালিকে গলাগলিতে পরিণত করবার চেষ্টা করেছি। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই। এই সে স্বর্গ, এই সে বেহেস্ত, এখানে বিভেদ নাই, যত হাতাহাতি হাতে হাত রেখে মিলিয়াছে ভাই ভাই। নেই কো এখানে ধর্মের ভেদ, শাস্ত্রের কোলাহল, পাদ্রী পুরোহিত মোল্লা ভিখু এক গ্লাসে খায় জল।

0: কি হলো মামা? আমার আমার ভাগ্যে কি?
1: অমন করে কাঁদতে নেই মা, কেঁদে কেটে কি আর হবে, তাকে কি ফিরে পাওয়া যাবে বল? নুরু খুব জেদি ছেলে, আত্মসম্মানে সে মাথা নোয়াবার নয়। আমরা সকলে জানি ইংরেজরা কাজী নজরুল ইসলামের ভয়ে কাঁপে।
0: ইংরেজ বেনিয়ার কাঁপতে পারে, ওর হৃদয় লৌহদণ্ড। ইংরেজরা ভয়ে হুলিয়া জারি করতে পারে, কিন্তু মামা, আমি তো দেখেছি তার পদ্ম ফোটা হৃদয়। আমি কেমন করে তাকে?
1: নজরুলের স্বর্ণ ছাড়া জীবন, পায়ে পিষে আমার মা নার্গিসের সাথে বিয়ে হবে, দুজন সুখ স্বপ্নে সংসার করবি, এটাই যে আমার চাওয়া। আমার তো ধন সম্পদ কম নয় রে মা, বইয়ের ব্যবসা আমার, ডানে কি আছে বল?
0: সে তো কখনো ধন সম্পদের লালসায় মত্ত নয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কেউ কখনো অর্থের লোভে ফাঁদে ফেলতে পারেনি। সে যদি তেমনটি হতো, তাহলে বাড়ি গাড়ি হীরা জহরতের প্রাচুর্য গড়ে তুলতে পারত।
1: আমি জানি, আমি জানি, নুরু ভালো ছেলে, তার লেখা বাজারে বেরোলি বিক্রি শেষ, কিন্তু প্রকাশকরা তার পারিশ্রমিক সঠিকভাবে দেয় না। তাই বলে কি প্রকাশকের কাছ থেকে ন্যায্য পাওনা বুঝে নেবে না?
0: সে তো কখনো পারিশ্রমিক পাওয়ার জন্য লেখে না, রেডিওতেও গান লিখে রয়্যালিটি ঠিকঠাক পায় না, সে অভিযোগও কোনো দিনও মুখে আনেনি। বিদ্রোহী কবি যে গণমানুষের কথা, বাঙালি মুক্তির দাবির কথা বলে, সেই জন্যই যে আমি ওকে ভালোবেসেছি। আমার অজান্তে আমি যে কখন তাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও সেটা জানি না মামা।
1: আমি তো তোদের সুখের জন্য কথাটি তাকে বলেছিলাম, বলেছিলাম নার্গিসকে নিয়ে তাকে চিরদিন কুমিল্লায় থাকতে হবে। নুরু এতেই রাজি হলো না, রাজি নাই বা হলো, তাই বলে কি বিয়ের মজলিসে বিয়ে ভেঙে চলে যেতে হবে?
0: মামা,
1: আমি চেয়েছিলাম তোরা দুজন রাজ রানী হয়ে থাকবি, কুমিল্লা থাকার কথা বলেছি, তাই বলে কি বিয়ের আসর হতে চলে যেতে হবে? যাবে আমি বুঝতে পারিনি, এই দেখ নুরু চিঠি লিখেছে, এই নে পড়ে দেখ।
0: দেখি মামা, দেখি কি লিখেছে। বাবা শ্বশুর, আপনার আপনার অসুর জামাই পশুর মতো ব্যবহার করে এসেছে, যা কিছু কসুর করেছে
2: তা ক্ষমা করো সকলে, অবশ্য যদি ক্ষমা চাওয়ার অধিকার থাকে, যদিও ঘা খেয়ে খেয়ে আমার হৃদয়ের ঘাটা বুঝে গেছে। তাছাড়া আমি আপনাদের পাঁচজনের মতো মানুষ, আমি সাত করে পথের ভিখারি সেজেছি বলে লোকের পদাঘাত ছইবার মতো ক্ষুদ্র আত্মা অমানুষ হয়ে যায়নি। আপনজনের কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত এত ঘৃণা অবহেলা আমার বুক ভেঙে দিয়েছে।
0: ইতি চিরসত্য স্নেহসিদ্ধ আপনার নুরু।
1: সারাদিন তার চিন্তায় নিজেকে নিঃশেষ করে দিলে কি চলবে
0: মামা?
1: হ্যাঁ রে মা, নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিস, আয়নার সামনে নিজের অবস্থাটা দেখ, নিজের অবস্থা কি করেছিস তুই, হে করলে কি চলবে বল?
0: আমার আমার মুখে কিছু ভালো লাগে না মামা, আমার কিছুই ভালো লাগে না, আমার কিছু ভালো লাগে না মামা।

0: চা শেষ না হতেই পান, তোর পুরনো অভ্যাসটা পরিবর্তন হলো না। নে, সেসব কথা যাক, যে কথা বলছিলাম দেখ নুরু, এখনো সময় আছে, ভেবে দেখ।
1: দেখ শৈল, কাজী নজরুল ইসলাম যা করে তা ভেবে চিন্তেই করে।
0: আমি কিন্তু কথাটা অন্যভাবে বলিনি নুরু।
1: তাহলে
0: বিয়েটা যে ছেড়ে ফেললে হতো, বিয়েখানা এভাবে আতখানা করে রাখাটা কি ঠিক হলো?
1: কি আর করব বল, শুভ কাজে আমি পানি খোলা করতে চাইনি, বিয়েটা নিয়ে অনেক পানি গড়িয়ে গেল যে।
0: আমি বলছিলাম কি, যা হওয়ার তা হয়ে গেছে, বিয়ের সব কাজ মিটিয়ে নার্গিসকে বউ করে ঘরে তুলে নিয়ে আয়।
1: সে আর সম্ভব নয় রে, যা হবার হয়ে গেছে শৈল। মিছিমিছি দুজন দুজনকে জড়িয়ে কি লাভ বল?
0: কি বলছিস নুরু?
1: ভালোবাসা থাকে অন্তরে, বাইরে প্রকাশ করে কি লাভ? খোদা যা করেন সবই মঙ্গলের জন্যই করেন। নজরুল দরিদ্র হতে পারে, কিন্তু তাই বলে দাসত্ব বরণ করতে পারে না।
0: কুমিল্লায় বিয়ে করে নার্গিসকে নিয়ে থাকাটা দাসত্ব বলে না। আমি ভালো করে জানি তুই সত্যি সত্যি নার্গিসকে ভালোবাসিস।
1: অস্বীকার করি না, নার্গিসকে আজও ভালোবাসি, আর শেষ জীবন পর্যন্ত তাকে ভালোবেসে যাব। সে যেমন নার্গিস।
0: সত্যি বলছিস নুরু?
1: তোর কাছে আমার লুকোনোর কিছু নেই রে ভাই, তুই যে আমার স্কুল জীবনের বন্ধু। দুরাজ্যের দৈহিক সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছিলাম ঠিকই, সাথে সাথে তার অন্তরের সৌন্দর্য আমার হৃদয় স্পর্শ করেছিল।
0: নুরু,
1: নার্গিসের সৌন্দর্যের আলোয় আমার জীবনের নীল কুয়াশা ভেদ করে ছুঁয়েছিল অনিন্দ আলো। আমার কাঙ্গাল কণ্ঠ হয়ে উঠেছিল রাজনাগের ফণা, আমার মধ্যে সৃষ্টি করেছিল নতুন কবিত্ব অসংখ্য প্রদেশ। যা সত্য তাই সুন্দর, যা সুন্দর তাই সত্য। আমি যে তাকে সত্যি বলে জেনেছি শৈল।
0: নুরু,
1: আমি করাচি থাকতে উস্তাদদের কাছে ফার্সি সাহিত্য পড়তে পড়তে আমি আমার মাঝে আবিষ্কার করেছিলাম জ্যোৎস্নার সোফায় বসে সাত কাহন প্রেম লীলার স্বপ্নকন্যা যেন ওই নার্গিস।
0: নুরু, নুরু, এই কথাগুলো তো আগে কখনো বলিসনি।
1: তোর সঙ্গে বলবার সময় পেলাম কই। শোন শৈল,
0: বল।
1: একদিন রাতে উস্তাদদের সাথে সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করতে করতে এক প্রসঙ্গে নার্গিসের কথা বললেন। নার্গিস তো এক ধরনের ফুল, উস্তাদজি নার্গিস ফুল খুবই ভালোবাসতেন। কতদিন করে তিনি তার পিতৃভূমি পারস্যের গল্প আমাদেরকে শুনিয়েছেন।
0: নুরু,
1: উস্তাদজি আর এও বলতেন, নজরুল তুমি কবি, কবিদের কোনো দুঃখ থাকতে নেই, প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে সকল কিছু অনুভব করতে হয়, আর তা তুমি করলে দেখবে তোমার অন্তরের মাঝে নার্গিস ফুলের মতো কে যেন সুগন্ধ ছড়াচ্ছে।
0: আমি মুজাফফর আহমেদদার কাছে শুনেছি আলী আকবর খান মুজাফফর দাদাকে অনুনয় করে বলেছেন সে যেন তোকে বোঝায়। আলী আকবর খানের বিশ্বাস, মুজাফফর দা অনুরোধ করলে তুই তার কথা ফেলবি না। নুরু,
1: বল,
0: তোর বিয়ের ব্যবস্থাটা আমরা পূর্ণ করি।
1: শৈল,
0: আমি জানি, আমি জানি আমার বন্ধু কাজী নজরুল ইসলাম গানে কবিতায় লেখায় মানুষ যেন উন্মাতাল হয়ে উঠেছে, সবার দৃষ্টি তোর দিকে। তুই আমার বাল্য বন্ধু, তোর নিজের জায়গাটা তুই একবার ভেবে দেখ।
1: আমি যা ভেবেছি সেটাই সঠিক শৈল। তোর অনুরোধ মুজাফফর সাহেবকে বলিস, তার অনুরোধ আমি রাখতে পারলাম।
0: নুরু,
1: উঠি রে ভাই, অন্যদিন কথা হবে।
0: এক্ষুনি উঠবি? আর একটু বসলে হয় না?
1: না, একটু তাড়া আছে, ভালো থাকিস।
0: আচ্ছা।

0: কি ব্যাপার? আমাকে দেখে অবাক হচ্ছে বুঝি? মনে করলে নার্গিস ছোট্ট নির্বোধ শিশু পথ চিনে আসতে পারবে না ভেবেছ?
1: না, তেমনটি নয়। তুমি যেভাবে আসবে আমি ভাবতেই পারিনি। নিশ্চয়ই তুমি একা আসা মেয়ে নও, মামা এসেছেন বুঝি।
0: মামার আসার মুখ রাখলে কোথায়? কোন মুখ নিয়ে তিনি তোমার এখানে আসবেন?
1: মানে
0: মামার কাছে যে চিঠি পাঠিয়েছ আমি পড়েছি, সেই চিঠির উত্তর পাঠিয়েছি। সেই চিঠি কি তুমি পাওনি?
1: হ্যাঁ, পেয়েছি।
0: চিঠির উত্তর কি দেওয়ার মতো কোনো কথা ছিল না তাতে?
1: অনেক কষ্ট করে এসেছো নার্গিস, কি খাবে বলো।
0: আমার কথার উত্তর লুকানোর চেষ্টা করো না, তুমি একটা সত্যি করে কথা বলো তো। আমার কথা কি তোমার একটু মনে পড়ে না?
1: ভুলে যাওয়ার কথা তো নয়। কি হলো নার্গিস, তুমি তো সেই ধরে দাঁড়িয়ে রইলে, কথা বলছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। বসো, এই চেয়ারটায় বসো।
0: থাক, মামা রাস্তায় অপেক্ষা করছেন।
1: কি বলছো তুমি, মামা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন? না না নার্গিস, সেটা তুমি ঠিক করনি।
0: অনেক কিছুই তো বেঠিক করেছি, আবারও না হয় করলাম।
1: তুমি একটু বদলাওনি নার্গিস, ঠিক আগের মতোই আছো।
0: নারীরা বদলালে দোষ হয়, কিন্তু পুরুষেরা? পুরুষেরা বদলালে দোষের নয়। এই সমাজে কেবল নারীরাই দোষের বস্তু। তবু তুমি আগের চোখেই দেখছো, সেই ভালো। আচ্ছা কবি, তোমার কি দৌলতপুরে যেতে ইচ্ছে করে না?
1: খুব যেতে ইচ্ছে করে, দৌলতপুরের সাথে আমার নারীর সম্পর্ক হয়ে গেছে যে।
0: তাই যদি হয় তাহলে যাও না কেন? না গিয়ে কি করে রয়েছো?
1: আমি জানি আমি অনেক দোষ করেছি, সেই দোষের দায় নিয়ে বেঁচে রয়েছি।
0: আমি কি অপরাধ করেছি বলো? যে অপরাধে আমাকে দোষী করলে?
1: তোমাকে আমি দোষী করব? এমন পাপী তো আমি নই।
0: আমার মামার কথায় কি আমার শাস্তি ভোগ করতে হলো? মামা চেয়েছিলেন দৌলতপুরে সারা জীবন থাকবেন, জীবন ভোর অভাবের সাথে লড়াই করেছে। মামা তোমার আমার সুখের জন্য বলেছিলেন।
1: আমি যে তোমাকে নিয়ে সুখী হতে চেয়েছিলাম, কেন এমন হলো আমি জানি না নার্গিস। আমার মন বলে তোমার কাছে ফিরে যাই।
0: বেশ তো, তাই যদি চেয়ে থাকো তবে চলো, তুমি আমি নতুন করে স্বপ্ন দেখব, আমরা ঘর বাঁধব। তুমি কোনো চিন্তা করো না, আমার ঢাকায় বাড়ি আছে, ব্যবসা আছে, সহায় সম্পদ সব আছে, আমি যে সব উজাড় করে দিতে চাই।
1: তুমি অমন করে বলো না নার্গিস, সারা জীবন কান্নার জন্য যে তোমার আমার জন্ম হয়েছে।
0: কি বলছো গো?
1: আমি ঠিকই বলছি নার্গিস, আমার প্রেম, আমার এত বিদ্রোহ, আমি কবি, সে সবই যে তোমার জন্যে।
0: তুমি তুমি সত্যি বলছো?
1: হ্যাঁ নার্গিস, হ্যাঁ সত্যি বলছি। তোমার উৎসাহ, তোমার প্রেরণা আমার লেখার রসদ জুগিয়েছে। এত ত্যাগ, এত নির্যাতন সহ্য করতে তুমি আমাকে শিখিয়েছ। তোমার ভালোবাসায় আমি যে আমার আধারের পথে আলো ছড়িয়েছি।
2: কই নার্গিস, দেরি হয়ে যাচ্ছে তো, চলে আয় মা।
3: যাই মামা।
0: আমি আসি, অনেক দেরি হয়ে যাচ্ছে, গাড়ি পাবো না।
1: নার্গিস যেও না, শোনো, যেও না। হ্যাঁ আমার কথা শোনো, আমার কথা শেষ হয়ে যায়নি। আমার তাহলে সত্যি সত্যি চলে গেল? আমার কথাটা কি আমার কথাটা শেষ না শুনে চলে গেল নার্গিস?

আজ যেন মাথার উপরে সূর্য কিরণ শকুনের মতো বেলুশ ভাবে ঘুরে বেড়াচ্ছে। মামার একটা কথার জন্য গোধূলি রাঙা জীবনে হাতের মেহেদি কেমন যেন ফ্যাক

0: তোমাকে আজ কিছুতেই ছাড়ছি না, গান তোমাকে শোনাতেই হবে। কি গো, কোনো কথা বলছো না যে? গান শুনবো বলে রাগ করছো না তো?
1: রাগ তো করতেই হবে।
0: সে কি কথা,
1: রাগ থাকতেই হবে, রাগ না থাকলে গান হবে না, গানের মধ্যে রাগ থাকতে হয়।
0: বাঁচা গেল, মনে ভেবেছিলাম কি না জানি কি।
1: জানেন নার্গিস, আমার অন্তর্যামী জানেন, তোমার জন্য আমার হৃদয়ের কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সেই বেদনার আগুনে আমি পুড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি।
0: ওগো,
1: তুমি এই আগুনের পরশমণি না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না।
0: সেসব কথা থাক, তুমি একটা গান শোনাও তো।
1: গান শোনাবো? ঠিক আছে, হারমোনিয়ামটা এগিয়ে দাও। হ্যাঁ, তবে শোনো।

0: বাবা কি চমৎকার! আচ্ছা বলো তো কবি,
1: কি বলবো বলো।
0: তুমি যখন লেখো তখন তোমার মনের মধ্যে কি দেখতে পাও?
1: কেন, তোমার ছবি আমার সামনে ভেসে বেড়ায়, আমার নার্গিস, যার জন্য আমি কবি, যার বেদনা আমার হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে, যাকে কাছে পেয়ে হারিয়ে যেতে বসেছি।
0: কবি?
1: হ্যাঁ নার্গিস, হ্যাঁ।
0: অমন করে বলো না, আমি যে
1: চোখে জল আনলে আমি চলে যাব কিন্তু নার্গিস, এমন আনন্দ ঘন মুহূর্তে চোখে জল কেন?
0: আমি যে আমার কাছে বড় অপরাধী হয়ে রয়েছি, চোখের জল কত সময় লুকিয়ে রাখবো বলো? আমার যে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে।
1: নার্গিস, এসব তুমি কি করছো? তুমি আমার কথা শোনো, কথা শোনো।
2: মা নার্গিস, কি হলো মা? দরজা খোল মা, দরজা খোল, দরজা খোল। নিশ্চয় স্বপ্ন দেখছিলি।
0: না মানে, ইয়ে মামা।
2: আমি বুঝেছি, দিনভর এক ধ্যান এক জ্ঞান, হাতে মুখে পানি দিয়ে ঘুমিয়ে পড় যা।

খাটিয়ার একপাশে হারমোনিয়াম পড়ে রয়েছে। কত দিন যে তাতে সুর তোলা হয়নি, দেখি সুর দিতে পারি কিনা।

0: বাইরে দাঁড়িয়ে আমি তোর গান শুনেছি, গান তো দরদ দিয়ে গাইলি, তাই বলে কি মনে করিস তোর জন্য অপেক্ষা করছে?
1: অপেক্ষার পালা শেষ হয়েছে তেমনটি তো নয়।
0: তার মানে?
1: আমি একবার তার সাথে কথা বলতে চাই।
0: কথা বলে কি লাভ? সে তো তোর জন্য বসে নেই, সে নিজের মতো ঘর সংসার করছে।
1: তাহলে তুমি আমায় কি করতে বলছো?
0: শোন মা, আমি বলছিলাম কি, তোর বিয়ের বয়স তো পার হয়ে যায়নি।
1: কি বলছো মামা?
0: হ্যাঁ রে মা, আমি ঠিকই বলছি, আমি তোকে এভাবে শেষ হয়ে যেতে দেব না, তোকে আমি ভালো পাত্র দেখে বিয়ে দেব।
1: তার হয় না মামা, আমি তাকে ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারি না।
0: শোন নার্গিস, আমি যে তোর মামা শুধু তা নয়, আমি তোর পিতার দায়িত্ব পালন করছি, আমার কাঁধে পিতার দায়িত্ব।
1: কিন্তু মামা,
0: এসব তোর আবেগের কথা, আবেগ দিয়ে কখনো জীবন চলে না মা, বাস্তব জীবন বড় কঠিন রে মা, বড় কঠিন। তুই একবার ভেবে দেখ তোর মনের কথা, আমি জানি তুই সাহিত্য ভালোবাসিস, সাহিত্যিক ছেলে দেখে আমি তোর বিয়ে দেব।
1: মামা,
0: ভালোবাসলে তাকে বিয়ে না করলে ভালোবাসা থাকে না, তেমন ভালোবাসা থাকে অন্তরে। নুরু যে প্রমিলাকে নিয়ে সংসার করছে, তুই কেন নিজেকে শেষ করবি?
1: সে যে বলেছিল তার মাঝে আমি বিরাজ করি।
0: নার্গিস, তোর এ কথার অর্থ আমি বুঝি না, তা নয়, খুবই বুঝি। তোর পিতা তোর জন্য অর্থ বিত্ত কম রেখে যায়নি, এই শহরে তোর বাড়ি আছে, গাড়ি আছে, ভারতী পাঠাগারের মালিক তুই, সারা জীবন বসে খেলেও চলে যাবে। কিন্তু
1: মামা,
0: আমি কবি আজিজুল হাকিমের সাথে কথা বলেছি, তুইও ভেবে দেখ, ও খুব ভালো ছেলে, মেয়েদের সারা জীবন একা থাকলে চলে না রে মা, স্বামীর ঘর তার ঠিকানা।
1: মামা,
0: আমি কদিন বাদে দৌলতপুর যাব, তারপর নুরুর কাছে গিয়ে তালাকের ঝামেলা মিটিয়ে আসব।
1: মামা, মামা কথা শুনে যাও, মামা, মামা কথা শুনে যাও মামা।

0: দেখ নুরু, সব কাজে জেদ করা ঠিক না।
1: জানি জানি, আমার বেলাতে যত সব বেঠিক, আর যারা উপরতলায় বাস করে তাদের বেলায় সব ঠিক।
0: জনবান, সুইনহ, আটসন, সমাজপতি, জোদ্দার, পুঁজিপতি, মহাজন, তাদের সঙ্গে তুই এভাবে কথা বলছিস? তুই একবার ভেবে দেখ সংসারের কি অবস্থা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমার যে বাড়ি ফিরতে হবে, সকাল থেকে মেঘের যে অবস্থা, সকাল থেকেই ঝরঝর বৃষ্টি, বাসায় ফেরাই মুশকিল হবে দেখছি।
0: তোর ভয় নেই, তোকে আমি পৌঁছে দেব।
1: বললি শৈল, হে বৃষ্টি ছাড়াবার নয়, চারিদিকে ঘন কালো মেঘ ছেয়ে আসছে।
0: নুরু,
1: হ্যাঁ,
0: তোকে আজ এত উদ্বিগ্ন দেখাচ্ছ কেন বলতো? না হয় আমার এখানে রাতটা কাটাবি?
1: না রে ভাই, থাকার ইচ্ছে থাকলেও থাকতে পারছি না।
0: কেন?
1: তোর বৌদির শরীরটা ভালো যাচ্ছে না।
0: কেন, কি হয়েছে?
1: প্রমিলার এক পাশ অবশ হয়ে যাচ্ছে, কোনো সাড়া পাচ্ছে না। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, তেমন কোনো ফল হচ্ছে না।
0: ভালো কোনো ডাক্তার দেখা?
1: ভাবছি ঢাকা যাব, অনেকদিন ঢাকাতেও যাইনি, তারপরে ঢাকা ঘুরে কলকাতায় নিয়ে যাব। বলতে শৈল,
0: বল,
1: বৃষ্টি একটু কমেছে, তাহলে আমি এখন উঠি।
0: আচ্ছা।

0: শরীরটা তোমার কেমন হয়ে গেছে?
1: বহুদিন পরে দেখছো তো, সেই জন্যই। কিন্তু তুমি আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছো।
0: কেমন?
1: পরনে জামদানি শাড়ি, হাত ভর্তি চুড়ি, বাড়িতে দাস দাসীরা কাজ করছে। থাক থাক নার্গিস, আর দিও না, অনেক খেলাম।
0: কি বলছো তুমি, তোমার পছন্দের খাবার এখনো রয়ে গেছে? কি হলো, হাত ধুচ্ছ যে? ইলিশ মাছটা মুখে দিলে না?
1: একদম খেতে নেই। সে যাক, আমি ঢাকাতে এসেছি, তুমি কিভাবে জানলে?
0: তোমার না হয় আমার খোঁজ করার ইচ্ছে করে না, আমার তো তোমার খোঁজ নিতে ইচ্ছে করে।
1: আমি ঢাকায় এসেছি তুমি জানতে পেরে আজিজুলকে গাড়ি নিয়ে আনতে পাঠালে। ও কিছু মনে করল না?
0: কেন, কি মনে করবে?
1: তার হয়তো মনে করার ছিল।
0: তোমার আমার কথা সে সব জানে, তুমি যেমন উদার মনের ঠিক তেমনি সেও।
1: সত্য বলতে কি, সে উচ্চশিক্ষিত, আদর্শবান, রুচিশীল, নামজাদা কবি। সে যে কত ভালো ছেলে আমি তাকে জানি, সে আমার বন্ধু।
0: ও কি বলে জানো?
1: কি বলে?
0: তোমার আমার সম্পর্ক নিয়ে মানুষ গান বাঁধবে, কাব্য করবে, লিখবে, নতুন প্রেমের কাহিনী। কি ভাবছ, কোনো কথা বলছো না যে?
1: না মানে, হঠাৎ তোমার সাথে আমার এমনি ভাবে দেখা হয়ে যাবে আমি কল্পনা করতে পারিনি।
0: এতদিন পর তোমার সাথে দেখা হয়ে কি যে ভালো লাগছে
1: নার্গিস।
0: কথায় কথায় ভুলেই গেছি, এই নাও পান।
1: সবই মনে রেখেছো তাহলে, দাও পান খেয়ে উঠি।
0: আজকে তুমি কোনো মতেই যেতে পারবে না।
1: যেতে যে হবেই, আমার নানা কাজ পড়ে রয়েছে, কালই কলকাতা ফিরতে হবে।
0: আমি তো ভুলেই গিয়েছিলাম তোমাকে আটকে রাখবো কোন অধিকারে।
1: আমি তো কোনো অধিকারের কথা চিন্তা করিনি নার্গিস। অধিকারের কথা চিন্তা করলে আমি যে তোমার এখানে আসতে পারতাম না। তুমি তোমার স্বামীকে পাঠিয়েছো, আমি কোনো সংকোচ না করে তার সাথে চলে এসেছি।
0: তুমি আসবে আমার মন বলছিল, জানো কবি? তোমায় বলতে আমার কোনো বাধা নেই। হঠাৎ একদিন রাতে তোমায় নিয়ে একটু স্বপ্ন দেখেছি, তুমি আমাকে গান শেখাচ্ছ। আমি তোমার গান শুনছিলাম বিভোর হয়ে।
1: তুমি কাঁদছো?
0: আমার জন্ম তো সারা জীবন কান্নার জন্য।
1: অমন করে বলো না নার্গিস, তুমি হয়তো সব জানো আমার হৃদয়ে কি জ্বালার স্রোত বয়ে চলেছে নিরবধি।
0: ছেলেটাকে হারিয়ে খুব কষ্ট পেয়েছো জানি, ওকে নিয়ে গানও লিখেছ
1: জানো নার্গিস। আমার প্রতি পদে পদে হারাবার পালা। প্রথম জীবনে আমি তোমাকে হারালাম, তারপর আমার বুকের মানি বুলবুল, সে আমার ঘর আলো করে এলো, আমি তাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখলাম।
0: আমার আমাকে ধরে রাখতে পারছি না কবি, অমন করে বলো না।
1: না বলো বলে আমার বুকের মধ্যে পাথর জমে যাচ্ছে। তুমি শোনো নার্গিস, শোনো।
0: বেশ বলো।
1: আমার বুলবুল একদিন সব কিছু শেষ করে নীরবে ফাঁকি দিয়ে চলে গেল।
0: কবি,
1: জানি না, আমি জানি না, খোদাই ভালোই জানেন আবার কাকে হারাতে হবে।
0: কেন, কি হয়েছে?
1: তোমার বৌদির অসুখ করেছে, হঠাৎ করে দুটি পা ঝিঝি ধরার মতো অবাস হয়ে গেছে, ঠিকঠাক হাঁটতেও পারছে না। আমি তার সুস্থতার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি, দৈবক্রমে তোমার সঙ্গে দেখা হবে আমি ভাবতেও পারিনি।
0: তোমার কষ্টের ভাগ আমার বইবার সুযোগ যে বন্ধ হয়ে গেছে কবি, আমি যে তোমার নই, আমি যে কবি আজিজুল হাকিমের। তবু তুমি মনে রেখো, নার্গিস তোমার শত বিপদে পাশে আছে, পাশে থাকবে।
1: নার্গিস,
0: জীবনের আশার মাঠে সকলে স্বপ্নের বীজ বোনে, কিছু ফলে কিছু বিফলে, সাবধানে থেকো।
1: তোমার স্বামী কবি আজিজুল হাকিমের সালাম রইল। তোমার জীবনে তুমি শান্তি লাভ করো, এই আমার শেষ চাওয়া।
0: জানি না এ জীবনে তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হবে কি না, আমি জানি না, চলে যাবে সেটাই সত্য। আমার একটা শেষ অনুরোধ রাখবে কবি?
1: তুমি অনুরোধ করবে, আমার সাধ্য থাকলে আমি তো নিশ্চয়ই রাখব। বলো কি সে অনুরোধ?
0: তোমার কণ্ঠে একটা গান শোনাবে।
1: হো আচ্ছা, গান শুনতে চাও? বেশ, শোনো।

নার্গিস, এই গানটাতে তুমি সবচাইতে ভালো গাইতে, আর একবার গাও না, শেষবারের মতো শুনে যাই তোমার কণ্ঠে গানটি।

0: এতক্ষণ নার্গিস নাটকের অভিনয় শুনলেন। রচনা বিশ্বজিৎ ঘোষ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলী আকবর, এস এম গোলাম ফারুক, শৈলজানন্দ, মোলল জাহাঙ্গীর হোসেন, পাণ্ডা শেখ আব্দুল মান্নান, নার্গিস রিমানা বিনতে রাশিদ। কণ্ঠসঙ্গীতে চিত্রা বিশ্বাস। শব্দ সংযোজনা খন্দকার অহিদুজ্জামান। কাজী নজরুল ইসলামের চরিত্রে অভিনয়, সম্পাদনা ও প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার।
1: নাটকটি পুনঃ প্রচারিত হল। শ্রোতা বন্ধুরা, আগামী শনিবার বেলা 3:05 শুনবেন নাটক বর্ণচড়া। রচনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রযোজনা শেখ সিরাজুল ইসলাম। নাটকটি শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ বেতার খুলনা আয়োজন ডালিতে এখন রয়েছে ছায়াছবির গান। জত সাহেব ছায়াছবি থেকে শুনবেন। কণ্ঠ দিয়েছেন আগুন ও রুনা লায়লা।

শুনলেন ছায়াছবির গান, শিল্পী ছিলেন আগুন অরুণালালা, বাংলাদেশ বেতার খুলনা। অল্প কিছুক্ষণের মধ্যেই বিকাল 4টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র করে রিলে করে শোনানো হবে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আব্দুল মান্নান। প্রধানমন্ত্রী তারিক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এর সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে তা করা সম্ভব। তিনি বলেন, এদেশের তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে সেটি 2024 সালের 5ই আগস্ট সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। তারিক রহমান বলেন, আগামী তিন মাসে ডেঙ্গু সমস্যার সমাধান করার চেষ্টা করবে সরকার। শতভাগ না হলেও অন্তত 80% সমাধান করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রতি সপ্তাহে সবাই যদি এক ঘন্টা করে নিজের বাসা, স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কাজ করে তাহলে দ্রুত পরিবর্তন আনা যাবে। তিনি বলেন, যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করতে জনগণকে সচেতন করতে হবে। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী তারিক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ, উদ্যোক্তা ও গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। দেশের সার্বিক অগ্রগতিতে উদ্ভাবক ও ব্যবসায়ীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজনে উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেট টু মার্কেট প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগিতার একটি টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নারীদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি জনগণের কাছে

0: তুলে ধরতে হবে। তিনি আজ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধনকালে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নারীর ক্ষমতায়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। ভারতের রাজধানী নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে বার্ষিক ব্রিকস সম্মেলন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুই দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন। মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ার নেতৃবৃন্দ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও ব্রাজিলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনের আলোচ্যসূচির মধ্যে প্রাধান্য পাবে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য শুল্ক, জ্বালানি ও নৌ পরিবহনে অস্থিতিশীলতা। ইরাক থেকে ড্রোন হামলা চালানোর পর নিরাপত্তার স্বার্থে সৌদি আরব দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ রেখেছে। আরও হামলা হলে তা প্রতিহত করতে ইরাক কর্তৃপক্ষকে সময় দেওয়ার জন্য রিয়াদ আপাতত প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত রেখেছে। এদিকে সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রসর হওয়ার পর ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। চীনে জুনিয়র এশিয়া কাপ নারী হকি টুর্নামেন্টে আজ মালয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে তরুণ লড়াই করে তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। এদিকে জুনিয়র এশিয়া কাপ পুরুষ হকি টুর্নামেন্টের সপ্তম অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ এখন চাইনিজ তাইপের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 3-2 গোলে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা আয়োজনটিতে এখন রয়েছে ছায়াছবির গান। প্রথমে শুনবেন নরম গরম ছায়াছবি থেকে গান, যেগুলো কণ্ঠ দিয়েছেন অঞ্জু ঘোষ ও কুমার বিশ্বজিৎ।

0: মা,
1: কি রে সুমন,
0: তোমার না শরীর খারাপ? জ্বর?
1: তেমন কিছু না রে বাপ, একটু ঠান্ডা লাগছে।
0: কি কও মা, তোমার গা দেহি পুইরা যাইতাছে? না, আজ তুমি কামে যাইও না মা।
1: কামে না গেলে ভাত আইবো কই থেকে রে বাপ? বস্তির ঘরের ভাড়া দিমু কেমনে?
0: কেন, আমি যে রাস্তার মোড়ে পানির বোতল বেছি, দরকার হইলে রাত পর্যন্ত বেসুম।
1: পানি বেচা পয়সায় তো তোর নাস্তার পয়সাই হয় না।
0: পুঁজি থাকলে তো অন্য কিছু বেচতাম।
1: থাক বাপ, জানাই তা নিয়ে ভাবিস না রে। অহন যাই, দেরি হয়ে গেলে অনেক খিস্তি হুনত হয় আমারে আবার।
0: এই জ্বর নিয়ে তুমি কামে যাইবা মা? আমার খুব কষ্ট লাগতেছে। আমি বড় হইলে আর তোমার বাসার কাম করতে দিব না। যেমনে হোক, আমি কামাই কইরা তোমার খাওয়াবো। তুমি হারা দিন ঘরে বসে থাকবা।
1: আইসা রে বাপ, আইসা, বড় হইয়াল তখন আর আমি কাজ করুম না। আর তুইও রইদের মধ্যে বেশিক্ষণ রাস্তা রাস্তা এখন থাকিস না, বুঝছস?
0: মা,
1: কি রে আবার কি?
0: কাশিম মামা যে একটা কথা কইছিল, মনে আছে?
1: হ, মনে আছে, কিন্তু।
0: কোনো কিন্তু না, তোমার লগে এখনই আমি বাইর হমু।
1: আইসা আইসা, ল চাই, আয় আয়, তাতে
0: চলো মা।
2: বচপন মোহাম্মত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আয়ে মিলনে কি দুয়া।
1: কাশিম ভাই,
3: আসিয়া, তোমার কথা ভাবতে না ভাবতে এসে পড়ছো। কি অন্তর যোগাযোগ, তা কেমন আছো?
1: বাইসা আসি, শুধু এই কথাটাই কইতে পারি ভাই।
3: সুমন রো লগ নিয়েছো দেখি?
1: হ, আপনি যে কইছিলেন আপনার গ্যারেজে ওরে কাম দিবেন।
3: দেরি করে ফেলালে তো, অহন আমি লোক রেখে ফেলছি।
1: ও, তাইলে জায়গা।
3: বসো বসো বসো, এত তারা কিসের?
1: না,
3: যখন চা খেয়ে যাও।
1: এই কাশিম ভাই, আমার তো আবার কামে যাইতে হইব ভাই।
3: আরে আসিয়া, এমন সুন্দর গত নিয়া তুমি মাইনষের বাসায় কাম করো, বড় আফসোস লাগে আসিয়া। তোমার জামাইটা আসলে একটাও মানুষ, এমন সুন্দর বউ আর এমন একটা মাসুম বাচ্চা ফালাইয়া কেউ নিরুদ্দেশ হয়? চরিত্রহীন।
0: মা চলো।
3: না রে, না না না না, আমার দরজায় এসে তো তোমরা ফিরে যেতে পারো না। আসিয়া, সুমন আমার গ্যারেজেই কাম করবো, তাতে আমার লাভ হোক লস হোক কিচ্ছু যায় আসে না। হইলে তো জঙ্কার উডানির কামে লাগাইয়া দে, একটু শিখায় পরে আলো যাতে আতুর না হইয়া যায়। আরে আরে, হন হন হন হন, চোখে কালো চশমা লাগাইয়া দিস। বাবা সুমন, যাও যাও, লেদুর লোক যাও, কাম শিখো।
1: কাশিম ভাই, আপনি যে কি বইলা?
3: কিচ্ছু কইতে হইব না, তোমার পোলা তো আমারই পোলা। না মানে অপরিচিত পোলাপান রাখলে সমস্যা হয়, চান্স পাইলেই চুরি চামারি করে।
1: আপনার এইখানে কাম কইরা পোলাররা যদি কিছু টাকা পায়?
3: সময় হলে টাকা পাইব, আগে দুই চার মাস যাক, কাম শিখুক। কতজনে কাম শিখনের লেগা উল্টা আমার টাকা দিতে চায়, আমি কিন্তু অত লোভী না।
1: কিন্তু কিছু টাকা তো
3: দুপুরে সকলের লগে খাইব।
1: সকাল আর রাইতের খাবার?
3: সেইটাও ধীরে ধীরে হইব, কাম ভালো করলে তাড়াতাড়ি হইব।
1: না মাইনে,
3: চিন্তা করো না তো আসিয়া, তোমরা হইলা আমার আপন মানুষ, না খাইয়া থাকবা না। যাও যাও।
1: আল্লাহ আপনার ভালো করুক ভাই। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আল্লাহর কাছে হাজার শুকর, কষ্টতে কপালে নিয়ে আই জন্মাইছি, দেহি না কয়টা মাস।
3: আসিয়া, কি চিন্তা করো, ধরো ধরো পঞ্চাশটা টাকা রাখো তোমার কাছে, আর ধরো না।

0: এই সুমিন্দা, কি হয়েছে? হাত কাটা গেছে? আরে অসুবিধা নাই, অসুবিধা নাই, এইসব কামে কতবার হাত কাটে আবার ঠিক হয়ে যায়। এ লেদু শুন না, দে পটি বাইন্দা দে, দে দে দে দে, আরে কাম শেষ করুক, পরে দেখিস।
1: দেহাম্মত কো
0: মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম
0: আসসালাম। মেম্বার সাহেব কি মনে করিয়া?
2: তোমার নিয়া তো এক জ্বালা হয়েছে কাশে।
0: কেন মেম্বার সাহেব, আমি সরল সিধা মেকানিক, আমার নিয়ে আবার কিসের সমস্যা?
2: তোমার না কতবার মানা করছি, তোমার গ্যারেজের কামে এইসব ছোট ছোট বাচ্চা পোলাপান রাখবা না।
0: কি করুন মেম্বার সাহেব, মানবতার কারণে না রেখেও পারি না, ওরা তো খুবই গরিব মানুষ, কাজে না রাখলে খাউন জুটে না।
2: তোমারও বেশি লাভ, নাম মাত্র টাকা পয়সা দিয়া পোলাপান খাটাও। কিন্তু কাশেম মিয়া, একবার চিন্তা করে দেখছো, যেই সময়ে অগ স্কুলে যাওয়ানোর কথা, খেলাধুলা করণের কথা, সেই সময়টা অগরে দিয়া এইসব ঝুঁকিপূর্ণ কাম করাও তুমি? তোমারও তো ছেলে মেয়ে আছে নাকি?
0: কিন্তু কি করুম, আর কোনো উপায় তো নাই, ওলা পান কাম শিক্ষা ভালো মেকানিক হতে পারবো।
2: কিন্তু জানো তো, শিশুশ্রম আইন তো বৈধ না, তাছাড়া এইটাতে শিশুদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। উপায় না থাকলেও সবাই যদি সচেতন হয়, সবাই যদি শিশুদের প্রতি সহৃদয় হয়, শিশুদেরকে দোকানপাট বাসা বাড়ি ছোট কারখানার কাজ থেকে বিরত রাখে, তাইলে কিন্তু শিশুশ্রমের ব্যাপকতা কমা যায়।
0: আমিও তো চাই শিশুরা শিশুর মতন বাঁচুক।
2: আর শোনো, এই বছরের প্রতিপাদ্য শিশুশ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ, মনে থাকবে তো?
0: জি জি মেম্বার সাহেব, মনে থাকবো, শিশুশ্রমকে লাল কার্ড।
2: হ্যাঁ,
3: আপনারা ছায়াছবির গান শুনছেন, এবারে শুনবেন প্রিন্সেস টিনা খান ছায়াছবিতে একটি গান, কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর।

0: এতক্ষণ ছায়াছবির গান শুনলেন। যৌতুক একটি সামাজিক ব্যাধি, এ থেকে মুক্তির লক্ষ্যে প্রয়োজন সকলের সচেতনতা। যৌতুক দেওয়া এবং যৌতুক নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। যৌতুক প্রথা নিরসনে চাই সামাজিক সচেতনতা। আসুন, এ আন্দোলনে আমরা সবাই শরিক হই। সমাজে নারী নির্যাতনের অন্যতম কারণ যৌতুক। আসুন, আমরা সবাই যৌতুক প্রতিরোধে আন্তরিক প্রচেষ্টা চালাই। আসুন, আমরা প্রতিজ্ঞা করি যৌতুক দেব না, যৌতুক নেব না। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ ফকির শানে হামদ পরিবেশিত হচ্ছে। শিল্পী ফেরদৌসী রহমান, কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম।
1: শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি,

0: খান্ত পরিবেশিত হলো। শিল্পী ছিলেন ফেরদৌসি রহমান, কথা সাজিয়েছিলেন কাজী নজরুল ইসলাম।
1: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: إن رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না। কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা হটে উঠিয়ে নিজে ওই জায়গায় বসে পড়বে। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময় আর তুমি জান্নাতের ঠিকানা বানিয়ে নিয়েছ। আল হাদিস,
3: বাংলাদেশ বেতার, খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হচ্ছে। শিল্পী মোহাম্মদ কুতুবুদ্দিন বক্তিয়ার, কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম।

এতক্ষণ হামদ পরিবেশিত হল। শিল্পী ছিলেন মোহাম্মদ কুতুবুদ্দিন বক্তিয়ার, কথা সাজিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ বেতার খুলনা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আপনি শিক্ষিত, আপনি জাতির কাছে ঋণী, তাই অপরকে শিক্ষিত করে আপনার ঋণ কিছুটা হলেও পরিশোধ করুন। পবিত্রতা ইমানের অঙ্গ। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং অপরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করলে দেহ মন সুস্থ থাকে। ঘর বাড়ি ও বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি এবং পরিবেশ সুরক্ষায় সহায়তা করি। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। শিল্পী সুবীর নন্দী, গানের কথা সাজিয়েছেন মাহফুজুর রহমান মাহফুজ।

দেশের গান শুনলেন। শিল্পী ছিলেন ফরিদা পারভীন, বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: responsible for the crisis. Top leaders of the 12-party alliance and other national leaders also spoke at the meeting. U.S. President Donald Trump has said everything will work out just fine when asked whether he could help ensure crucial shipping traffic through the Strait of Hormuz. He made the remarks in Dublin after meeting Irish President Catherine Connolly. Trump said the war in Iran will end very soon and oil prices will tumble. His comments come amid growing concerns over Saudi Arabia following rapid gains by Houthi rebels in Yemen and strikes on a key oil pipeline in the kingdom. Meanwhile, Iranian President Masoud Pezeshkian said in an interview that Iran will reopen the strait if the United States ends its blockade and attacks, while stressing that Tehran will not give in to economic pressure. Pezeshkian said Iranian Gulf Arab officials will meet in Oman on Monday to sign an agreement establishing a joint shipping route through the Strait of Hormuz. Yemen's internationally recognized government said it has carried out air attacks on Houthi forces after the rebels seized territory along the Red Sea coast. Government forces say several Houthi fighters were killed near the port city of Mocha. Hockey and Bangladesh finished their campaign strongly securing the fifth position with a 2-1 victory over the Malaysia in the play-off match of the Junior Asia Cup Women's Tournament in China today. Meanwhile, in the men's tournament, Bangladesh secured a convincing 5-2 victory over Chinese Taipei in the seventh place play-off. Finally, weather and forecast by Till Wantana says there is no inland river post warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি জান্নাতুল মাওয়া। আজ রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রধানমন্ত্রী একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেট টু মার্কেট প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতি ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের একটি টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। মেলায় সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, 73টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্ট আপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেবার পর সরকারি খাদ্যশস্যের মজুদ বেড়েছে। চলতি বছরের 10ই ফেব্রুয়ারি দেশের সরকারি খাদ্যশস্যের মজুদ ছিল 22,10,670 মেট্রিক টন। গত 9 সেপ্টেম্বরে 1,48,484 টন বেড়ে দাঁড়িয়েছে 23,59,154 টনে। দেশে খাদ্য মজুদের ধারণ ক্ষমতা রয়েছে প্রায় 24 লাখ টন। ইতোমধ্যে তা 27 লাখ টনে উন্নীত হয়েছে এবং বর্তমান সরকার আগামী 5 বছরের মধ্যে তা 34 লাখ টনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের খাদ্য বান্ধব নীতির কারণে দেশে বর্তমান খাদ্য নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। দেশে সরকারি খাদ্যশস্যের মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,050 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,32,930 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,050 টাকা বাড়িয়ে 2,22,491 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 933 টাকা বাড়িয়ে 1,91,056 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 758 টাকা বাড়িয়ে 1,56,064 টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো এবং অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো। দেশের নিরাপত্তা কর্মক্ষেত্রে সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আরও জোরের দ্বারের লক্ষ্যে এই মেলার আয়োজন। এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনীতে নিরাপত্তা প্রযুক্তি, অগ্নি নিরাপত্তা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবেলা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মান ও নীতিমালা অনুসরণের সর্বশেষ প্রযুক্তি ও সমাধান তুলে ধরা হবে। এতে 10টি দেশের প্রায় 150টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশ নেবে বলে আশা করা হচ্ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে সূচক, বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ কমেছে। গত সপ্তাহে ডিএসইতে 386টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে 60টির, কমেছে 310টির এবং অপরিবর্তিত ছিল 16টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে কমেছে 146 পয়েন্ট। সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 6,93,800 কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 6,98,497 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে 5,329 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.55 টাকা, ক্রয় 122.55 টাকা, ইউরো বিক্রয় 145.26 টাকা, ক্রয় 142.62 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.14 টাকা, ক্রয় 32.47 টাকা এবং থাইবাত বিক্রয় 3.78 টাকা, ক্রয় 3.70 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণু পরমাণু।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এমন এক সময়ে বাস করছি যখন প্রযুক্তি শুধু আমাদের হাতের মুঠোয় নয়, ধীরে ধীরে আমাদের চিন্তা, কাজ এবং সিদ্ধান্ত গ্রহণের সঙ্গী হয়ে উঠছে। যে যন্ত্র এক সময় কেবল নির্দেশ পালন করত, আজ সেই যন্ত্রই তথ্য বিশ্লেষণ করছে, ভাষা বুঝছে, ছবি তৈরি করছে, এমনকি মানুষের জটিল সমস্যার সমাধানেও সহায়তা করছে। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু প্রযুক্তির প্রতিটি নতুন সম্ভাবনার সঙ্গে কিছু প্রশ্নও আসে। কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের জীবনকে আরও সহজ ও সমৃদ্ধ করবে, নাকি এর অপব্যবহার তৈরি করবে নতুন কোন ঝুঁকি? প্রযুক্তিকে আমরা কতটা গ্রহণ করব আর কোথায় প্রয়োজন হবে মানুষের বিবেচনা ও দায়িত্ববোধ, এসব ভাবনার মধ্য দিয়েই বিজ্ঞানকে বুঝতে হয়। কারণ বিজ্ঞান শুধু আবিষ্কারের গল্প নয়, সঠিক ব্যবহারের শিক্ষাও দেয়। বিজ্ঞান ও প্রযুক্তির নানা আবিষ্কার, তথ্য, সম্ভাবনা এবং সমকালীন ভাবনায় সাজানো আমাদের নিয়মিত আয়োজন অণু ও পরমাণুতে আপনাদের জানাই আন্তরিক স্বাগত। আমি সুরাইয়া সুলতানা। আজকের পর্বে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটি ভাবনা সমৃদ্ধ কথিকা, বিজ্ঞান ভিত্তিক একটি কুইজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিশ্বের সাম্প্রতিক কিছু খবরাখবর। আর শুরুতেই আপনাদের জন্য একটি ছোট্ট বিজ্ঞান প্রশ্ন রেখে দিচ্ছি। বলুন তো, মানুষের শরীরের কোন অঙ্গটি অক্সিজেনের সবচেয়ে বেশি ব্যবহার করে? উত্তরটি জানিয়ে দেব অনুষ্ঠানের শেষ ভাগে। চলুন, প্রশ্ন আর কৌতূহলকে সঙ্গী করে শুরু করি আজকের বিজ্ঞানযাত্রা। শ্রোতা বন্ধুরা, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কল্পবিজ্ঞানের কোনো দূরবর্তী বিষয় নয়। আমাদের ব্যবহৃত বিভিন্ন অ্যাপ, সার্চ প্রযুক্তি, অনুবাদ ব্যবস্থা, স্মার্ট ডিভাইস থেকে শুরু করে চিকিৎসা ও গবেষণা, নানা ক্ষেত্রে এর উপস্থিতি ক্রমেই বিস্তৃত হচ্ছে। তবে যে প্রযুক্তি মানুষের সক্ষমতাকে বাড়াতে পারে, তার ব্যবহার নিয়ে সচেতন থাকাটাও জরুরি। সম্ভাবনা ও ঝুঁকি, এই দুই দিককে সামনে রেখেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে বুঝতে হবে। এবার শুনবেন কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ নাকি চ্যালেঞ্জ, এ বিষয়ক কথিকা। কথিকাটি গ্রন্থনা ও পাঠ করেছেন মালিহা শিফা। চলুন শুনে নেওয়া যাক কথিকাটি।
1: কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ নাকি চ্যালেঞ্জ? ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোন আপনাকে মনে করিয়ে দিচ্ছে আজ আপনার কি কি কাজ আছে। আপনি চ্যাট জিপিটিকে বলছেন, এই এই ইমেলটা সুন্দর করে উত্তর লিখে দাও তো। আপনার সন্তান চ্যাট জিপিটি বা গুগল জেমিনিকে বলছে, এই অঙ্কটা আমাকে একটু সহজ করে বুঝিয়ে দাও তো। কেউ হয়তো মাইক্রোসফট কো পাইলট ব্যবহার করছেন অফিসের কাজে, আবার ক্যানভার এআই টুল দিয়ে তৈরি করছেন ছবি বা ডিজাইন। অর্থাৎ আমরা হয়তো বুঝতেই পারছি না, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ইতিমধ্যেই আমাদের জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হল, এআই কি আমাদের জন্য আশীর্বাদ নাকি এক নতুন ধরনের চ্যালেঞ্জ? আসলে উত্তরটা দুটোই। এআই এর সবচেয়ে বড় সুবিধা হল এটি আমাদের অনেক কাজ দ্রুত, সহজ এবং কার্যকরভাবে করতে সাহায্য করতে পারে। একজন শিক্ষার্থী কঠিন কোনো বিষয় বুঝতে এআই এর সাহায্য নিতে পারে, একজন শিক্ষক পাঠ পরিকল্পনা তৈরি করতে পারেন, একজন গবেষক বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে পারেন অনেক কম সময়ে। স্বাস্থ্য খাতেও এআই এর সম্ভাবনা অনেক। কিছু ক্ষেত্রে এআই ভিত্তিক প্রযুক্তি মেডিকেল ইমেজ বিশ্লেষণ, রোগের ঝুঁকি শনাক্তকরণ কিংবা রোগীর তথ্য বিশ্লেষণে চিকিৎসকদের সহায়তা করতে পারে। বিশেষ করে যেখানে বিশেষজ্ঞের ঘাটতি রয়েছে, সেখানে সঠিকভাবে ব্যবহার করা গেলে এই প্রযুক্তি স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে সাহায্য করতে পারে। কৃষি ক্ষেত্রে আবহাওয়া, মাটির অবস্থা বা ফসলের রোগ সম্পর্কে তথ্য বিশ্লেষণে এআই কাজে লাগাতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনায় বন্যা, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন ঝুঁকি সম্পর্কে তথ্য বিশ্লেষণ এবং আগাম সতর্কতাতেও প্রযুক্তির ব্যবহার হতে পারে। অর্থাৎ সঠিকভাবে ব্যবহার করলে এআই আমাদের সময় বাঁচাতে পারে, কাজ সহজ করতে পারে এবং আরও ভালো সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ প্রযুক্তি যত শক্তিশালী হয় তার অপব্যবহারের ঝুঁকিও তত বাড়ে। এআই এর একটি বড় সমস্যা হল এটি সবসময় সঠিক তথ্য দেয় না। অনেক সময় এআই এমনভাবে উত্তর দেয় যা শুনতে খুবই বিশ্বাসযোগ্য, কিন্তু তথ্যটি ভুলও হতে পারে। বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এর ঝুঁকি বেশি। ধরুন কারো কিছু শারীরিক উপসর্গ হল, তিনি চিকিৎসকের পরামর্শ না নিয়ে শুধু এআই এর দেয়া তথ্যের উপর নির্ভর করলেন। ভুল ধারণা হল, ভুল ওষুধ নেওয়া হল কিংবা প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেরি হল, তখন প্রযুক্তি আশীর্বাদ না হয়ে বিপদের কারণ হতে পারে। তাই মনে রাখবেন, এআই থেকে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পাওয়া যেতে পারে, কিন্তু রোগ নির্ণয় বা চিকিৎসার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শের বিকল্প হিসেবে এটিকে ব্যবহার করা উচিত নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল গোপনীয়তা। এআই ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় নাম, ছবি, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, অফিসের তথ্য কিংবা ব্যক্তিগত কথোপকথনের মতো তথ্য দিয়ে ফেলি। তাই প্রশ্ন করা দরকার, আমি যে তথ্যটি দিচ্ছি সেটি আসলে কোথায় যাচ্ছে, কিভাবে সংরক্ষণ করা হচ্ছে। বিশেষ করে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য দেওয়ার আগে আমাদের সতর্ক হতে হবে। আরেকটি প্রশ্ন অনেকের মনে আসে, এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে? বাস্তবতা হল, এআই এর কারণে কিছু কাজ স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে এবং অনেক পেশায় কাজের ধরন বদলে যেতে পারে। তবে প্রযুক্তির ইতিহাস আমাদের দেখিয়েছে, নতুন প্রযুক্তি কিছু কাজের প্রয়োজন কমানোর পাশাপাশি নতুন ধরনের কাজ ও দক্ষতা সুযোগও তৈরি করে। তাই ভবিষ্যতে শুধু একটি নির্দিষ্ট কাজ জানাই যথেষ্ট হবে না, আমাদের শিখতে হবে নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে, সঠিক প্রশ্ন করতে, তথ্য যাচাই করতে, সমস্যার সমাধান করতে এবং সৃজনশীলভাবে চিন্তা করতে। বিশেষ করে আমাদের শিশু কিশোরদের ক্ষেত্রে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তারা যেন চ্যাটজিপিটিকে দিয়ে পুরো হোমওয়ার্ক করিয়ে শুধু উত্তর মুখস্থ না করে, বরং এআই কে ব্যবহার করুন শেখার সহায়ক হিসেবে। কারণ এআই উত্তর দিতে পারে, কিন্তু কোন প্রশ্নটি করা উচিত সেটি ভাবতে হয় মানুষকে। এআই তথ্য দিতে পারে, কিন্তু সেই তথ্য সত্য কি না তা যাচাই করার দায়িত্ব মানুষের। এআই একটি লেখা তৈরি করতে পারে, কিন্তু সেই লেখায় মানবিকতা, নৈতিকতা ও মূল্যবোধ থাকবে কিনা সেটি নির্ধারণ করবে মানুষ। তাহলে কি আমাদের এআই কে ভয় পাওয়া উচিত? না, আবার চোখ বন্ধ করে এআই এর উপর নির্ভর করাও উচিত নয়। আমাদের প্রয়োজন সচেতন ব্যবহার। এআই মানুষের সব কাজের বিকল্প নয়, বরং এটি মানুষের একটি শক্তিশালী হাতিয়ার। একজন দক্ষ মানুষ এআই ব্যবহার করে হয়তো অনেক দ্রুত এবং ভালোভাবে কাজ করতে পারবেন, কিন্তু সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ দায়িত্ব যদি প্রযুক্তির হাতে দিয়ে দেয় তখনই সমস্যা তৈরি হতে পারে। কারণ মানুষের আছে বিবেক, সহানুভূতি, নৈতিকতা, অভিজ্ঞতা এবং পরিস্থিতি বোঝার ক্ষমতা। তাই ভবিষ্যতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো, মানুষ কি এআই কে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে শিখবে? আমার মনে হয় এটি আমাদের আসল চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য আশীর্বাদ হতে পারে যদি আমরা তাকে ব্যবহার করি জ্ঞান বাড়াতে, মানুষের জীবন সহজ করতে, স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়াতে এবং সমাজের কল্যাণে। আবার একই এআই চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যদি আমরা যাচাই না করে সবকিছু বিশ্বাস করি, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ভুলে যাই অথবা নিজের চিন্তাশক্তির জায়গায় প্রযুক্তিকে বসিয়ে দেই। তাই এআই কে ভয় নয়, এআই সম্পর্কে জ্ঞান অর্জন করুন, এআই কে অন্ধভাবে বিশ্বাস নয়, তথ্য যাচাই করুন। এআই এর উপর সম্পূর্ণ নির্ভরতা নয়, বরং নিজের চিন্তাশক্তিকে আরও শক্তিশালী করুন। কারণ শেষ পর্যন্ত প্রযুক্তি যতই উন্নত হোক সেটিকে কিভাবে ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত মানুষেরই। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ নাকি চ্যালেঞ্জ, উত্তরটা শুধু প্রযুক্তির মধ্যে নেই, উত্তরটা নির্ভর করছে আমরা তাকে কিভাবে ব্যবহার করছি তার উপর। আর নতুন প্রযুক্তিকে গ্রহণ করুন জ্ঞান, বিবেক ও দায়িত্বশীলতার সঙ্গে।

0: আপনারা শুনছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথিকা। প্রযুক্তি যতই উন্নত হোক, তার পেছনে রয়েছে প্রকৃতি ও মানবদেহ সম্পর্কে বিজ্ঞানের দীর্ঘ গবেষণা। আমাদের শরীরও যেন এক অসাধারণ জৈব প্রযুক্তি, যেখানে প্রতিটি অঙ্গ নির্দিষ্ট কাজ করে চলেছে অবিরাম। এই প্রসঙ্গেই অনুষ্ঠানের শুরুতে যে প্রশ্নটি রেখেছিলাম, সেটির উত্তর একটু পরেই জানিয়ে দেব। তার আগে চলুন বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক কিছু খবরাখবরের দিকে যাওয়া যাক। বিজ্ঞানের পৃথিবীতে আজকের আবিষ্কার খুব দ্রুতই আগামী দিনের বাস্তবতায় পরিণত হচ্ছে। নতুন গবেষণা আমাদের মহাবিশ্বকে বুঝতে সাহায্য করছে, চিকিৎসা বিজ্ঞান খুলছে নতুন সম্ভাবনার দরজা, আর প্রযুক্তির অগ্রগতি বদলে দিচ্ছে মানুষের কাজ ও যোগাযোগের ধরন। তবে প্রতিটি আবিষ্কারের মূল্য তখনই সবচেয়ে বেশি যখন তার সুফল পৌঁছে যায় মানুষের জীবনে এবং সমাজের কল্যাণে। এবার থাকছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাম্প্রতিক খবরাখবর। বিজ্ঞান ও প্রযুক্তি বার্তা সংকলন, সম্পাদনা ও পাঠে আছেন আতিকুর রহমান আতিক। চলুন জেনে নেওয়া যাক বিজ্ঞানের সাম্প্রতিক দুনিয়ার খবর।
1: ক্যান্সার চিকিৎসায় এমআরএনএ প্রযুক্তি নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট ধরনের এমআরএনএ থেরাপি ত্বকের ক্যান্সার ফিরে আসার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। গবেষকদের মতে এটি ভবিষ্যতে রোগীর শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার নতুন পথ তৈরি করতে পারে। তবে এটি এখনও গবেষণা ও চিকিৎসা উন্নয়নের পর্যায়ে রয়েছে এবং ব্যাপক ব্যবহারের আগে আরও পরীক্ষার প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রকৃতিতে আগে পাওয়া যায়নি এমন ভাইরাসের জিনোম ডিজাইন করে তা পরীক্ষাগারে তৈরি করেছেন গবেষকরা। গবেষণাটি চিকিৎসা বিজ্ঞানে নতুন ধরনের থেরাপি ও ওষুধ তৈরির সম্ভাবনা তৈরি করলেও একই সঙ্গে তৈরি হয়েছে বায়োসিকিউরিটি নিয়ে উদ্বেগ। গবেষকদের মতে এই প্রযুক্তি একদিকে যেমন নতুন রোগের চিকিৎসা আবিষ্কারের সহায়তা করতে পারে, অন্যদিকে এর অপব্যবহার ঠেকাতে প্রয়োজন শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং নৈতিক নীতিমালা। কোয়ান্টাম কম্পিউটারের জন্য জটিল প্রোগ্রাম তৈরি করতে এখন গবেষকদের সহায়তা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। নেচারে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে একটি স্বয়ংক্রিয় এআই এজেন্ট কোয়ান্টাম কম্পিউটিং এর কোড লিখতে এবং তা কার্যকর করতে সক্ষম হয়েছে, তবে পুরো প্রক্রিয়াটি এখনও মানুষের তত্ত্বাবধানের উপর নির্ভরশীল। গবেষকদের মতে ভবিষ্যতে এআই ও কোয়ান্টাম কম্পিউটিং এর সমন্বয় নতুন ধরনের বৈজ্ঞানিক গবেষণা ও জটিল সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখতে পারে। নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ মহাকাশে পাঠানোর কথা রয়েছে। টেলিস্কোপটি মহাবিশ্বের বিশাল অংশের গভীর ও বিস্তৃত পর্যবেক্ষণ করবে, বিশেষ করে ডার্ক এনার্জি, এক্সপ্ল্যানেট এবং মহাবিশ্বের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে এই মিশন।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জের কথা শুনলাম, জানলাম বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক কিছু খবর। প্রযুক্তি আমাদের জীবনকে দ্রুত বদলে দিচ্ছে, কিন্তু সেই পরিবর্তনের দিক নির্ধারণের দায়িত্ব শেষ পর্যন্ত মানুষেরই। বিজ্ঞানের একটি চমৎকার তথ্য দিয়ে আজকের আয়োজন শেষ করি। মানুষের মস্তিষ্ক শরীরের মোট ওজনের মাত্র প্রায় 2% হলেও বিশ্রাম অবস্থায় শরীরের মোট শক্তির প্রায় 20% ব্যবহার করে। অর্থাৎ আকারে ছোট হলেও আমাদের মস্তিষ্কের শক্তির চাহিদা অসাধারণ। চিন্তা, স্মৃতি, অনুভূতি এবং সিদ্ধান্ত গ্রহণের মতো জটিল কাজগুলো এই ছোট্ট অঙ্গটি পরিচালনা করে। আর তাই অনুষ্ঠানের শুরুতে যে প্রশ্নটি রেখেছিলাম তার উত্তর হল মস্তিষ্ক। মানুষের শরীরের তুলনামূলক ছোট্ট এই অঙ্গটি অক্সিজেন ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। বিজ্ঞান আমাদের বিস্মিত করে, আর সেই বিষয় থেকেই জন্ম নেয় নতুন প্রশ্ন, আর প্রশ্ন থেকেই শুরু হয় নতুন জ্ঞানের পথ চলা। তাই জানার আগ্রহ ধরে রাখুন, প্রযুক্তিকে বুঝে ব্যবহার করুন এবং বিজ্ঞানের আলোয় নিজের চারপাশ দেখার চেষ্টা করুন। প্রিয় শ্রোতা, এই ছিল আজকের অণু ও পরমাণু। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন ফারহানা হক ত্রিনা, উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং প্রযোজনায় ছিলেন ইশরাত শারমিন।
2: বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণু পরমাণু আজকের মতো এখানেই শেষ হল। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, মনে রাখবেন কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলোকে সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কোটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে, তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করে ফেলুন এবং আপনার বাড়ির চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা।
3: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে এই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। সালাম আলাইকুম।
3: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
5: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময়মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আন্না ইসলাম, আজহারুল ইসলাম এবং আমি শেখ মুরসালিন রহমান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, নাসরিন আক্তার, লুথুর নাহার মেরি ও হাফিজা আক্তার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
6: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের এখনকার নিবেদন বৃক্ষরোপণের গান। কথাগুলো সাজিয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ, সুর করেছেন শান শাহ, শিল্পীরা হলেন শান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার।

0: বৃক্ষরোপণের গানটি শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এখন রয়েছে নজরুল সংগীত প্রিয়তম হে বিদায়। এই গানটি শুনবেন ইসমু তারাকণ্ঠে।

0: কাদোখানি নজরুল সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।

0: বাংলাদেশ ঢাকা।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
5: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ।
6: ডেঙ্গু জ্বর হল মশাবাহিত একটি রোগ, এডিস মশা হল এ রোগের বাহক। বাসাবাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের অসচেতনতার কারণেই এ রোগের প্রকোপ দেখা দেয়। আমরা যদি আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং ঘরে কিংবা বাইরে কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দিই, তাহলে এ রোগ থেকে মুক্ত থাকা অনেকাংশে সম্ভব। আমাদের বাসাবাড়ি সহ চারপাশে যেসব জায়গায় পানি জমে থাকে, যেমন ডাবের খোসা, পুরাতন টায়ার, ফুলের টব, ফ্রিজের ট্রে, এসির পেছনে, নির্মাণাধীন ভবনে বনের চৌবাচ্চা অর্থাৎ যেসব জায়গায় পানি জমে থাকতে পারে সেসব জায়গায় জমে থাকা পানি অবশ্যই প্রতিদিন ফেলে দিতে হবে। বাড়িঘরের চারপাশ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দিনে কিংবা রাতে যখন ঘুমাতে যাবেন তখন অবশ্যই মশারি টাঙাতে হবে। আমাদের দেশে সেপ্টেম্বর অক্টোবর মাসে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পায়, তাই ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় একগুচ্ছ কর্মপরিকল্পনা নিয়ে দেশে 12 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে 3 মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি এই কর্মসূচির উদ্বোধন করে বলেন,
7: আগামী 3 মাস আমরা এই যে ডেঙ্গুর যে সমস্যাটা, এই সমস্যাটার আমরা সমাধান করার চেষ্টা করব। ডেঙ্গু মশা হোক বা অন্য কোন রোগ, সেখান থেকে ছড়িয়ে আপনার প্রিয়জন অসুস্থ হয়ে যাবে। কাজে আসুন, নিজেকে সুস্থ রাখি, আমরা নিজের পরিবারকে সুস্থ রাখি, নিজের সমাজকে সুস্থ রাখি, নিজের দেশকে আমরা সুস্থ রাখার চেষ্টা করি। প্রতি সপ্তাহে আপনি যদি আপনার নিজের বাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, প্রতিষ্ঠান হোক, 1 ঘন্টা করে যদি প্রতি সপ্তাহে আমরা প্রত্যেকটা মানুষ সময় দেই, যে যেই বাসাটায় থাকি আমরা, যেই জায়গাটায় কাজ করি আমরা, যেই প্রতিষ্ঠানে লেখাপড়ি করি আমরা, যেখানেই থাকি না কেন আমরা 1 ঘন্টা যদি আমরা সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজ করি, তাহলে অবশ্যই দ্রুততার সাথে আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে সক্ষম হব।
6: ইতিমধ্যে ডেঙ্গু প্রতিরোধের মতো ডেঙ্গু রোগের চিকিৎসায় সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি জাতীয় কমিটি। ডেঙ্গুর যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ইতিমধ্যেই সারা দেশে 300 জন চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার স্থাপন সহ শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে ইতিমধ্যেই পর্যাপ্ত সংখ্যক ঔষধ, স্যালাইন ও ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। সরকারি হাসপাতাল, পরীক্ষাগার, ইনস্টিটিউটগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোতে 10% শয্যায় বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা এবং রোগ নির্ণয় কেন্দ্রগুলোতে ডেঙ্গু ও ডেঙ্গু রোগ সংক্রান্ত পরীক্ষায় 80% ছাড়ের নির্দেশ দিয়েছে সরকার।

0: শ্রোতা বন্ধু, আমাদের বেতার প্রতিনিধি গিয়েছিলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে, কথা বলেছেন বিভিন্ন জনের সঙ্গে। এ হাসপাতালের ডেঙ্গু চিকিৎসা কার্যক্রম নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার এইচ এম নাজমুল আহসান বলেন,
1: আমাদের প্রতিদিনে আমাদের প্রায় 40-50 জনের বেশি করে রোগী আমাদের এখানে ভর্তি হচ্ছে। আমরা এখানে আমাদের ডেঙ্গু ওয়ার্ডের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের দুইটা ডেঙ্গু ওয়ার্ড আছে অলরেডি, মেল ফিমেল। এছাড়া প্রতিটা ওয়ার্ডে আমাদের ডেঙ্গু কর্নার আছে, যেগুলো আমরা এখানে ওয়ার্ডে জায়গা দিতে পারছি না, ডেঙ্গু কর্নারে আমরা ম্যানেজমেন্ট দিচ্ছি। তো আমরা আমাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে বলবো যে আমরা ডেঙ্গুর মানে খুব সাকসেসফুলি করছি, কারণ আমাদের এখানে মৃত্যুর হার খুব কম। সাধারণ মানুষের জন্য কি পরামর্শ? সাধারণ মানুষ হচ্ছে যখন আমাদের এখানে যে কোনো জ্বর আসুক, আমাদের কিন্তু প্রথমে কিন্তু লেট করা যাবে না যে আমি বলি 3 দিন পরে যে পরীক্ষা করবো, এটা না। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে আপনার যেদিন জ্বর আসবে প্রথমে 1-2 দিনের মধ্যে আপনি টেস্ট করে ফেলবেন, কারণ এটা অনেক কারণে ইম্পর্টেন্ট যে আমরা খুব প্রাথমিকভাবে ডেঙ্গু রোগটা আমরা শনাক্ত করতে পারি। পাশাপাশি এখানকার যে ব্লাড কাউন্টটা থাকবে এটাকে আমরা বেস লাইন ধরে আমরা কিন্তু পরবর্তীতে চিকিৎসা আমরা ম্যানেজমেন্ট করে দেই। তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য যেটা হচ্ছে যে আমরা যখন একটা জ্বরের রোগী আসবে, আমরা অতি সত্বর হাসপাতালে অথবা ডক্টরের প্রাইভেট চেম্বারে অথবা যেখানে যাই ডেঙ্গু আমরা টেস্টটা করে নেব। সিম্পল দুইটা টেস্ট, একটা সিবিসি আর NS1। ডেঙ্গু রোগীর জন্য আমাদের সাধারণ কিছু নির্দেশনা আছে। পেশেন্টকে বলি যে আপনি প্রতিদিন 2-3 লিটার তরল খাবেন, বিশেষ করে ওরসালাইন গ্লুকোসালাইন এগুলো খাবেন, এবং পাশাপাশি আমরা বলি ভাতের মার, তারপরে পাকা পেঁপের জুস, এই ধরনের প্লেন্টি অফ লিকুইডটা আমরা এনকারেজ করি ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আর কি বাসায়। আর পাশাপাশি বলি যে কয়েকদিন তার জ্বর থাকবে ওই কয়েকদিন সে মশারির ভিতরে থাকবে, যখন তার জ্বর চলে যাবে তখন তার কিন্তু মশারি দরকার নাই। ডেঙ্গু রোগীর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বাড়িতে একজনের ডেঙ্গু হবে পাশাপাশি সবারই হতে পারে, কারণ মশা যখন তার একবার খাবার যে অভ্যাসটা হচ্ছে এরকম এডিস মশার, সে একজনকে কামড়ায় কিন্তু তার ফিডিং কমপ্লিট করে না। সে যখন খাবার খায় সে একজনের কাছ থেকে একটু রক্ত, আশেপাশে যে কজন আছে সবার কাছ থেকে সবাইকে কামড়িয়ে একটু একটু করে রক্ত নিয়ে তার একটা খাবার কমপ্লিট করে, যে কারণে দেখা যায় একটা বাড়িতে একজন যদি আক্রান্ত হয় পাশাপাশি অন্যান্য মেম্বার আক্রান্ত হয়। এই জন্য যখনই আমরা একটা বাড়িতে একজন আক্রান্ত হয় সাথে সাথে অন্যান্য মেম্বারদের আমরা ডেঙ্গু টেস্ট করে নিই। তাহলে আমাদের ডেঙ্গু রোগীগুলি আমরা ফলো আপ কিভাবে করি? প্রথমে তো 1-2 দিনের মধ্যে যে জ্বর ডেঙ্গু শনাক্ত হবে এরপরে বলি আমরা 3-4 দিনের মাথায় আবার আসবেন, কারণ যেসব রোগীগুলো জটিলতা দেখা দেয় তারা কিন্তু 4 দিন এবং তারপরে থেকে জটিলতা শুরু হয়। 4 দিন পরে সাধারণত যেটা হয় কিছু রোগী ভালোর দিকে চলে জ্বর কমে যায়, আর কিছু রোগী কিন্তু জটিল পর্যায়ে আছে। জটিল মানে কি? বুকে পানি, পেটে পানি চলে আসে, প্রেশার কমে যাওয়া, এগুলো কিন্তু হয়। এই কারণে আমরা সবগুলো ডেঙ্গু রোগীকে Day 3 or Day 4 একটা ফলো আপ আসতে বলি, এবং ফলো আপ আসার পরে দেখি তার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা, তার কোনো ওয়ার্নিং সাইন আছে কিনা। যদি এগুলো না থাকে তাকে আমরা বাসায় পাঠাই দিই। আমরা যেভাবে বলছি যে তাকে পর্যাপ্ত ফ্লুইড খাবেন, বিশ্রাম নেবেন, এবং জ্বরের জন্য আপনি প্যারাসিটামল খাবেন। আর হচ্ছে প্যারাসিটামল আমরা বলি 2টা করে আমরা 6 ঘন্টা পর বড় হলে খেতে পারবে, আর বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা আরো কম, 10 মিলিগ্রাম পার কেজি বাড়ে, ওইটা আমরা 6 ঘন্টা পর দিই আর কি। আর যেটা বললাম যে বাড়িতে যেসব সোর্স আছে ডেঙ্গু সোর্স, যে ছোট ছোট পরিষ্কার পানি জমা থেকে যেসব জায়গা ওগুলোকে আমাকে সব রিমুভ করে ফেলতে হবে, এইগুলো আমাদের। আর একটা জিনিস হলো যখন একটা পেশেন্টের ডেঙ্গু জ্বর হবে তখন সে কিছু ব্যথার ওষুধ খাবে না, অ্যাসপিরিন খাবে না, এবং সে যদি আগে থেকে যেগুলো পায় সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো টেম্পোরারি ডেঙ্গু চলাকালীন অবস্থায় এই ওষুধগুলো বন্ধ রাখতে। এইগুলো মোটামুটি বাড়িতে নির্দেশনা। অথবা যদি একটা ডেঙ্গু রোগী যদি আগে থেকে ডায়াবেটিস থাকে, ডাউন কন্ট্রোল, তার যদি হার্টের রোগী হয়, কিডনি রোগী হয়, তারপরে যদি আপনার লিভারের রোগী হয়, শ্বাসরোগের রোগী হয়, এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ওয়েট করতে মানা করি যে ডেঙ্গু শনাক্ত হওয়ার সাথে সাথে তাকে আমরা হসপিটাল সুপারভাইজ ম্যানেজমেন্টের জন্য বলি। এই হলো মোটামুটি হসপিটালে রোগী কখন যাবে এবং কখন বাড়িতে থাকবে, এই হলো আমাদের উপদেশ। প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন আমাদের ডেঙ্গুর, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আমি মনে করি এখানে আমাদের জনগণ এবং ডক্টর সবার মধ্যে এই সচেতনতা বাড়বে।
0: হাসপাতালের ওয়ার্ডে দায়িত্ব পালনরত একজন স্টাফ নার্স তার দায়িত্ব ও অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন,
2: আমার নাম হচ্ছে সালমা আক্তার। যখন কোন রোগী আসে তখন তো সে অবশ্যই ডক্টর দেখায়, তারপর হচ্ছে আমাদের ওয়ার্ডে আসে। আমার কথা হচ্ছে সবার উদ্দেশ্যে, যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে নিজের বাড়িটা আশেপাশটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমাদের এই রোগটা নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হচ্ছে এটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা। ডেঙ্গু মশা কিন্তু রাতে কামড়ায় না, বেশি উপরে উঠতেও পারে না, এটা হচ্ছে নিচেই থাকে, আলোতেই কামড়ায়। চারপাশটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, রাতের বেলা মশারি টানায় ঘুমাই, ইনশাআল্লাহ সবার পক্ষে সম্ভব হবে ডেঙ্গুটা কন্ট্রোল করা।
0: হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন অনেকেই সরকারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে বলেন,
3: আমার নাম নিসর্গ, ভালোই চিকিৎসা পাচ্ছি। মানে আমি যখনই যাকে যাচ্ছি বা ডাক্তার সবসময় পাশে থাকছে এবং আমার কিছু চাও লাগছে না, তারা এই সব ঔষধ দিয়ে যাচ্ছে এবং কেয়ার করছে।
4: আমার নাম সুলতান আহমেদ, সেবা খুব ভালো পাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সোহরাওয়ার্দী হাসপাতালে যারা কর্মকর্তা আছেন, তারপরে ডাক্তার, সিস্টার, তারপরে আমাদের যে খালারা যে কাজটাজ করেন, তাদের ব্যবহারে আমি প্রচুর সন্তুষ্ট। ওনাদের সেবায় ডাকতে হয় না, ওনারা নিজে থেকে এসে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, আর ওনাদের সেবা পেয়ে আমি খুবই ভালো।
0: সরকারি উদ্যোগে কোনো কিছুরই কমতি নেই, তবে ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন নিজে সচেতন থাকা। জ্বর হলেই অবহেলা করা যাবে না। না কিংবা নিজে নিজে কোনো ঔষধও সেবন করা যাবে না। চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করবেন। আসুন ডেঙ্গু প্রতিরোধে আমরা সবাই সর্বক্ষণ সচেতন থাকি।
5: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ আবুল খায়ের, নির্দেশনায় তানিয়া খান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন।

0: দমনের মাধ্যমেই।
1: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ শিবলি সাইদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন ওয়াহিদা খানম, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাল মামুন এবং প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন। বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। পরিচালনা করছেন মুফতি সাইদ হুসাইন।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কাছে বা দূরে যারা যেখানে যে অবস্থা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে জানাচ্ছি বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ইসলামের একটি মহান বৈশিষ্ট্য হল, যুগে যুগে ইসলামের জন্য যেই রকম দক্ষ বিজ্ঞ বরেণ্য ওলামায়ে কেরামের প্রয়োজন, যারা সমসাময়িক বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে পারেন, উম্মতকে ইসলামের পথে পরিচালিত করতে পারেন, এরকম যোগ্য ব্যক্তিত্বে ইসলাম প্রতি সময়ের সাথে সাথে জন্ম দিয়ে থাকে। এমন একজন মহান ব্যক্তিত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব, যিনি ইসলামের একজন নিবেদিত প্রাণ দায়ী হিসেবে তার বহুমুখী কীর্তি আছে এবং তার যোগ্যতা এবং তার কর্মের বর্ণনা অনেক লম্বা। তার আলোকিত জীবন এবং চরিত্র থেকে আমাদের মতো সাধারণ শ্রোতাদের শিক্ষার মতো, শিক্ষা গ্রহণ করার মতো অনেক নিদর্শন আছে। অনেক গুণের অধিকারী মহান ইসলামী ব্যক্তিত্বের আলোকিত জীবন এবং তার কর্ম থেকে আমরা নতুন নতুন অনেক তথ্য জানতে পারব। তিনি একাধারে যেমন ইসলামের পণ্ডিত ছিলেন, তার সাথে সাথে ইসলামের একজন দায়ী ছিলেন, অনেক ইসলামী কিতাব তিনি লিখেছেন, ইসলামী আন্দোলনের তিনি সিফা সালা ছিলেন। তিনি হলেন উপমহাদেশের বিখ্যাত আলেমিদ্দিন, বাংলাদেশ ইসলামী শীর্ষ ব্যক্তিত্বের একজন, হযরত আল্লাম শাহ আহমদ শফি রহমাহুল্লাহ, যিনি আল্লামা শাহ আহমদ শফি বা আল্লামা শফি নামেও পরিচিত। একাধারে তিনি ছিলেন বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের শীর্ষ সংগঠন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া এর সম্মানিত চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, হেফাজত ইসলামের সম্মানিত আমির, আল জামিয়াতুল আহলিয়া ময়নুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক। এরকম একজন মহান ব্যক্তিত্বের জীবনী এবং কর্ম নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুইজন বরেণ্য আলেমিদ্দিন উপস্থিত হয়েছেন। শুরুতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি আব্দুল কুদ্দুস।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি ফখরুল হাসান।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম, আপনাদের দুইজনকেই স্বাগতম। আজকে আমরা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জীবন এবং বর্ণাঢ্য কর্মময় তার জীবন সম্পর্কে আমরা আলোচনা করব। শুরুতে মুফতি আব্দুল কুদ্দুস, আপনার কাছে যেতে চাই, শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জন্ম, তার পারিবারিক পরিচয়, তিনি কোথায় বড় হয়েছেন, কিভাবে বেড়ে উঠেছেন, যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন।
3: ধন্যবাদ আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শ্রোতা বন্ধুরা, শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলিহি 1915 সালে, অন্য আরেকটি বর্ণনা মতে 1920 সালে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাটিয়ার টিলা গ্রামে, পাখিয়ার টিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বরকত আলী এবং মায়ের নাম মেহেরুন্নিসা। পরিবারের ব্যাপারে বলতে গেলে, স্ত্রী ফিরোজা বেগমের সঙ্গে পারিবারিক জীবন গড়েন আল্লামা শাহ আহমদ শফি। 2 ছেলে ও 3 মেয়ের জনক তিনি ছিলেন। বড় ছেলে মাওলানা ইউসুফ পাখিয়ার টিলার মাদ্রাসার পরিচালক, ছোট ছেলে মাওলানা আনাস এটি কওমি মাদ্রাসা।

0: পরিচালক, মেয়েদের সকলকেই তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে পাত্রস্থ করেছেন। উপমহাদেশের বিখ্যাত আলেমে দিন বাংলাদেশের ইসলামী শীর্ষ ব্যক্তিত্বের একজন ছিলেন শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলহী, যিনি আল্লামা আহমদ শফি বা আল্লামা শফি নামেও ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।
1: সম্মানিত শ্রোতাবৃন্দ, একজন মহান ইসলামী ব্যক্তিত্ব যখন তিনি আলোকিত হন, তার জীবনের শুরু লগ্ন আলোর মাধ্যমে তিনি অগ্রসর হন। তিনি যুগশ্রেষ্ঠ অনেক উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পড়ালেখা শুরু করেন, বেড়ে ওঠেন, যার কারণে ভবিষ্যতে তিনি ধীরে ধীরে আলোকিত জীবন গঠনের পথে অগ্রসর হন। শাহ আহমদ শফি রহমতুল্লাহের কেমন ছিল তার শিক্ষা জীবন, কেমন যোগ্য উস্তাদের সংস্পর্শে তিনি শিক্ষা গ্রহণ করেছেন, কোন পরিবেশে করেছেন, এবং সারা পৃথিবীর বিখ্যাত উলামায়ে কেরামের মধ্যে কোন কোন উলামায়ে কেরামের সাথে তিনি সরাসরি ইলম অর্জন করেছেন, এই বিষয়টি জানার জন্য মুফতি ফখরুল হাসান আপনার কাছে যেতে যাচ্ছি। আপনি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, শাহ আহমদ শফি রহমতুল্লাহ শিক্ষা জীবন কেমন ছিল?
2: শ্রোতা বন্ধুরা, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি রাঙ্গুনিয়ার সরবভাটা মাদ্রাসায় তার শিক্ষা জীবন শুরু করেন। এরপর পটিয়ার আল জামিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেন। তারপর তিনি হাটাজারির আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন, যেখানে দীর্ঘদিন অধ্যয়ন করার পর 1941 সালে তিনি উচ্চশিক্ষার জন্য ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন এবং 4 বছর অধ্যয়ন করেন। এ সময় তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও জমিয়তে উলামায়ে হিন্দের তৎকালীন প্রেসিডেন্ট মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সংস্পর্শে আসেন এবং তার কাছে আধ্যাত্মিক শিক্ষা লাভ করেন। দারুল উলুম দেওবন্দে তিনি শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে বুখারি শরীফ, শাইখ ইব্রাহিম বেরেলভি রহমতুল্লাহ আলাইহির কাছে মুসলিম শরীফ, শাইখ এজাজ আলী রহমতুল্লাহ আলাইহির কাছে আবু দাউদ শরীফ, শাইখ ফখরুল হাসান রহমতুল্লাহ আলাইহির কাছে নাসাই শরীফ, জহুরুল হক দেওবন্দী রহমতুল্লাহের কাছে মুয়াত্তায় মালিক এবং শাইখ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহির কাছে মুয়াত্তায় মুহাম্মাদের দর্স গ্রহণ করেন।
1: আমরা দেখতে পেলাম যে আমাদের শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই তিনি সবথেকে বেশি যে উস্তাদের সংস্পর্শ পেয়েছেন তিনি শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। আমরা বাস্তবতার জীবনে দেখেছি শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই মৃত্যু পর্যন্ত তার এই উস্তাদের প্রতি তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন এবং তার চলাফেরা কাজকর্মের মধ্যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের একটা প্রতিচ্ছবি ভেসে উঠত, তার বক্তৃতা, তার চলাফেরা। আসলে তিনি অনেক যোগ্য যোগ্যনা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে জ্ঞান অর্জন করেছেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতে পথে অগ্রসর করেছেন। আমরা শ্রোতা বন্ধুরা এখন জানব, এত উস্তাদের উলামায়ে কেরামের কাছ থেকে তিনি যে জ্ঞান অর্জন করেছেন তার কর্মময় জীবন কেমন ছিল। যিনি তার শিক্ষা জীবনকে আলোকিত করেন তার কর্মের জীবন আরও বেশি আলোকিত হয়। মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, আপনার কাছ থেকে জানতে চাই, শাহ আহমদ শফি রহমতুল্লাহের কর্মজীবন কেমন ছিল, কতটা ব্যাপক ছিল?
0: ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলহি 1946 সালে দেওবন্দ থেকে ফিরে বাড়িতে যাননি, সরাসরি এসে উপস্থিত হন দারুল উলুম হাটহাজারিতে। মাদ্রাসার তৎকালীন মুহতামিম শাহ আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহ আলহি তাকে বললেন, হাটহাজারিতে থাকবে? আহমদ শফি রহমতুল্লাহ আলহি তখন জবাব দিয়েছিলেন, আপনি বললে থাকব। তারপর তিনি দারুল উলুম হাটহাজারিতে শিক্ষকতা শুরু করেন। হাটহাজারি মাদ্রাসায় শিক্ষক নিয়োগের নিয়ম ছিল, পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন কাউকে শিক্ষক নিয়োগ দেওয়া হতো, আগে কোথাও শিক্ষকতা করেছে এমন। কিন্তু আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন একমাত্র শিক্ষক যার পূর্ব অভিজ্ঞতা তালাশ করা হয়নি, শিক্ষা শেষ করার পর সরাসরি নিয়োগ দেওয়া হয়েছে। 1407 হিজরি মোতাবেক 1986 সালে মাদ্রাসার মজলিসে সুরা তাকে মহাপরিচালক বা মুহতামিম নিযুক্ত করেন।
1: অর্থাৎ সাধারণ শিক্ষক থেকে শিক্ষকতা শুরু করে
0: তিনি
1: মহাপরিচালকের দায়িত্ব,
0: অনেক বড় যোগ্যতার মানুষ,
1: আল্লাহ পাক তাকে যোগ্যতা দান করেছিলেন।
0: পরবর্তীতে তিনি মাদ্রাসাটির শাইখুল হাদিসের দায়িত্ব পান। তার পরিচালনার সময় তরতর করে উন্নতি হয় মাদ্রাসার, শিক্ষকগত এবং কাঠামোগত দুটো ক্ষেত্রেই। তার পরিচালনার সময়েই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দারুল উলুম হাটহাজারি মাদ্রাসার এই সর্বপ্রথম শিক্ষা চুক্তি হয়েছিল স্কলারশিপের
1: মুআদালা
0: যেটাকে বলা হয়। এ চুক্তি অনুযায়ী হাটহাজারী মাদ্রাসা সার্টিফিকেট দিয়ে কেউ চাইলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারত। 2008 সালে শাহ আহমদ শফি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি কওমি মাদ্রাসাগুলোর সরকারি স্বীকৃতির দাবিতে অনুষ্ঠিত আন্দোলনের নেতৃত্ব দেন। এর প্রেক্ষিতে 2017 সালের 11 এপ্রিল সুদীর্ঘকালে ধারাবাহিক প্রচেষ্টায় আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে তৎকালীন বাংলাদেশের যিনি প্রধান ছিলেন এবং নীতি নির্ধারণের জায়গায় যারা ছিলেন তারা দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের আরবি ও ইসলামিক স্টাডিজ সমমান ঘোষণা করেন।
3: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মনীষা মনীষীদের জীবনী অনুষ্ঠান। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন মাগরিবের নামাজের আজান ও দোয়া এবং নাতি রাসুলের পর। ওই সত্য মাবুদ ব্যতীত কারো ইবাদত করিও না এবং তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। যদি তাদের মধ্য হতে একজন অথবা উভয়ই তোমার সামনে বার্ধক্যে পৌঁছে যায় তখন এই অবস্থায়ও কখনো তাদেরকে উহ বলিও না এবং তাদেরকে ধমকাইও না। অত্যন্ত নম্রতা ও আদবের সঙ্গে তাদের সঙ্গে কথা বলিও। তাদের সামনে মহব্বত ও বিনয়ের সঙ্গে নত হয়ে থাকিও এবং এই দোয়া করতে থাকো, হে আমার রব, যেভাবে তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছে সেভাবে আপনিও তাদের উপর দয়া করুন। আল কুরআন। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও খুলনার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতে ঠিকানা বানিয়ে নিয়েছ। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রসুল শুনবেন মোহাম্মদ কুতুবুদ্দিন বখতিয়ারের কণ্ঠে, গীতিকার কাজী নজরুল ইসলাম।

0: নাতে রসুল শুনলেন মোহাম্মদ কুতুবুদ্দিন বক্তিয়ার এর কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান। এখন শুনবেন এর বাকি অংশ।
1: তখন আইন অনুসারে কওমি মাদ্রাসা ছয়টি বোর্ডের সমন্বয়ে হাইয়াতুল উলি আলিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ গঠন করা হয়। এ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব আহমদ শফির উপর ন্যস্ত করা হয় এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে একেবারে মৃত্যু পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করে যান।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, শাহ আহমদ শফি রহমতুল্লাহর কর্মজীবন অনেক ব্যাপক এবং বিস্তৃত। আল্লাহ রব্বুল আলামিন তাকে ইসলামের অনেক মহান এবং গুরুত্বপূর্ণ খেদমত নিয়েছেন। আমরা তার জীবন যদি অনুসরণ করি তাহলে দেখতে পাব তিনি যেখানে গেছেন, বাংলাদেশের যেই প্রান্তে গেছেন, যেই প্রতিষ্ঠানে গেছেন, আপামর জনসাধারণের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেছেন, মানুষ বুকের মধ্যে উজাড় করে তাকে গ্রহণ করেছেন, এটা তার কর্মময় জীবনের একটা অত্যন্ত পাওয়া চাওয়া আল্লাহ তাআলা পূরণ করেছেন। আজও পর্যন্ত প্রতিটা মানুষের অন্তরে শাহ আহমদ শফি রহমতুল্লাহর প্রতি যে ভালোবাসা, এটা কল্পনা করলেও মানুষ শিহরিত হয়। এটা তার নেক আমল, তার উস্তাদদের দোয়া এবং তিনি যে ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করেছেন তার একটা প্রতিফল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কর্মময় জীবনের আলোকিত জীবনের এই মানুষটি ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে মেলে ধরেছিলেন। তার সময়ে ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে আন্দোলনের প্রয়োজন, যেখানে অধিকার আদায়ের প্রয়োজন, শাহ আহমদ শফি রহমতুল্লাহ সেখানে নিজেকে উৎসর্গ করেছেন। মুফতি ফখরুল হাসান কাসেমি, আপনার কাছ থেকে জানতে চাই যে দিনই আন্দোলনের ক্ষেত্রে, ইসলামের কোনো চাওয়া পাওয়ার ক্ষেত্রে শাহ আহমদ শফি রহমতুল্লাহ কেমন ভূমিকা রেখেছিলেন বাংলার জনগণের জন্য?
3: ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের সর্বাধিক প্রভাব রাখা আলেমদের একজন ধরা হয় আল্লামা আহমদ শফি সাহেবকে। দেশে অনৈসলামিক কর্মকাণ্ড বন্ধ ও নাস্তিকদের শাস্তির দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে একটি অরাজনৈতিক সংগঠন বাংলাদেশে সর্বাধিক প্রভাব তৈরি করে। তিনি 19 জানুয়ারি 2010 সালে হাটহাজারি মাদ্রাসার এক সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। 2013 সালে দেশে নাস্তিক্যবাদী তৎপরতায় মুসলিম জনসাধারণের উদ্বেগ বৃদ্ধি পেলে একটি খোলা চিঠি লিখে জাগরণ সৃষ্টি করেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। 6 এপ্রিল 2013 সালে তার নেতৃত্বে ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটুক্তিকারীদের বিচারের দাবিতে ঢাকায় বৃহত্তম সমাবেশ হয়। অতঃপর 5ই মে ঢাকা সহ পুরো দেশ অবরোধ করা হয়। এছাড়া আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়াত বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেকদিন যাবৎ। ভারতে বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদ, ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদ, সরকারের ফতোয়া বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে তৎকালীন সময়ে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রথম সারিতে।
2: সম্মানিত শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন শাহ আহমদ শফি রহমতুল্লাহকে কিছু ব্যতিক্রমী যোগ্যতা দান করেছেন। তিনি ছিলেন একজন দক্ষ শিক্ষক, একজন বিজ্ঞ হাদিসের বিশারদ, সাথে সাথে আপামর জনসাধারণের দিনের পথে অগ্রসর করার একজন অগ্রনায়ক। এর সাথে সাথে তিনি লেখালেখির দিক থেকে তিনি অগ্রসর ছিলেন। ইসলামের বিভিন্ন বিষয়ে তিনি লিখেছেন, উর্দু ভাষাতে লিখেছেন, মাতৃভাষা বাংলাতে লিখেছেন, আরবিতে লিখেছেন। কেমন ছিল আমাদের শাহ আহমদ শফি রহমতুল্লাহর লেখা, তার বক্তৃতা, এ বিষয়ে জানার জন্য আমরা মুফতি আব্দুল কুদ্দুস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি।
1: ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার একটি বিষয়ে একজন মহান মনীষীর জীবনের বিষয়টি জানার জন্য। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ইসলামের খেদমতে এমন কোন দিক উনি রেখে যান নাই যেখানে ওনার পদচারণা নাই, ওনার খেদমত নাই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন উর্দু, ফার্সি, আরবি ভাষা ও সাহিত্যের পাশাপাশি ইসলামী শিক্ষায় একজন সুদক্ষ পণ্ডিত। তিনি বাংলায় 13টি এবং উর্দুতে 9টি বই রচনা করেছেন। তার রচিত বাংলা বইগুলো হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব, ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলাম ও রাজনীতি, ইজাহারে হাকিকত, মুসলমানকে কাফির বলার পরিণাম, সত্যের দিকে করুণ আহ্বান, ধূমপানকে আশীর্বাদ না অভিশাপ, একটি সন্দেহের অবসান একটি গুরুত্বপূর্ণ ফতোয়া, তাবলিগ একটি অন্যতম জিহাদ, ইসমতে আম্বিয়া ও মিয়ারে হক, সুন্নত বেদাতের সঠিক পরিচয়, বায়াতের হাকিকত। তার রচিত উর্দু বইগুলো হল আল বয়ানুল ফাসিল বাইন আল হককে ওয়াল বাতিল, আল হুজ্জাতুল কতিয়া লি দফ ইন নাহজিল খাতিয়া, আল খাইরুল কাসির ফি উসুলিত তফসির, ইসলাম ও সিয়াসত, তকফিরে মুসলিম, চাঁদ রাও এজা, ফুয়ুজাতে আহমদিয়া, সহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফৈজুল জারি ও মিশকাতুল মাসাবিহের ব্যাখ্যা গ্রন্থ।
2: অর্থাৎ তিনি একদিক থেকে বিভিন্ন কোরআন এবং সুন্নার যেরকম ব্যাখ্যা লিখেছেন, তার সাথে সাথে সাধারণ মানুষের ইমান আমল সংরক্ষণের জন্য তিনি অনেক কিতাব লিখেছেন। তিনি আমরা যদি লাইব্রেরি থেকে বইগুলি কিনতে পারি, পড়তে পারি, তাহলে আমাদের জীবন অনেক বেশি আলোকিত হবে, বরকতময় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কিতাব থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই মহান মনীষী পৃথিবীতে যে খেদমত করেছেন ইসলামের, আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে তিনি তো অবশ্যই পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। এর সাথে সাথে জাগতিক ক্ষেত্রেও অনেক মানুষ, অনেক প্রতিষ্ঠান তাকে পুরস্কৃত করেছেন তার ইসলামের এই অনন্য অবদানের জন্য। এরকম কিছু পুরস্কার, এরকম কিছু সম্মাননা তিনি পেয়েছেন আমরা যতটুকু জানি। এ বিষয়ে মুফতি ফখরুল হাসান কাসিমি, আপনি শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন যে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই তার খেদমতের পুরস্কার স্বরূপ কি ধরনের সম্মাননা এবং পুরস্কার তিনি পেয়েছিলেন।
3: শ্রোতা বন্ধুরা, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই 19 আগস্ট 2001 সালে উমরা পালনকালে হারামাইন শরীফাইনের মহাপরিচালক শায়েখ সালেহ বিন আল হুমাইদ পবিত্র কাবার গিলাফের একটি অংশ উপহার প্রদান করেন।
2: সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যের বিষয়।
3: এবং 2005 সালে জাতীয় সিরাত কমিটি বাংলাদেশের পক্ষ থেকে তাকে শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব হিসাবে সম্মাননা ও স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া দেশের অসংখ্য প্রতিষ্ঠান ও সংগঠন তাকে নানা সম্মাননা ও পুরস্কারে ভূষিত করেছে।
2: এর সাথে সাথে শাহ আহমদ শফি রহমতুল্লাহ বাংলাদেশের বহু প্রতিষ্ঠানের মুরব্বী হিসেবে তিনি সম্মানিত হয়েছেন, তিনি দায়িত্ব পালন করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মহান মানুষকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম তাকে নসিব করুন।
3: আমিন।
2: শাহ আহমদ শফি রহমতুল্লাহ যেমন ছিল তার বর্ণাঢ্য কর্মময় জীবন, দিনই আন্দোলন, বিভিন্ন প্রতিষ্ঠানের তিনি মহাপরিচালক, মুরব্বী, এই মানুষটি যে এত আলোকিত হয়েছেন তার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আল্লাহ তাআলার প্রতি তার অগাধ ভালোবাসা, তার তাকওয়া, তার পরহেজগারী। একজন মানুষ যখন তাকওয়ার পথে চলে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন, মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দেন। শাহ আহমদ শফি রহমতুল্লাহের তাকওয়া পরহেজগারী কেমন ছিল এ বিষয়টা জানার জন্য মুফতি আব্দুল কুদ্দুস আপনার কাছে যাচ্ছি। শাহ আহমদ শফি রহমতুল্লাহ কেমন তাকওয়াবান ছিলেন, যদি আপনি আপনার অভিজ্ঞতার আলোকে কিছু বলতেন।
1: সর্বপ্রথম যে বিষয়টি আপনি বললেন যে মানুষের উন্নতি, কে সব থেকে বেশি সম্মানের উঁচু আসনে বসবেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তার মাপকাঠি দিয়ে রাখছেন, ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে যত বেশি ক্ষুধাভীতি থাকে আল্লাহ তাআলা জাগতিক দুনিয়া এবং পরকালীন জীবনে আল্লাহ তাআলা উভয় জায়গায় তাকে সম্মানের আসন আল্লাহ তাআলা দান করে রেখেছেন। শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির বর্ণাঢ্য জীবন দেখলে যেটা আমাদের সামনে স্পষ্ট হয় সেটা হলো যে জাগতিক দুনিয়ায় মানুষের অধঃপতন হয় লোভের কারণে। শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি একেবারেই পড়াশোনা শেষ করেই, আমরা ইতিপূর্বে আলোচনায় শুনেছি যে উনি এসেই কর্মজীবনে ঢুকে পড়েন, কিন্তু এই দীর্ঘ কর্মজীবন এবং ধাপে ধাপে উনি প্রত্যেকটা জায়গায় যে উন্নতির শিখরে গিয়েছেন, হাটাজারি মাদ্রাসার মতো জায়গায় তাকে যে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা সকল আসাতেজা ইকরাম যারা ছিলেন এবং রুবিয়ানে ইকরাম পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তাদের নজরে ওনার ভিতরে যে তাকওয়া ফরহেজগারি, সময় অনুবর্তিতা এবং আল্লাহ তাআলার বিধান পালনে এক অবিচলতা, এটা নিঃসন্দেহে ওনার মধ্যে অনেক বেশি লক্ষণীয়। এবং আমরা জীবনের শেষ সময় পর্যন্ত ওনাকে যতটা দেখেছি যে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে, সত্য কথা বলার ব্যাপারে, লোভ লালসাকে পিছনে ফেলে যে কোনো আন্দোলন সংগ্রামে মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য একেবারে সিসাঢালা প্রাচীরের মতো নিজেকে সামনে রাখা, কোনো ধরনের লোভ লালসাকে
2: সাধারণ জীবনযাপন করতে
1: একেবারে উনি এটা পুরাটাই করতেন। এবং ওনার ভিতরে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, নবীজির শান এবং মান ধরে রাখার জন্য উনি জীবনের শেষ পর্যায়ে যখন ওনাকে বলা হয়েছে যে আপনার কোনো চাহিদা থাকলে, রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে চাহিদা থাকলে আপনি আমাদের কাছে বলেন, চাহিদা পুরা করা হবে, উনি কিন্তু এক চাহিদার কথাই বারবার বলেছেন যে আমি
0: আপনারা শুনছেন মনীষা, মনীষীদের জীবন নিয়ে অনুষ্ঠান। এর বাকি অংশ শুনবেন বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে, এবং এর পরপরই স্থানীয় সংবাদ ইংরেজিতে। শোনার পর আবারও আমরা ফিরব মনীষা, মনীষীদের জীবন নিয়ে অনুষ্ঠানের বাকি অংশে।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি লাকিমণি দেবনাথ। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের, বিশেষ করে তরুণদের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এ সহযোগিতা কামনা করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত চলবে। রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে এ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 2024 সালের 5ই আগস্ট দেশের তরুণ সমাজ পরিবর্তনের সূচনা করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ যদি চায় তবে একটা দেশের পরিবর্তন সম্ভব। তিনি বলেন, কয়েক কোটি তরুণ ও শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক মানুষ যদি পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসে তাহলে দেশকে পরিবর্তন করা সম্ভব। তারেক রহমান বলেন, আগামী 3 মাসে শতভাগ না হলেও ডেঙ্গু সমস্যার অন্তত 80% সমাধান করার চেষ্টা করবে সরকার। তিনি বলেন, প্রত্যেকের সপ্তাহে অন্তত 1 ঘন্টা নিজের বাসা, শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সময় দিলে পরিবেশের দ্রুত পরিবর্তন সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভাঙাচোরা কাগজপত্র, প্লাস্টিক বা বিভিন্ন পাত্রে পানি জমে এডিস মশার লার্ভা তৈরি হয়। রাস্তাঘাটে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধে সবাইকে সচেতন হতেও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026-এর উদ্বোধনকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বদা সম্ভাব্য সব ধরনের সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে। তিনি বিনিয়োগকারী, গবেষক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও নিবিড় সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য উল্লেখ করে তারেক রহমান বলেন, তাদের উপস্থাপনায় দেশের আগামী কর্মপরিকল্পনার একটি সামগ্রিক রূপরেখা পাওয়া গেছে। তিনি বলেন, বক্তাদের প্রস্তাবিত বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা গেলে দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নারীদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে হবে। তিনি আজ জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধনকালে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নারীর ক্ষমতায়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। ভারতের রাজধানী নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে বার্ষিক ব্রিক্স সম্মেলন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 2 দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন। মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ার নেতৃবৃন্দ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও ব্রাজিলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনের আলোচ্যসূচির মধ্যে প্রাধান্য পাবে মধ্যপ্রাচ্য, ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য শুল্ক এবং জ্বালানি ও নৌ পরিবহনে অস্থিতিশীলতা। ইরাক থেকে ড্রোন হামলা চালানোর পর নিরাপত্তার স্বার্থে সৌদি আরব দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ রেখেছে। আরও হামলা হলে তা প্রতিহত করতে ইরাক কর্তৃপক্ষকে সময় দেওয়ার জন্য রিয়াদ আপাতত প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত রেখেছে। এদিকে সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রসর হওয়ার পর ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। খেলার খবর হকি। চীনে জুনিয়র এশিয়া কাপ নারী হকি টুর্নামেন্টে আজ মালয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে 5ম স্থান অর্জন করেছে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনুন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। The news read by Sairish Khan. A 3-month special nationwide dengue prevention and cleanliness campaign 2026 has been inaugurated to prevent dengue and strengthen cleanliness effort to effectively tackle the dengue situation. Prime Minister Tariq Rahman formally inaugurated the campaign at South Plaza of Jatiyo Shongshat today as chief guest. In Khulna, a program has been arranged at Divisional Commissioner's Conference Room today on the occasion. Divisional Commissioner Muhammad Abdullah Harun, Chairman of Khulna Development Authority KDA S.M. Shafiqul Alam, Additional Divisional Commissioner General Abu Sayed Muhammad Manzur Alam, and Director of Divisional Health Department Dr. Sheikh Muhammad Musharraf Hussain, including the officials of divisional level government departments, were present at that time. Later, the Divisional Commissioner inaugurated dengue prevention and cleanliness drives at various places, including the Divisional Commissioner's office premises and educational institutions. Meanwhile, a program has been arranged at Deputy Commissioner's Conference Room in Khulna today on the occasion. Deputy Commissioner Hure Jannat and the officials of various district-level government and non-government departments were present at that time. Besides, the inauguration program of the Prime Minister was broadcast live at Shahid Hadis Park under the initiative of Khulna City Corporation. Administrator of Khulna City Corporation Nazrul Islam Munju, Deputy Police Commissioner M.M. Shakiluzaman, Commander of BNCC Lieutenant Colonel Masood Raihan, Secretary of KCC Rajib Ahmed, Additional Deputy Commissioner Education and ICT Kaniz Fatima Liza and Chief Engineer of KCC Moshir Zaman Khan, including political leaders, officials of different government and non-government organizations and civic leaders, were present at the time. Earlier, a colorful rally led by the administrator of KCC was brought out from Shahid Hadis Park and ended at the same venue after parading different main roads of the city to raise mass awareness about dengue prevention and cleanliness. In Bagerhat, a program was arranged at the Deputy Commissioner's Conference Room today on the occasion. Deputy Commissioner Ghulam Muhammad Batir, Additional Deputy Commissioner General Misbahuddin, Additional Police Super, Superintendent of Bagerhat General Hospital, Executive Engineer of Roads and Highway Department, including the officials of different government departments, were present at that time. In Shatkhira, Deputy Commissioner Kausar Aziz, the Chief Executive Officer of the Pauro Sabha, and the officials and staffs of the District Administration, Pauro Sabha and Health Department attended the inaugural ceremony of the Dengue Prevention and Cleanliness Drive 2026 held at the Deputy Commissioner's Conference Room. Later, an awareness rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different main roads of the town. A discussion meeting on professional development through training and skill enhancement was held at the Skill IT Auditorium in Bagerhat today. Secretary of the Ministry of Religious Affairs, Munshi Alauddin Al Azad NDC, attended it as chief guest. The meeting discussed on the importance of training in employment-oriented trades, skill development, technical training, and language education for overseas employment. Besides, the meeting urged all to become more aware of employment-oriented technical education. Presided over by former Secretary Dr. Muhammad Faridul Islam, the meeting was attended, among others, by former Finance Secretary Muhammad Tawhidur Rahman and Deputy Commissioner Ghulam Muhammad Batin as special guests. The officials of different technical and government institutions in Bagerhat also took part in it. Football and Baulia Football 11 defeated Jhaudanga Football 11 by 2-1 in a friendly football match on the occasion of the Prime Minister Gold Cup football tournament at Joshobantapur Secondary School ground under Muhammadpur Upazila in Magura today. Member Secretary of the Upazila Sports Association distributed prizes among the winners as chief guest. Joshobantapur Jubo Sangho arranged it. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that is the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Betar Khulna. Ekhon Monisha Monisheder Jibon o Kormo niye Alochona Onushtaner Baki Ongsho Shunben.
3: খতমে নবুয়া রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়াকে যারা অবিশ্বাস করে তাদেরকে কাফের ঘোষণা করা, এই দাবি কিন্তু উনি শেষ পর্যায় পর্যন্ত রেখে গেছেন। নিঃসন্দেহে আল্লাহর প্রেম এবং ভালোবাসা, আল্লাহর ভয়, পরকালীন চিন্তা ভিতরে না থাকলে একজন মানুষ একেবারে জীবনের শেষ পর্যায়ে এসেও এ ধরনের দাবি উত্থাপন করতে পারে না। এই জন্য আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা উনার তাকওয়া এবং ফরহেজগারির কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে উনাকে একেবারে সম্মানের সর্বোচ্চ যে জায়গা, এই জায়গা আল্লাহ তাআলা দান করেছিলেন, এবং মৃত্যু পরবর্তী সময়ও এখনো পর্যন্ত তার নামটা মানুষ অত্যন্ত শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, এবং তার রেখে যাওয়া যে আন্দোলন সংগ্রাম যেটা তিনি করেছেন সেটা বাস্তবে রূপান্তরিত করার জন্য এখনো কিন্তু তার সেই পদাঙ্ক অনুসরণ করে মানুষ উলামায়ে কেরাম আন্দোলন করে যাচ্ছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
4: আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শাহ আহমদ শফি রহমতুল্লাহ অগাধ ভালোবাসা ছিল। হাদিসের আলোকে যদি আমরা দেখি, একজন সাহাবি নবী আলাইহিস সালাতুসসালামকে জিজ্ঞাসা করলেন, ওগো রসুল, কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, তুমি কিয়ামতের কি প্রস্তুতি গ্রহণ করেছ? সাহাবি বললেন, ওগো রসুল, আমি অনেক বেশি নফল ইবাদত, নফল রোজা রাখতে পারিনি, তবে অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রসুলের প্রতি অগাধ ভালোবাসা আমি রেখে দিয়েছি। নবী আলাইহিস সালাতুসসালাম বলেছেন, তুমি যে রসুলকে তোমার মনের মধ্যে সব থেকে বেশি ভালোবাসো, আশা করা যে আল্লাহ তাআলা তোমাকে সেই রসুলের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবেন। শাহ আহমদ শফি রহমতুল্লাহ এরকম একজন আশেকের রসুল ছিলেন। আমাদের চোখের সামনে আমরা বিভিন্নভাবে তাকে দেখেছি, সুন্নতের ছোট থেকে ছোট সুন্নত তিনি কখনো ছাড়তেন না, এমনকি মুস্তাহাব আমল পর্যন্ত তিনি বাদ দিতেন না। আশা করা যে হাদিসের মেসদাক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন শাহ আহমদ শফি রহমতুল্লাহকে পুরস্কৃত করবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, প্রত্যেকেরই তো মৃত্যু পূর্ব নির্ধারিত, মুমিন মাত্রই আমরা এটা বিশ্বাস করি। আল্লাহ তাআলা শাহ আহমদ শফি রহমতুল্লাহকে দীর্ঘ হায়াত দিয়েছেন। শাহ আহমদ শফি রহমতুল্লাহ দিনে অনেক খেদমত করে গেছেন, আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিয়েছেন। শাহ আহমদ শফি রহমতুল্লাহ দুনিয়ার থেকে বিদায়ের মুহূর্ত ঘনিয়ে এসেছিল, কিন্তু সময় যখন এসে গেছে, তার দুই একদিন আগে কিছু মর্মান্তিক ঘটনা তার জীবনে ঘটে গেছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। এই মহান মানুষ যখন দুনিয়ার থেকে চলে যাবেন, প্রত্যেকটা মানুষের মনে এরকম কোনো আশঙ্কা ছিল না, কারণ সারা বাংলাদেশের হাজার হাজার প্রতিষ্ঠান, হাজার হাজার ব্যক্তির আধ্যাত্মিক রাহবার ছিলেন তিনি। এই মহান মানুষটিকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে আমাদের মাঝ থেকে নিয়ে গেছেন। কেমন ছিল হযরতের মৃত্যু, এই বিষয়ে জানার জন্য মুফতি ফখরুল হাসান কাসিমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, শাহ আহমদ শফি রহমতুল্লাহ মৃত্যু কবে হয়েছে, কিভাবে হয়েছে?
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, 18 সেপ্টেম্বর 2020 সালে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই বার্ধক্যজনিত কারণে ঢাকার আজগার আলী হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরদিন হাটাজারি মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ছেলে ইউসুফ মাদানী। জানাজার স্থান সংকুলন না হয় তার লাশ ডাকবাংলোতে নিয়ে আসা হয়। পুরো হাটাজারির সব প্রবেশ পথে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিতে প্রশাসন বাধ্য হয়।
4: এত বিপুল সংখ্যক মানুষ সারা বাংলাদেশ থেকে তার জানাজাতে উপস্থিত হয়েছিল।
5: জি জি জি। 4 উপজেলায় 10 প্লাটুন বিজিপি, র্যাব ও পুলিশ এবং 7 ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়। জানাজা শেষে তাকে হাটাজারি মাদ্রাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বাইতুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে দাফন করা হয়। মিডিয়া এটিকে বাংলাদেশের স্মরণকালের সর্ববৃহৎ জানাজা বলে অভিহিত করে।
4: সম্মানিত শ্রোতাবৃন্দ, শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যেহেতু বহু প্রতিষ্ঠানের তিনি মুরব্বী ছিলেন, তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, অনেক প্রতিষ্ঠান আজকে অভিভাবক শূন্য হয়ে গেছে, তারা এই শূন্য অবস্থা এখনো পূরণ করতে পারছে না। তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। মুফতি আব্দুল কুদ্দুস, আপনি যদি শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির যে মৃত্যুবরণ করেছেন তার সম্পর্কে কোনো ওলামায়ে কেরাম কোনো মন্তব্য বা তার জীবন সম্পর্কে বড় কোনো ওলামায়ে কেরাম আলেমরা যে মন্তব্য করেছেন, দুই একটা মন্তব্য যদি আপনি আমাদেরকে শোনাতেন।
3: শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পরে ঢাকা থেকে একটি মাসিক পত্রিকা বের হয়, যেটা আমাদের এদেশের উলামায়ে কেরামের কাছে অত্যন্ত জনপ্রিয়, মাসিক আল কাউসার, যেটা বর্তমান আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেবের তত্ত্বাবধানে ওটা বের হয়। তো ওই পত্রিকার মধ্যে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির যারা সরাসরি ছাত্র, যারা তার সমসাময়িক বা যারা তাকে কাছ থেকে দেখেছেন, বিভিন্ন মাদ্রাসা যেখানে উনি বিভিন্ন সময় সফর করেছেন, যেমন আমাদের ঢাকাতে বারিধারা মাদ্রাসা, যেটা এই মাদ্রাসাতে উনি বারবার এসেছেন, ওখানে দর্শ দিতেন। তো তাদের যে মন্তব্য ছিল সেই মন্তব্যটা এটাই ছিল যে যারাই তাকে কাছ থেকে দেখেছেন, বিশেষ করে তার কাছে পড়েছেন, তারা বলেছেন যে উনি যখন মাদ্রাসাতে ক্লাস করাতেন হাটাজারি মাদ্রাসাতে, তো ছাত্রদের একটা উক্তি আমি একটু আগেই এটা দেখতেছিলাম পত্রিকাতে লিখছে যে উনি কখনোই এমন হতো না আসার ক্ষেত্রে সময় নষ্ট করা, অথবা ক্লাস টাইম শেষ হয়ে গেছে উনি আরও দীর্ঘ সময় বসে থাকবেন, এবং একেবারেই আঞ্চলিক ভাষায় পরিষ্কারভাবে যে শিক্ষা দান করা, পাঠদান করা, এই যোগ্যতার লাইনেও আল্লাহ তালা ওনাকে ব্যাপক যোগ্যতা আল্লাহ তালা দান করেছিলেন। উনি বিভিন্ন সময় যে মাদ্রাসাগুলিতে সফর করেছেন, ঢাকাতে এক বড় মাদ্রাসার মুহতামিম, উনি নিজেই বলেছেন যে শাহ আহমদ শফির রহমতুল্লাহ আলাই কতবার আমাদের প্রতিষ্ঠানে এসেছেন কিন্তু কখনো আমরা তার আশাটাকে আমাদের জন্য বুঝা এটা আমরা অনুভব করি নাই, বরং অত্যন্ত সাদাসিধাভাবে, মানে একেবারেই বলা যায় যে কোনো ধরনের অনাড়ম্বর পরিবেশ, আড়ম্বরতা এটা উনি পছন্দ করতেন না। স্বাভাবিকভাবেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, যেটা যারা ইসলাম বিদ্বেষী তারা এখান থেকে বেশ কিছুটা ফায়দা নিতে চান বা তারা এতে লাভজনক হতে চান, সেটা হলো শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলীর জীবনের শেষ সময় বেশ কিছু সফর উনি হেলিকপ্টারে করে করেছিলেন, কপ্টার যোগে বিভিন্ন জায়গায় উনি গিয়েছিলেন আকাশপথে। তো এটা আসলে উনি নিজে ওনার বিলাসিতার জন্য কিন্তু উনি কখনোই যান না, এটা যারা উলামাই কেরামের সঙ্গে সংযুক্ত ছিলেন, যারা এর সঙ্গে কাজ করেছেন, তারা এটা স্পষ্টভাবে বলেছেন যে উনি বারবার বলতেন যে এটা তো অনেক বেশি খরচ হবে, বরং এটা যে করেছেন সেটা হলো সময়ের কারণে। দেখা গেছে ওনার আজকে একই দিনে দুই জায়গা তিন জায়গা অনেক সময় যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে, রাস্তাতে সড়ক পথে গেলে অনেক বেশি লম্বা সময় লেগে যাবে, তো সেটা রাষ্ট্রের খাতিরে, দিনের খাতিরে এবং মানুষের প্রয়োজনে, রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য উনি এই পন্থাগুলো শেষ সময়ে অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। সুতরাং এই মনীষী দুনিয়া থেকে চলে গেছেন, আসলে তার রেখে যাওয়া যে আদর্শগুলো সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার, বিশেষ করে তিনি এত বড় দায়িত্ব পালন করেছেন আমরা সকলেই জানি, কিন্তু জাগতিক দুনিয়ায় কোনো অর্থের পাহাড় কিন্তু তিনি রেখে যান নাই। এটা সকল উলামায়ে কেরাম যারা তার নিজ জন্মস্থান চিটাগাং অঞ্চলে যারা আছেন তারাও বলেন, উনি কিন্তু জীবনের শেষ পর্যন্ত একেবারে শেষ সময়টা উনি মাদ্রাসাতে মুকিম অবস্থায় ছিলেন, এবং সেখান থেকে ওনাকে ঢাকাতে শিফট করা হয়েছিল, নিয়ে আসা হয়েছিল। সুতরাং আমাদেরও দুনিয়া বিমুখ হয়ে যদি আমরা এভাবে মেহনত করতে পারি, তাহলে ইখলাসের সঙ্গে মেহনত করলে ইনশাল্লাহ ইসলামের উপকার হবে, দেশের উপকার হবে, মানুষের ভিতরে আবার সে হারানো যে ঐতিহ্য ইসলামের সেটা আবার ফিরে আসবে ইনশাল্লাহ, আশা করা যায়।
4: ধন্যবাদ আপনার দুইজনকে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার জন্য। প্রিয় শ্রোতা বৃন্দরা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইসলামের এই মহান মনীষী দুনিয়ার থেকে চলে গেছেন, আমরা যে আলোচনাগুলি শুনলাম, আলোকিত মানুষের যে আলোকিত জীবন আমরা শুনলাম, যদি আমরা আমাদের সামনের জীবনকে এভাবে পরিচালিত করতে পারি আমাদের জীবন হবে আলোকিত এবং বরকতময়। সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে, মনীষা অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী অনুষ্ঠান শুনে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলের জীবন হোক ইসলামী আলোয় আলোকিত এবং বরকতময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে দিনের পথে চলার তৌফিক দান করুন, এই মহান মনীষীকে অনুসরণ করে জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: এতক্ষণ মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মনীষা শুনলেন, পরিচালনা করেছেন মুফতি সাইদ হুসাইন, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন আবহাওয়া বার্তা। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হচ্ছে।

0: বেতার।
1: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর ও সৈয়দপুরে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৮১%, সন্ধ্যা ৬টায় ৭১%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫টা ৪৪ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ৫ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland river pools valid till 1 a.m. says that there is no warning and no signal is to be hoisted. Now, forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Rangpur, Mamensing, Khulna and Sylhet divisions and some places of Rajshahi, Dhaka, Borishal and Chattogram divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gust of wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Day and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Rangpur and Saidpur 35 degrees Celsius and the minimum was at Sylhet 22 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 33 degrees Celsius and minimum 28 degrees. Humidity recorded in air at 9 a.m. was 81% and at 6 p.m. 71%. Sunrise over Dhaka tomorrow at 5:44 a.m. and sunset at 6:05 p.m. And that's all we have for weather for this time.
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: এতক্ষণ আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্য বার্তা। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয়। অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে দেবেন না। যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই তিন দিনের মধ্যে পরিবর্তন করুন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণ। হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে নিচের যে কোনো দুটি লক্ষণ। মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, মাংসপেশিতে শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব বা বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক, মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং সর্দি কাশি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতে চিকিৎসা সংক্রান্ত বার্তা। পর্যাপ্ত বিশ্রাম নেবেন, স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খাবেন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ওষুধ খাবেন না। দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় মশারি ব্যবহার করবেন। আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের পরামর্শ নেবেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্য বার্তা শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, শিল্পী শামীম আরা লুনা, গীতিকার মুন্সী ওয়াদুদ।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন শামীম আরা লুনার কণ্ঠে, গীতিকার মুন্সী ওয়াদুদ, বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে

0: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম ও বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাক্তার শেখ মোহাম্মদ মোশারফ হোসেন সহ বিভাগীয় পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় কমিশনার তার কার্যালয় প্রাঙ্গণ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন। এদিকে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ প্রান্তে জেলা প্রশাসক হুরে জান্নাত সহ জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ হাদিস পার্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিএনসিসির খুলনা অঞ্চলের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান, প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মোশুজ্জামান খান, ডেপুটি পুলিশ কমিশনার এস এম শাকিলুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কানিজ ফাতেমা লিজা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নাগরিক নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত ইসলামীর সঙ্গে গোপনে হয়তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ যোগাযোগ করে রাজধানীর গুলশান সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে। 1996 সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াত ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে। জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ ও পুলিশ সুপার আশিস বিন হাসান সহ প্রেস ক্লাবের সভাপতি এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মেহেরপুরের গাংনীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
1: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান 2026 এর অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এর উদ্বোধন করা হয়েছে। পরে গাংনী উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা করার মধ্য দিয়ে গ্রাম ও পাড়া মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে উদ্যোগ নিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
2: আজকে আমরা বিদ্যালয়ে ফিরে যাওয়ার পরে আমাদের স্কুলে যেখানে পানি জমে আছে এবং যেখানে নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার করব এবং পানি জমতে দেওয়া যাবে না।
1: জ্বর ও গা ব্যথার মতো উপসর্গ দেখা দিলে কোনো অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার একরামুল হকের।
3: তো আপনাদের ক্ষেত্রে যদি জ্বর আসে, গায়ে ব্যথা থাকে এবং মুখ শুকায় যায় বা চোখ জ্বালাপোড়া করছে, মাথা ব্যথা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে দেরি না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে যাবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ট্রিটমেন্ট গ্রহণ করুন।
1: উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান গাংনী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাবিদ হোসেন।
4: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনী উপজেলায় আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের সকল অফিসের অফিস প্রাঙ্গণ, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে নিজেদের বাড়ির আশেপাশে যেন মানুষ পানি জমতে না দেয় সে ব্যাপারে আমরা সার্বিক মাইকিং সহ সবাইকে সাথে নিয়ে এই কার্যক্রমটা আমরা চলমান।
1: উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। মেহেরপুর থেকে রাব্বি আহমেদ, বাংলাদেশ বেতার, খুলনা।
0: ট্রাফিক আইন বিষয়ক জনসচেতনতামূলক ও মোটিভেশনাল কর্মশালা আজ সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন ও বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে যানবাহন পরিচালনা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মোটর শ্রমিকদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সহ মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। খুলনার যোগীপল স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অনিক একাদশ টাই ব্রেকারে 2-0 গোলে প্রত্যাশা বয়েজ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল।

0: 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হচ্ছে।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: জরিনাবু, তুমি কি খাচ্ছ একা একা?
2: খাতি দাও, কি মজা করে যে পেঁয়াজ খাচ্ছি গরম গরম।
1: আমার গো
2: এটা কি যেন বলে পুরি, আর খাই নি, দাঁড়াও
3: তোমার মুখ নড়তেছ কি জন্য জরিনাবু? তবে মুখে যা আছে ওটু আস্তে আস্তে করে খায় না, কারণ আসরের ব্যাপার তো, আসর শেষ হলেই পারে তখন আমরা একসাথে বসে খাবো না, কি কও? তো দেখি একটু ধরি, দেখি তো গরম নাকি। মা এই গরম আছে গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই পেঁয়াজটা বেশি করে আনিছে তো না
4: তোমার জন্য? জিলাপি আছে,
3: আবার জিলাপি পেলে,
4: হ্যাঁ জিলাপি, এই যে দেখলাম।
3: আচ্ছা ঠিক আছে, আমরা ওই পেঁয়াজ, আর তুমি তো আবার মিষ্টি বেশি খাও, তুমি খাও না তো। আর শোনো, এই যে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের এই জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, আমাদের এই আসর থেকে আমরা আমাদের বেতার যন্ত্রের সামনে যেই সমস্ত শ্রোতারা, আমাদের প্রাণপ্রিয় শ্রোতারা অপেক্ষা করতেছে আজকে কি কি আছে না আছে, চিঠিপত্র তো এগুলো শোনার জন্য, তো তাদেরকে আমরা কি একটা সালাম দেই?
4: অবশ্যই।
3: আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন, আপনাদেরকে শুভেচ্ছা, আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আপনাদের চিঠিপত্র যারা লিখেন তাদের চিঠিপত্র নিয়ে কিন্তু আজকে একদম শেষে আমরা কয়েকটা চিঠির উত্তর দেব, আপনারা সে পর্যন্ত অপেক্ষা করেন। আর তার আগে এই যে দেখো বৃষ্টি হচ্ছে, গরম, ভাদ্র মাসের প্রায় 28-29 তারিখ হয়ে গেল, হ্যাঁ এই ভাদ্র মাস, এখন ওই যে তালপাকার ব্যাপার, তবে পাকুক পাকুক,
4: শোনো হারুন ভাই,
3: তাল পাকুক বললে রাজা ভাই বলতেছি, তাল পাকুক, তাল তুমি রস করে রাখো বা তালের পিঠে খাও, যাই খাও, ওর বিসিডা কিন্তু তুমি সংরক্ষণ করবা, কে কও দেখিনি?
1: ওই যে তালের গাছ, তাল গাছ লাগাইতেইব।
3: এই দেখো বাবা, রে বাবা,
2: কেন তালের শাস খাওয়া যায় না?
1: হ্যাঁ খাওয়া যায়, কিন্তু ওই যে বিদ্যুৎ যে চমকায় এই জন্য বলে বড় বড় তাল গাছ লাগাইতে কও,
3: এই কারণে ওই যে শাস এখন একটু কম খাওয়া ধরেছে লোকজন, সবার ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে বুঝলে, যে এইবার এইবার তাল খাওয়ার পরে ওই তালের বিসিটা সবাই লাগানোর চিন্তা করতেছে। আমার এলাকায় দেখো দেখিনি সবাই, এই ধরো ইয়েরা, ছোট মিয়া তো এবার খুব উৎসাহী যে তারা তাল গাছ লাগাবে, এবং তার সাথে মনে করে গিয়াস আছে, তারপরে পাপ্পু আছে, এরা সবাই চাই যে এবার তাল গাছ তারা বলে সারি সারি লাগাবে, খুব ভালো, কারণ ওই যে বিদ্যুতে মারা গেছে ধরো মনে যে সে রহিমউদ্দিনের সাওয়ালদা, হ্যাঁ মাঠে গাছ ছিল মরে গেছে, এইটা দেখে সবার খুব মনটা খারাপ হয়ে গেছে, যার জন্য সবাই এবার চাচ্ছে তাল গাছ লাগাবো, তাল গাছ লাগাবো, তাতে যাতে ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি না হয়, নাকি কো?
1: হ্যাঁ এই যে একটা ভালো বুদ্ধি।
3: হ্যাঁ তো চলো যাই, এখন আমরা আসরের মধ্যে যাই, আমরা প্রথমেই শুনবো ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদ চাষের পদ্ধতি এবং এর সুফলটা কি, এই বিষয়ে জানাচ্ছেন মোসাম্মত মারুফা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। উনি আমাদের এই বিষয়ে বলতেছে, আমরা যখন শুনব আপনারা বেতার যন্ত্রের সামনে যারা বসে আছেন তারাও শোনেন, চলো শোনা যায়।
1: আচ্ছা শুনি।
4: শ
5: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আজকের আসরে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের মশলাযুক্ত খাবার খেয়ে থাকি। এ সকল মশলার মধ্যে আদা ও হলুদ উল্লেখযোগ্য। ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদের চাষ পদ্ধতি ও এর সুফল সম্পর্কে আজ আমরা জানব। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মোসাম্মদ মারুফা খাতুন, অতিরিক্ত কৃষি অফিসার সরেজমিন উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। স্বাগত আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের যে বিষয়টি, ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদের চাষের পদ্ধতি ও এর সুফল সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব। প্রথমেই জানতে চাইব, আদা রোপণের সেরা উপায় কি?
6: আমরা আগেই বলি যে আদা চাষের মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে। চলতি এই মাসে কিন্তু আদা চাষাবাদের জন্য একটা উত্তম মৌসুম। আদা অনেক গুরুত্বপূর্ণ একটি মশলা। প্রতি বছর প্রায় 300,000 মেট্রিক টন আদা উৎপাদিত হয় বাংলাদেশে, যা মোট চাহিদা তুলনায় অর্ধেক। আদা রোপণের জন্য যে সেরা উপায় সে সম্পর্কে জানতে চেয়েছেন। আদা রোপণের সেরা উপায় হচ্ছে প্রথমে এই রোগমুক্ত স্বাস্থ্যকর আদা বেছে নিতে হবে, যেগুলোতে চোখ বা কুড়ি স্পষ্টভাবে দেখা যাবে। ভালো নিষ্কাশনযুক্ত দোআঁশ মাটি নির্বাচন করতে হবে। পর্যাপ্ত সূর্যের আলো এবং ঝড়ো বাতাস থেকে সুরক্ষিত এলাকা নির্বাচন করতে হবে আদা রোপণের ক্ষেত্রে। বীজের পরিমাণ প্রতি একরে 800 থেকে 1,000 কেজি। আর সারি থেকে সারি যখন রোপণ করব তখন 25 থেকে 30 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখবো, এবং গাছ থেকে গাছের 20 থেকে 25 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখতে হবে। আর গভীরতা হচ্ছে 5 থেকে 8 সেন্টিমিটার রাখতে হবে।
5: আদা চাষের জন্য গুরুত্বপূর্ণ ধাপগুলো কি কি সেই সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাই।
6: আদা চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপে প্রথমেই আমাদের সেচের কথা মাথায় রাখতে হবে। মাটি সর্বদা আর্দ্রতা রাখতে হবে, জলাবদ্ধতা এড়িয়ে চলতে হবে, নিয়মিত হালকা সেচ দিতে হবে, আর শুকনো পাতা বা খড়ের মতো জৈব মালস ব্যবহার করতে হবে যাতে মাটির আর্দ্রতা ধরে থাকে। আর নিয়মিত আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, পরিষ্কার রাখতে হবে যাতে গাছের পুষ্টি প্রতিযোগিতা কম হয়।
5: যে কোনো চাষাবাদের জন্য সার একটি অত্যাবশ্যক বিষয়। এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আদার জন্য কি কি সার ও পুষ্টি প্রয়োজন।
6: আদার জন্য সার ও পুষ্টিতে প্রথমে জৈব উপাদানের কথা আমাদের মাথায় বিবেচনায় রাখতে হবে। রোপণের ক্ষেত্রে ভালোভাবে পচানো গোবর সার বা কম্পোস্ট ব্যবহার করতে হবে। আর প্রাথমিক ভিত্তি প্রয়োগে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের সার 30-50-50 কেজি এই অনুপাতে পার হেক্টরে প্রয়োগ করতে হবে। আর ক্রমাগত বৃদ্ধি চলাকালীনে নাইট্রোজেনের বিভক্ত ডোজ প্রয়োগ করতে হবে। আর যদি গাছে ঘাটতি দেখা যায় তাহলে জিঙ্ক আর ম্যাগনেসিয়াম পাতা স্প্রে করতে হবে। সাধারণত আদাতে গোড়া পচা পাতায় দাগ, ঢুলে পড়া রোগ হয়, কাণ্ড ছিদ্রকারী পোকা বা মাছি পোকার আক্রমণ দেখা যায়। এক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে ফসল চক্র বজায় রাখতে হবে, সঠিক নিষ্কাশন ব্যবস্থা মেনটেন করতে হবে এবং রোগমুক্ত রোপণের উপাদান ব্যবহার করতে হবে।
5: আদা ফসল কবে সংগ্রহ করা প্রয়োজন?
6: আদা ফসল সংগ্রহের সময় হচ্ছে সবুজ আদা রোপণের 6 থেকে 8 মাস পরে, আর পরিপক্ক কন্দ রোপণের 8 থেকে 10 মাস পরে সংগ্রহ করা যায়। পরবর্তী রোপণের জন্য আমাদের 20 সহ কিছু কন্দ সংরক্ষণ রাখতে হবে। আদা পরিষ্কার করতে হবে, ঠিক মতো শুকাতে হবে এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণ ও বাজারজাতকরণের জন্য প্রস্তুত করতে হবে।
5: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে হলুদ আমাদের অন্যতম ফসল, যেটি আমরা মশলা জাতীয় ফসল বলে থাকি, উন্নত জাতের হলুদ চাষ পদ্ধতি সম্পর্কে এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব এবং এর সুফল সম্পর্কেও জানতে চাইব।
6: হলুদ স্বল্প পরিশ্রমে অল্প ব্যয় পানি জমে না এমন ছায়াযুক্ত স্থানে অতি সহজে চাষ করা যায়। এক্ষেত্রে ডিমলা, সিন্দুরি, বাড়ি হলুদ 3 চাষাবাদ করা যায়। হলুদ চাষে হলুদের কন্দ বীজ হিসেবে ব্যবহার করা হয়। প্রতিটি কন্দে 2টি করে চোখ রাখতে হবে। ভালোভাবে জমি প্রস্তুতের পরে 50 সেন্টিমিটার দূরত্বে 5 থেকে 7 সেন্টিমিটার গভীর করে 25 সেন্টিমিটার দূরে দূরে কন্দ বীজ স্থাপন করতে হবে। এরপর 2 লাইনের মধ্যবর্তী জায়গা থেকে মাটি দিয়ে বীজ কন্দগুলোকে উঁচু করে ঢেকে দিতে হবে। এতে 2 লাইনের মাঝে নালা তৈরি হবে যাতে বৃষ্টির সময় পানি নিষ্কাশন ব্যবস্থা করা যায়। বীজ বপনের প্রায় 1 মাস পরে চারা গজাবে। হলুদের টিএসপি, এমওপি ও ইউরিয়া এসব সার ছাড়াও জমি ভেদে হেক্টর প্রতি 5 থেকে 10 টন জৈব সার প্রয়োগ করা হয়। মাটি অধিক শুষ্ক হলে সেচের প্রয়োজন হতে পারে। অতিবৃষ্টির সময় গাছের গোড়ায় যাতে পানি জমে না সেদিকে খেয়াল রাখতে হবে। গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে সময় মতো আগাছা দমন করতে হবে, গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে। হলুদ লাগানোর 9 থেকে 10 মাস পর যখন হলুদের কা পর্যন্ত শুকিয়ে যাবে তখন হলুদ সংগ্রহ করতে হবে। আর আপনি যেহেতু সুফল সম্পর্কে জানতে চেয়েছেন, প্রধান সুবিধায় একই জায়গায় আমরা বারবার চাষ করতে পারি, এটার উৎপাদন খরচ কম হয় এবং অব্যবহৃত যে স্থান সেগুলোকে আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি।
5: আপনাকেও ধন্যবাদ। ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদের চাষ পদ্ধতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য।
3: তো শুনলে তো?
2: তো
3: এটা আসলে পদ্ধতি এবং এর সুফল দুটোই শুনলাম।
1: ওই যে সাতই ফসল, একের মধ্যে দুই,
3: একদম ঠিক। এই জিনিসগুলোর মধ্যে আমাদের ভালো লাগে। আর একটা বিষয় তোমরা মনে রাখো, তোমরা জানো তারপরেও একটু বলতে হয়, বুঝো না? এই যে আদা বা এই যে হলুদ, এগুলোর পাতা কিন্তু বড় একটু ভিজা ভিজা থাকে জমির মধ্যে,
1: পানিও জমিমা থাকে। ওই যে কইলো নালা কাটা দিতে,
3: নালা কাটা দিতে হবে, নালে পারে ওই যে এডিস মশা কিন্তু বংশ বিস্তার করতে পারে। এই যে সরকার এটা নিয়ে কিন্তু খুব সিরিয়াস, যে কোন জায়গায় যাতে এডিস মশা তার ডিম পাড়তে না পারে। হ্যাঁ, এই জন্য কি সরকার কি বসে বসে থাকবে এটা কর এটা কর, এটা বলতেছে সব জায়গায়, যে বেতারে বলতেছে, টেলিভিশনে বলতেছে, সব জায়গায় বলতেছে।
4: শোনো হারুন ভাই, এটা আমার সুরক্ষার জন্য করতে।
3: তাহলে আমি যদি আমার ব্যাপারটা না বুঝি, তাহলে কি আরেকজন কি ওই গুতো গুতো যে ছোট মেয়ার মতন গুতো দিয়ে কথা কব?
1: সবাই মিলে কাজ করতে হবে,
3: সবাই মিলে এই সচেতনতাটা নীতি হবে, তাই না?
2: হ্যাঁ,
3: আর নিজে ভালো থাকলে আরেকজন ভালো থাকবি, এই কথা তো সবাই জানে। তো এখন ওই মুখ খারাপ করতে হয়, কারণ হচ্ছে যে ওকে যত গুতো মারবা
1: ধাক্কা দিয়ে কাজ করান,
3: ধাক্কা না মারলি পারে ওর।
4: এখন একখান কথা আছে, শোনো হারুন ভাই, ওই ছোট মিয়া এই যে আমাকে যে জরিনা বউর কাছে আসলে নত হয়ে যায়, হে মামুনা, হে জরিনা বই গুতা মানে হেরে।
3: আচ্ছা যাই, ভালো ভালো
2: বলি সে শোনে কিন্তু।
3: হ্যাঁ বাহ বাহ, এই এই এই উপলক্ষে তাহলে চলো, ওই যে শুনে ভালো মানুষ হয়ে যাচ্ছে এই কারণে
1: গান শোনায়,
3: ও তাকে একটা গান শোনাতে, ডেঙ্গু বিষয়ের গান। হ্যাঁ, ডেঙ্গু থেকে যদি বাঁচতে চাই তাহলে এই গানটা গাইছে হচ্ছে শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা, গীতিকার ডাক্তার নাসরিন সুলতানা রুমা, সুরকার মকসুদ জামিল মিন্টু। চলো সবাই মিলে আমরা গানটা শুনি।
1: আচ্ছা শুনি।

0: গানটা কেমন লাগলো?
1: ভালোই লাগলো, গানে গানে আমাগো কথাই কইলো।
0: তো আমাদের বেতার যন্ত্রের সামনে যারা বসে বসে এই আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম দেশ আমার মাটি আমার শুনতেছেন, তারে নিশ্চয়ই ভালো লাগেছে। তো এখন কিন্তু আপনাদেরই ওই চিঠি লেখেন আপনারা, সেই চিঠির জবাব দেবে। অনেক চিঠি আসে, আবারও কই যে সবার চিঠির উত্তর তারে একবার দেওয়া যায় না। তো সেখান থেকে বাছাই করে লটারি করে আমাদের অফিসাররা সেখান থেকে দুই তিনজনের চিঠি নেয় এবং তার উত্তর দেয়। এবং আজকে কিন্তু আপনাদের ওই কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে আপনাদের চিঠিপত্রে জবাব দিচ্ছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। চলেন সবাই মিলে আমরা আপনাদের চিঠির উত্তরগুলো শুনে নিই। আর কি বিষয় আছে একটা সাজুভাবে কি জানি কয়, একজনের
1: সমস্যা, একজনের সমস্যা দশ জনের সমাধান।
0: চলেন শুনে নিই।
2: সম্মানিত কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান। আজকের চিঠিপত্রের জবাবে উপস্থিত আছি আমি কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম গজারিয়া মুন্সীগঞ্জ থেকে। জনাব রফিকুল ইসলাম জানিয়েছেন তার গাছের ডাব বা নারিকেলের খোসায় খসখসে বাদামি দাগ পড়ে, নারিকেল শুকিয়ে যায়, কোনো কোনটিতে পানি থাকে না, ঝরে পড়ে। এমত অবস্থায় তিনি কি ব্যবস্থা নেবেন জানতে চেয়েছেন। জনাব রফিকুল ইসলাম, আপনার পাঠানো তথ্য থেকে বোঝা যাচ্ছে আপনার নারিকেল গাছ মাইট বা মাকড় দ্বারা আক্রান্ত হয়ে থাকতে পারে এবং সেই সাথে ছত্রাকের সংক্রমণ হতে পারে। মাইট কচি ডাবের বোটার খোলের নিচে দলবদ্ধভাবে লুকিয়ে থাকে এবং নরম অংশ খেয়ে ক্ষতি করে, এর ফলে 40-50% ফলন কমে যায়। এই মাইট দমনের জন্য প্রতি লিটার পানিতে 1.5 মিলিলিটার হারে অ্যাবামেকটিন অথবা প্রোপারজাইট গোত্রের মাকারনাশক দিয়ে ডাবের ছড়ায় কচি অবস্থায় স্প্রে করতে হবে। শীতের আগে অক্টোবর থেকে নভেম্বর মাসে অথবা শীতের পরে মার্চ এপ্রিল মাসে বছরে দুইবার স্প্রে করতে হবে। গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সম্মিলিতভাবে সবাই মিলে মাইট দমন করতে হবে। ছত্রাকজনিত রোগের কারণে কচি অবস্থায় নারিকেল ঝরে পড়ে এবং মাকড়নাশক স্প্রে করার সময় প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ব্যাভিস্টিন অথবা নোইন অথবা জেনুইন নামক ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করা যেতে পারে। গাছের গোড়ায় মে থেকে জুন মাসে পর্যাপ্ত পরিমাণে জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করা যেতে পারে। জনাব রফিকুল ইসলাম, আশা করি মাকড় দমন এবং সেই সাথে ছত্রাকজনিত নারিকেলের সংক্রমণের হাত থেকে নারিকেলকে রক্ষা করার উপায় হিসাবে আপনি জানতে পেরেছেন। আজকের দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ সাহেব আলী হরিরামপুর মানিকগঞ্জ থেকে। জনাব মোহাম্মদ সাহেব আলী জানিয়েছেন তার জমির লাউয়ের গা থেকে পানির মতো তরল বের হয়ে আসে যা শুকিয়ে বাদামি হয়ে যায়। আক্রান্ত লাউ হলুদ হয়ে পচে যায় এবং কচি অবস্থায় ঝরে পড়ে। আক্রান্ত ফল বিকৃত হয়ে যায়, ঠিক মতো বাড়ছে না। এই সমস্যার সমাধানের জন্য তিনি পরামর্শ চেয়েছেন। জনাব সাহেব আলী, আপনার পাঠানো তথ্য থেকে বোঝা যাচ্ছে আপনার জমির লাউ মাছি পোকা দ্বারা আক্রান্ত হয়ে থাকতে পারে। মাছি পোকা থেকে দমনের জন্য আক্রান্ত ফুল ফল সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে। কচি ফল কাপড় অথবা কাগজ বা পলিথিন ব্যাগ দ্বারা ঢেকে দিতে হবে। জমিতে বা বাঁচায় কাঁঠালের মোথা ঝুলিয়ে রাখলে স্ত্রী পোকা তাতে ডিম পারবে। সুবিধামতো ডিম ধ্বংস করতে হবে। প্রাথমিকভাবে নিম জাতীয় হার্বাল পেস্টিসাইড ব্যবহার করা যেতে পারে। এছাড়াও বিষ্টোপ ব্যবহার করতে পারেন। 100 গ্রাম থেতলানো মিষ্টি কুমড়ার সাথে 0.25 গ্রাম ডিপটেরেক্স পাউডার এবং 100 মিলিলিটার পানি মিশিয়ে এই বিষ্টোপ তৈরি করা যায়। এই বিষ্টোপ 3-4 দিন পরপর পরিবর্তন করতে হবে। এছাড়া প্রতি 10 শতক জমিতে 3টি সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে পুরুষ পোকা আকৃষ্ট করে ধ্বংস করতে হবে। রাসায়নিক ব্যবস্থা হিসাবে প্রোফেনোফস এবং সাইফারমেথ্রিনের মিশ্রণ প্রতি লিটার পানির সাথে 2 মিলিলিটার হিসাবে মিশিয়ে স্প্রে করতে হবে। জনাব সাহেব আলী, আপনার চিঠির জন্য ধন্যবাদ। আজকের সর্বশেষ চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ আবুল কালাম মধুপুর টাঙ্গাইল থেকে। জনাব মোহাম্মদ আবুল কালাম আমন ধানের পাতা মোড়ানো পোকার দমন পদ্ধতি বিষয়ে জানতে চেয়েছেন। জনাব মোহাম্মদ আবুল কালাম, পাতা মোড়ানো পোকার ডিম থেকে কীড়া বের হওয়ার পর এরা পাতাকে আক্রমণ করে, পাতার মাঝামাঝি কোনো জায়গায় অবস্থান করে মুখের লালা দ্বারা পাতার দুই কিনারা জোড়া লাগিয়ে মুড়িয়ে ফেলে, কিন্তু পাতার উপরের এবং নিচের অংশ অক্ষত থাকে। কীড়াগুলো মোড়ানো পাতার ভিতর থেকে পাতার ক্লোরোফিলাস টিস্যু খেয়ে ফেলে এবং এতে পাতার বৃদ্ধি কমে যায় এবং পাতায় সাদা দাগ পড়ে। সবুজ অংশ খাওয়া শেষ হয়ে গেলে এ স্থান শুকিয়ে যায় এবং আক্রমণ মারাত্মক হলে গোটা পাতা শুকিয়ে যায় এবং পাতাকে সূর্যালোকে শুকিয়ে যাওয়ার মতো মনে হয়, ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, গাছ শুকিয়ে মারা যায়। ধান গাছ থোর হওয়ার ঠিক আগে বা পরে আক্রান্ত হলে গাছে চিটা ধানের পরিমাণ বেড়ে যায় এবং ফলন মারাত্মকভাবে কমে যায়। তো পাতা মোড়াপন্ন পোকা দমনের জন্য প্রথমেই যেটা করতে হবে, জমির আইল থেকে ঘাস জাতীয় আগাছা পরিষ্কার করতে হবে, ধান কাটার পর অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলতে হবে এবং আক্রান্ত পাতা ছাঁটাই করতে হবে। এছাড়া আলোর ফাঁদ ব্যবহার করে পোকা দমন করা যায়। এছাড়া ক্ষেতে ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করতে হবে। আক্রমণের মাত্রা যদি খুবই বেশি হয় তাহলে রাসায়নিক পদ্ধতি হিসাবে ম্যালাথিয়ন জাতীয় কীটনাশক 1 থেকে 1.5 মিলিলিটার প্রতি লিটার পানির সাথে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর 2-3টা স্প্রে দিতে হবে। তো জনাব মোহাম্মদ আবুল কালাম, আপনার চিঠির জন্য আপনাকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, কৃষি মৎস্য প্রাণী সম্পদ বিষয়ে যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন, আমাদের বিশেষজ্ঞগণ অবশ্যই আপনাদের চিঠির উত্তর দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা। প্রযোজক দেশ আমার মাটি আমার, প্রযত্নে পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সারণী, শের বাংলানগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেইলেও লিখতে পারেন, আমাদের ইমেইল আইডি betar.kishi@gmail.com betar.kishi@gmail.com। আজকের চিঠিপত্রের জবাব এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।
0: তো কৃষি বিষয়ক সমস্যার সমাধান এগুলো তো আমরা শুনলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু জানার দরকারও ছিল। এই সব মিলেই হচ্ছে জানার কোনো শেষ নাই, তাই না সাজু ভাবি? কি কজরি না, লোকসান কম। রাজা ভাই তো জানেই অনেক কিছু। তো রাজা ভাই যেমন ধরো যে গাছ গাছালি যা লাগাইছে পয় পরিষ্কার করে নিজের এলাকাটা পরিষ্কার রাখেছে, এটা আমরা রাজা ভাইয়ের কাছ থেকে শিখি, বুঝলে? আমরা অনেক সময় ভুলে যাই।
3: শোনো, এটা হলো 10 মিলি করি কাজ, হারি জিতি নাই।
0: আজকাল দেখো ওই ছোট ছোট বাচ্চারাও কিন্তু বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, বুঝলে? এটা কিন্তু খুব ভালো। তো বাচ্চাদের জন্য আমরা আশীর্বাদ করি, তারা যাতে বায়ু পরিষ্কার রাখে এবং এডিস মশা থেকে যাতে আমরা মুক্তি পাই। হ্যাঁ, তো এই কথার সাথে সাথে চলো যাই, উঠার মতন সময় হয়ে গেল। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার আজ এ পর্যন্তই। আমাদের আজকের অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলো উঠা যাই।
3: আচ্ছা, চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার।

0: আসসালামু আলাইকুম। সেরা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, যে যেখানেই থাকুন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার। আজ সাথে রয়েছি আমি আজহারুল ইসলাম রনি
1: ও আমি আন্না ইসলাম। দূরবারে আজ রয়েছে সৈনিক ভাইদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ।

দেশপ্রেমে উজ্জীবিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রিয় মাতৃভূমি সুবিশাল আকাশ সীমানার সশস্ত্র প্রহরী। বাংলাদেশ বিমান বাহিনীর নির্ভীক ও দুঃসাহসিক সদস্যদের কঠোর পরিশ্রম, একনিষ্ঠতা, দায়িত্বশীলতায় ও তীক্ষ্ণ স্পর্শে অটুট থাকে বাংলার আকাশ পরিধির স্বাধীনতা ও সার্বভৌমত্ব। সুধীশ্রোতার বিন্দু, আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কিছুক্ষণ অনুষ্ঠান। অনুষ্ঠানটি আয়োজনে রয়েছে আমরা বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদের শিল্পীবৃন্দ। এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তার একক প্রচেষ্টায় স্বাধীনতা পরবর্তী কিছুদিনের মধ্যে গড়ে উঠেছিল বাংলাদেশের মাটিতে বাংলাদেশ বিমান বাহিনী। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমকে 2018 সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। আর তারই নামানুসারে 2024 সালে বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরের নতুন নামকরণ করা হয় বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ। সমগ্র অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় আমি ফ্লাইট লেফটেন্যান্ট জারিফ আহমেদ ইশরাক। স্বাধীনতার ঐতিহ্যে লালিত আমাদের বিমান বাহিনী, বাংলার আকাশ রাখিব মুক্ত এই দৃঢ় শপথে বলিয়ান দেশমাতৃকার অতন্দ্র প্রহরী বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর প্রতিটি সদস্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রত্যয় নিয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সৈনিক জীবনের কঠোর প্রশিক্ষণ, নিয়মিত অনুশীলন ও দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝে সাহিত্য, শিল্প কিংবা সঙ্গীত চর্চা প্রায় দুরূহ ব্যাপার। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কেউই পেশাদার শিল্পী নন, অনুষ্ঠানটি নিতান্তই শিল্পচর্চার ক্ষীণ প্রয়াস মাত্র। আপনাদেরকে খানিকটা বিনোদন ও আনন্দ দিতে সক্ষম হলে সার্থক হবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের অনুষ্ঠানের প্রথম নিবেদন একটি আধুনিক গান। গানের কথা, আমার সারাদেহ খেয়ে গো মাটি। গানটি নিয়ে আসছেন কর্পোরাল এমডিসি মোহাম্মদ জহিরুল ইসলাম।

0: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার থেকে। এখন একটি বিজ্ঞপ্তি এবং ইশার নামাজ, রাজান। এরপরে আমরা আবারও ফিরে আসব দুরবারে।
1: একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 8ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় BMTA বাংলাদেশ সেনাবাহিনী আর্টিলারি কোর্স শুটিং পরিচালনা করবে। এ ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলুদিয়া, হাম্বুরামপাড়া ও গোয়ালমারি সম্পূর্ণরূপে পরিহার করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
2: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কুরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র ইশার নামাজ রাজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

এবার আপনাদের জন্য রয়েছে একটি ফোক গান। গানের কথা, দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। গানটি নিয়ে আসছেন কর্পোরাল এমডিসি এস এম রুহুল আমিন।

আমাদের আজকের সর্বশেষ শিল্পী এমপিএ মোহাম্মদ জাকির হোসেন, তিনি পরিবেশন করবেন একটি জনপ্রিয় আধুনিক গান। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ।

সুধী মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধৈর্য সহকারে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি ফ্লাইট লেফটেন্যান্ট জারিফ আহমেদ ইশরাক।

এরই সাথে শেষ হলো সৈনিক ভাইদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ। সৈনিক ভাইরা এখন শুনবেন দেশের গান। গানের কথাগুলো সাজিয়েছেন ইমরান নূর, সুর করেছেন ও শিল্পী আপিল মাহমুদ।

শুনলেন দেশের গান। সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় এই গানটির সাথে শেষ করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপার। দূরপার অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন তামান্না হাসানাথ, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। চীনে জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে বাংলাদেশ পঞ্চম এবং পুরুষ বিভাগে বাংলাদেশ সপ্তম স্থান লাভ করেছে। আজ নারীদের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ 2-1 মালয়েশিয়াকে পরাজিত করে পঞ্চম স্থান লাভ করে। এদিকে পুরুষদের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ 5-2 চীনা তাইপেকে হারিয়ে সপ্তম স্থান অধিকার করে। এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে ভারত বাংলাদেশকে এবং দ্বিতীয় সেমিফাইনাল

0: নালে শ্রীলঙ্কা পাকিস্তান নারী দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: মরু প্রান্তরে অপেক্ষা এখন একটাই, কে পড়বে এশিয়ার সেরা মুকুট? রবিবার রাত 8:30 দুবাইয়ে নারী এশিয়া কাপের শিরোপা নির্ধারণে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। 22 গজের ক্যানভাসে আঁকা হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের নতুন ছবি। অতীতের পাতায় 7 বারের চ্যাম্পিয়ন ভারত যেন এক একচ্ছত্র সাম্রাজ্য। অন্যদিকে 2 বারের এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা দাঁড়িয়ে নতুন ইতিহাস গড়ার প্রত্যয়ে। বাংলাদেশও একবার এই সোনালী স্মারক ছুঁয়ে দেখেছিল, তবে পরিসংখ্যানের হিসাব ছাড়িয়ে রবিবারের এই ফাইনালে আসল লড়াইটা স্নায়ুচাপ সামলানোর। এ সম্পর্কে বাংলাদেশ বেতারকে বলছিলেন ক্রীড়া বিশ্লেষক ও ধারাভাষ্যকার শামসুল ইসলাম।
2: নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট, সেটা ওয়ানডে ফরম্যাট হোক কিংবা টি-20 ফরম্যাট হোক, সবসময়ই ভারতের একটা দাপট দেখেছি আমরা। 7 বারের চ্যাম্পিয়ন ভারত ওয়ানডে এবং টি-20 ফরম্যাট মিলিয়ে, সেখানে শ্রীলঙ্কাও 2 বার চ্যাম্পিয়ন, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি শ্রীলঙ্কা কিন্তু কারেন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তারা শ্রেয়তর ক্রিকেট খেলে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে হারিয়েছিল এবং লাস্ট ম্যাচে পাকিস্তানের সাথেও 130 খুব সাকসেসফুলি চেজ করে জিতে এসছে। সো অ্যাজ এ টিম শ্রীলঙ্কা খুবই ওয়েল ব্যালেন্সড কম্বাইন্ড। তবে ইন্ডিয়া, তারা শক্তিমত্তায় যোজন যোজন ব্যবধানে এগিয়ে উপমহাদেশের এই দলগুলোর চেয়ে। আপনি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ বলুন, তাদের বোলিং অ্যাটাক বলুন, অন পেপার অন গ্রাউন্ড ইন্ডিয়া সত্যিকার অর্থেই বিশ্বমানের দল নারীদের উইংয়ে এবং বেশ শক্তিশালী। সো আগামীকালের ফাইনালে আমার ফেভারিট আবারও ইন্ডিয়া, তবে শ্রীলঙ্কা ফাইট করবার মতো সামর্থ্য রয়েছে, কিন্তু স্টিল মাই চ্যাম্পিয়ন ইজ ইন্ডিয়া।
1: মরুর বাতাসে এখন শুধু প্রতীক্ষার সুর, ভারতের ধারাবাহিক আধিপত্য নাকি শ্রীলঙ্কার নতুন সূর্যোদয়। দুবাইয়ের 22 গজে এখন শুধু এই উত্তরেরই অপেক্ষা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: বার্মিংহামে তৃতীয় শেষ টেস্টে পাকিস্তানকে 8 উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। আজ টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 130 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। চূড়ান্ত রান সংখ্যা পাকিস্তান 133 ও 449, ইংল্যান্ড 453 ও 2 উইকেটে 130। এদিকে আগামীকাল স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। দিল্লিতে বাংলাদেশ সময় রাত 8:00 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় ম্যাচটি 15 সেপ্টেম্বর এবং তৃতীয় শেষ টি-20 ম্যাচটি 17 সেপ্টেম্বর একই ভেন্যুতে রাত 8:00 শুরু হবে। আগামীকাল জর্ডানের রাজধানী আম্মানে জেএফএ নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-17 জর্ডান অনূর্ধ্ব-17 দলের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:00 খেলা শুরু হবে। উল্লেখ্য, প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ 5-0 বড় ব্যবধানে স্বাগতিকদের পরাজিত করে। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে এখন বেশ কয়েকটি খেলা চলছে। এতে এফসি বনমাউথ ব্রেন্টফোর্ডের, চেলসি হাল সিটির, অ্যাস্টন ভিলা নটিংহাম ফরেস্টের, ক্রিস্টাল প্যালেস ইপসউইচ টাউনের এবং লিভারপুল ফুলহ্যামের মোকাবেলা করছে। এছাড়া রাত 10:30 টটেনহাম হটস্পার এভারটনের এবং রাত 1:00 সান্ডারল্যান্ড আর্সেনালের বিপক্ষে খেলতে নামবে। এদিকে স্প্যানিশ লালিগা ফুটবলে ওসাসুনা এবং স্পানিয়লের মধ্যকাল ম্যাচটি কিছুক্ষণ পর মাঠে গড়াবে। রাত 10:30 অ্যাথলেটিকো বিলবাও এলচের এবং রাত 1:00 রিয়াল মাদ্রিদ রায়ো ভায়োকানোর মুখোমুখি হবে। জার্মান বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ড ও এসপি পাডারবর্ন মেইনচ ফ্রাঙ্কফুর্টের মধ্যকার ম্যাচটি এখন চলছে। এছাড়া রাত 10:30 কোলন এবং ওয়ার্ডার ব্রেমেনের মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে। আগামী মঙ্গলবার স্বাগতিক জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা 1:30 ম্যাচটি শুরু হবে। 18 সেপ্টেম্বর দুদলের মধ্যে দ্বিতীয় এবং 20 সেপ্টেম্বর তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দুটিও বাংলাদেশ সময় বেলা 1:30 শুরু হওয়ার কথা রয়েছে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা? হ্যাঁ বন্ধুরা, যেখানে নেই কোনো মলিনতা, আছে কেবল নির্মব আনন্দ আর অনাবির উচ্ছ্বাস। কি অপূর্ব রঙের খেলা, কি অপূর্ব মায়াবী রঙিন ভুবন সাজায় প্রকৃতি শরতের বুকে, তা মনোদৃষ্টি না দিয়ে দেখলে বোঝা যায় না। শরতে প্রাণবন্ত রূপ নিয়ে হেসে ওঠে গ্রাম বাংলার বিস্তৃত দিগন্ত। শরতে আকাশ, মাটি, বন, বৃক্ষ, নদী তরঙ্গ সবই যেন হয়ে ওঠে স্বাতন্ত্র্য মণ্ডিত। সাদা মেঘের ভেলায় চড়ে শুভ্র কাশের আঁচল উড়িয়ে শেফালি ফুলের মালা দুলিয়ে শরৎ আসে প্রকৃতি জুড়ে। শরতের শান্ত ও স্নিগ্ধ রূপ মনে এক প্রশান্তি এনে দেয়। দিনের সোনালি রোদ্দুরের ঝিলিমিলি আর রাতের ধবধবে জ্যোৎস্নার টানে মন হয়ে ওঠে মাতোয়ারা। প্রিয় শ্রোতা, এমনি এক মায়াবী রাতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার অনুষ্ঠান।

0: কেমন আছেন? ভালো নিশ্চয়ই। আর এমনটি আমাদের সব সময়ের চাওয়া। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। চলুন তবে শুরু করা যাক একে একে। শুরুতেই থাকছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা শুনছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজীব দত্ত তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আমরা বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে কথা বলি, এবং আমরা জানি যে এ প্রজন্মে যারা শিক্ষার্থীরা রয়েছে তারাই আগামীর বাংলাদেশ। তাদের চোখেই আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশের। আমরা এ পর্যায়ে এসেছি নেত্রকোনা জেলায়, নেত্রকোনার বারহাট্টায় অবস্থিত কাশবন বিদ্যানিকেতনে। চলুন আমরা এখানে যে বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে আজকের বিষয় নিয়ে আলোচনা করি। আমরা প্রথম বন্ধুর নাম পরিচয় জানবো।
2: পলি আক্তার, দশম শ্রেণীর ছাত্রী।
1: পলি, বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি?
2: যদি কোনো মেয়েকে 18 বছরের নিচে এবং কোনো ছেলেকে 21 বছরের নিচে যদি বিবাহ দেওয়া হয় তবে তাকে বাল্যবিবাহ বলে।
1: 21 বছর ছেলেদের, মেয়েদের 18 বছর, এই বয়সের নিচে বিবাহ হলে নিশ্চয়ই সেটি বাল্যবিবাহের মধ্যে পড়বে। এবং এই বাল্যবিবাহ কি আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ?
2: আমাদের জন্য বাল্যবিবাহ অভিশাপ।
1: কেন বাল্যবিবাহ অভিশাপ আমাদের জন্য?
2: বাল্যবিবাহের পরে সমাজে এবং রাষ্ট্রের সকল মানুষের জন্য ক্ষতিকর, যা দেশের জন্য অকল্যাণ বয়ে আনে।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা পরের বন্ধুর কাছে যাব, তোমার নাম পরিচয় বলবে।
3: আমার নাম মোহাম্মদ মাসুম মিয়া, দশম শ্রেণীর ছাত্র।
1: বাল্যবিবাহ কি শুধু মেয়েদের হয়, ছেলেদের কি হয় বাল্যবিবাহ?
3: ছেলেদেরও হয় বাল্যবিবাহ। বাল্যবিবাহের ফলে ছেলেরা সংসারে দায়ভার নিতে ব্যর্থ হয় এবং তারা ভেঙে পড়ে এবং তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে।
1: তুমি কি বাল্যবিবাহ করবে?
3: না।
1: কেন করবে না?
3: কারণ আমি বাল্যবিবাহকে আমি
1: না বলতে চাই, এবং বাল্যবিবাহ না করে নিশ্চয়ই তুমি ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে চাও, তাই তো?
3: হ্যাঁ।
1: তুমি কি কোনো স্বপ্ন দেখো তোমার জীবনে?
3: দেখি।
1: কি স্বপ্ন দেখো?
3: আমি বড় হয়ে ডাক্তার হবো।
1: বড় হয়ে ডাক্তার হবে। অনেক ধন্যবাদ, এই বন্ধুর স্বপ্ন পূরণ হোক এমনটাই আমাদের প্রত্যাশা। আমরা পরের বন্ধুর কাছে যাব, তোমার নাম পরিচয় বলবে, কোন শ্রেণীতে পড়ছো?
4: আমার নাম পলি সরকার, দশম শ্রেণীর ছাত্রী।
1: বাল্যবিবাহ কেন হয় তোমার কাছে যদি আমরা জানি?
4: বাল্যবিবাহ হয় দারিদ্রতার কারণে, শিক্ষার অভাবে, অসচেতনতার কারণে। দারিদ্রতার কারণে মা বাবারা ছেলে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়, তারা মেয়েদের দায়িত্ব পালন করে।
1: মেয়েদেরকে তারা অল্প বয়সে বিয়ে দিতে চায়, অনেক ক্ষেত্রে দেখা যায় দারিদ্রতা, অনেক ক্ষেত্রে দেখা যায় নিরাপত্তার তারা ঝুঁকি মনে করে, তাই না?
4: হ্যাঁ।
1: তোমার ভবিষ্যৎ ইচ্ছে কি? তোমার কোনো ইচ্ছে রয়েছে বা স্বপ্ন রয়েছে?
4: হ্যাঁ, আমি শিক্ষকতা করতে চাই।
1: শিক্ষকতা করতে চাও? কেন শিক্ষকতা করতে চাও?
4: কারণ আমার মনে হয় ছাত্রদের, শিশুদের শিক্ষা দেওয়া একটা ভালো একটা দিক আর কি।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এরকম ছোট্ট ছোট স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্ন দেখে দেখে হাঁটতে চাই, যে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এমন ছোট ছোট স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে গেলে অবশ্যই স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, স্বপ্ন এসে কানে কানে বলে যাবে আমি বাস্তব হয়ে গেছি। প্রিয় বন্ধুরা, আমরা রয়েছি কাশবন বিদ্যানিকেতনে, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায়। এবারের বন্ধু নাম পরিচয় জানবো।
5: আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আমি দশম শ্রেণীর ছাত্র।
1: হারুনুর রশিদ, বাল্যবিবাহ কেন হয় আমরা শুনছিলাম তোমার আগের বন্ধুর কাছে, তুমি একটু বলবে এই বিষয়ে?
5: বাল্যবিবাহ বলতে, যদি বাল্যবিবাহ 18 বছরের নিচে কোনো মেয়েকে এবং 21 বছরের নিচে কোনো ছেলেকে যদি বিয়ে করা হয়, ঠিক আছে, পরে ভবিষ্যৎ প্রজন্মে এই বাচ্চা হইলে বাচ্চার মৃত্যুর হার থাকে, ঠিক আছে, এই জন্য দেশের ক্ষতি,
1: মাতৃ মৃত্যুর ঝুঁকি থাকে, গর্ভের সন্তান বিকলাঙ্গ হয় বা প্রতিবন্ধী হয় এবং সেই শিশুটির মা এবং বাবা উভয়ে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন, তাই না?
5: স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, জি।
1: তুমি কোন ক্লাসে পড়ছো?
5: আমি ক্লাস 10-এ পড়ছি।
1: ক্লাস 10-এ পড়ছো। তোমার আশেপাশে যদি কোথাও দেখো যে বাল্যবিবাহ হচ্ছে, তখন তুমি কি করবে?
5: তখন আমি ওইটার বিরুদ্ধে প্রতিরোধ করবো, কিংবা আমাদের এই যে টিভির হেডলাইনের নিচে এ আছে, ওইটা থেকে আমি মেসেজ করতে পারি।
1: টিভির হেডলাইনের নিচে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে তুমি যোগাযোগ করবে। 999999 যে নাম্বারটি, 3-9, যে এই নম্বরে রিং করলে কিন্তু ওখানে তারা, ওখানে এই তথ্য জানালে সেখান থেকে সংশ্লিষ্ট জায়গায় বাল্যবিবাহ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া আর কি পদক্ষেপ তুমি নিতে পারো?
5: এছাড়া আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু ম্যাডাম আছে, ওই নিয়েও আমরা যোগাযোগ করতে পারি।
1: ইউনু ম্যাডামের সঙ্গেও তোমরা যোগাযোগ করতে পারো, পুলিশের সঙ্গেও যোগাযোগ করতে পারো, এছাড়া তোমাদের যারা শিক্ষকরা রয়েছে
5: তাদের সাথে যোগাযোগ করতে পারি, বা ওই যে নারী প্রকৃতি অফিস আছে ওই নিয়েও যোগাযোগ করতে পারি আমরা, ওটা প্রতিরোধ করার জন্য।
1: তোমার নিজের কি কোনো স্বপ্ন রয়েছে জীবনে?
5: জি, আমার স্বপ্ন রয়েছে,
1: একটু আমরা জানবো স্বপ্নের কথা।
5: আমি বড় হয়ে একজন আর্মির অফিসার হতে চাই।
1: আর্মির অফিসার হতে চাও? কেন এই আর্মির অফিসার হতে চাও?
5: আমি দেশের সেবা করতে চাই।
1: তোমার, আমার, আমাদের সবার তো দেশের জন্য আমাদের করণীয় রয়েছে, তাই না? একজন নাগরিক হিসেবে তো তুমি যেমন দেশের সেবা করতে চাও, পাশাপাশি তোমার আশেপাশে কোথাও বাল্যবিবাহ হলে আরেকটি সমস্যা বর্তমানে তো মাদক, যে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এ বিষয়েও কি আমাদের কোনো করণীয় রয়েছে?
5: জি, এ বিষয়ে করণীয় রয়েছে। আমরা যদি নিজেরা সচেতন থাকি, আমরা যারা ছাত্র, যারা শিক্ষক, আমরা যদি মনে করেন কোন জায়গায় দেখি যে মাদক আসক্ততে তারা জড়িত হচ্ছে, তখন আমরা বিরোধিতা মানে তাদেরকে বাধ্য মানে না করতে পারি।
1: অনেক ধন্যবাদ। আমরা সবশেষ বন্ধুর কাছে যাব, তোমার নাম পরিচয় বলবে।
2: আমার নাম সৃষ্টি দত্ত, ক্লাস 10।
1: সৃষ্টি, তোমার আগের বন্ধুদের কাছে আমরা আজকের বিষয় সম্পর্কে কথা বলেছি এবং তোমার কাছে আসবো যে আমরা যারা শিক্ষার্থীরা রয়েছি, বাল্য বিবাহ কোথাও হতে গেলে আমাদের কি কি করণীয় রয়েছে আর তোমার কাছে কি মনে হয়?
2: বাল্য বিবাহ অল্প বয়সে দেখলে আমাদের স্কুলের টিচারদের জানাইতে হবে, তারপর মেম্বার, চেয়ারম্যান, টিউন অফিসার এইসবদেরকে জানাইতে হবে, তাহলে আমাদের বাল্য বিবাহ প্রতিরোধ করা যাবে।
1: তোমার আশেপাশে কোথাও কি বাল্য বিবাহ হয়েছে, এমন কাউকে তুমি কি দেখেছো যে বাল্য বিবাহ হওয়ার ফলে তার জীবনটা অনেকটাই ধ্বংস হয়ে গেছে, স্বপ্নটা মরে গেছে, এমন কি কেউকে দেখেছো তুমি?
2: না, আমার বড় হওয়ার পর থেকে আমি এখনো বাল্য বিবাহ দেখছি।
1: আমরা সবাই বাল্য বিবাহকে কি বলবো? আরেকটু জোরে, আমরা সবাই বাল্য বিবাহকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তারুণ্যের কণ্ঠ, অনুষ্ঠান প্রচার হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমরা রয়েছি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কাশবন বিদ্যানিকেতনে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম এই বাল্যবিবাহ প্রতিরোধে তাদের করণীয় সম্পর্কে, তারা কিভাবে প্রতিরোধ করতে পারে, কিভাবে আমরা বাল্যবিবাহ মুক্ত দেশ করতে পারি। আমরা এই পর্যায়ে মুখোমুখি প্রধান শিক্ষক কাশবন বিদ্যানিকেতন, আপনাকে স্বাগত, আপনার পরিচয় বলবেন এবং এই বাল্যবিবাহ যে বন্ধ করার লক্ষ্যে আপনারা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে কি কি কার্যক্রম পরিচালনা করেন?
6: আমি নারায়ণ কিশোর সরকার, প্রধান শিক্ষক কাশবন বিদ্যানিকেতন। তো আমরা বাল্য বিবাহ রোধে আমরা প্রথমত স্কুলে শ্রেণীকক্ষে আমরা ছাত্রছাত্রীদেরকে সচেতন করব, এই বিষয়ে আমাদের নির্দিষ্ট পাঠ আছে। পাশাপাশি আমরা রাষ্ট্রীয়ভাবেও আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মহোদয়ের কাছ থেকে সময় সময় বিভিন্ন পরামর্শ সাজেশন পাই, যেগুলি আমরা আমাদের কিশোর কিশোরীদের মধ্যে আমরা সচেতনতা তৈরি করার জন্য চেষ্টা করি। বিভিন্ন এনজিও কর্মী আমাদের সাথে কাজ করছেন, যেমন বাংলাদেশ নারী প্রগতি সংঘ, এ ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন আমাদের স্কুলে বা এই উপজেলার বিভিন্ন স্কুলে। এগুলিতে আমরা স্কুলের ভিতর বাহিরে সভা করে মানে মানুষদেরকে সচেতন করা, উদ্বুদ্ধ করা। এবং সবচেয়ে বড় কথা যে বাল্য বিবাহের মূল যে কারণগুলো ছিল বা আছে, যেমন দারিদ্র শিক্ষা, বলতে গেলে আমরা এখন আর এত হতদরিদ্র না। আমি অনেক অনেক আশাবাদী যে আমরা এখন আর তলাবিহীন ঝুড়ির যে অপবাদ আমরা অনেক আগেই মুছে ফেলেছি, আমরা এখন অনেক স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের নাগরিক এবং তোমরা যারা এই প্রজন্মের বা পরবর্তী প্রজন্মে যারা দায়িত্ব পালন করবে তোমরা অনেক অনেক বেশি সচেতন হবে। কাজে বাল্য বিবাহ এই যে ব্যাধি বা যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা আর থাকবে না বলে আমার দৃঢ় বিশ্বাস।
1: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের পক্ষ থেকে, আপনার জন্য শুভকামনা। এ পর্যায়ে আমরা এসেছি বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার জনাব ফরিদা ইয়াসমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের তরুণের কণ্ঠ। আপনি একটু বলবেন যে আপনারা এই বাল্য বিবাহ প্রতিরোধে কিভাবে কাজ করছেন এবং তরুণ প্রজন্মকে আপনারা কিভাবে সচেতন করার চেষ্টা করছেন?
7: আমরা যখনই খবর পাই মোবাইল ফোনে অথবা মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের হেল্পলাইন থেকে অনেক সময় ফোন পাই যে বাল্য বিবাহের ঘটনা ঘটছে, তখন আমরা ছুটে যাই স্থানীয় পুলিশ এর সহায়তা নিয়ে। আমরা ছুটে যাই, ছুটে গিয়ে তারপরে আমরা স্থানীয় অভিভাবককে, যে অভিভাবক বাল্য বিবাহ প্রস্তুতি নিচ্ছিলেন, তাদেরকে বুঝাই এবং তাদেরকে বুঝিয়ে কুফল সম্পর্কে ধারণা দিয়ে আমরা বাল্যবিবাহটি বন্ধ করি। এছাড়া আমরা স্কুলে সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, যেমন সভা, সেমিনার এবং বাল্যবিবাহকে না বলুন এই সংক্রান্ত আমরা বিভিন্ন ধরনের স্লোগান সংক্রান্ত অনেক কিছু স্কুলগুলোকে সরবরাহ করেছি। আমরা সম্প্রতি 16টি স্কুলে 16টি সাইকেল দিয়েছি, যেখানে স্লোগান ছিল বাল্যবিবাহকে না বলুন। এই সাইকেলগুলো যেখানে যেখানে যাবে বাল্যবিবাহ প্রতিরোধে কথা বলবে এবং কাজ করবে। আর আমরা স্থানীয় কাজী, মসজিদের ইমাম, গ্রাম পুলিশ, চেয়ারম্যান, মেম্বারদেরকে নিয়েও সভা করেছি। সেই সভাতে আমরা বাল্যবিবাহের কুফল সম্পর্কে বলেছি এবং এটি প্রতিরোধে আমাদের যা যা করণীয় সে সম্পর্কে আমরা বলেছি এবং আমরা সবাই একমত যে এটিকে প্রতিরোধ করতে হবে।
1: একটি বিষয় এখন অত্যন্ত সহজ হয়ে গেছে বা আপনাদের সঙ্গে তরুণ প্রজন্ম বা সাধারণ জনগণের খুব নিবিড় সম্পর্ক হয়ে গেছে, যেটা ইতিপূর্বে ছিল না, যে আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগের, আপনাদের যে সরকারি নম্বরটি রয়েছে আমরা জানি যে আপনারা বিভিন্ন সভা সেমিনারে গেলে সেই নম্বরটি দিয়ে আসেন। আপনি এটাকে কিভাবে দেখছেন যে তাদের সঙ্গে আপনাদের যোগসূত্রটা অত্যন্ত সহজ এবং নিবিড় হয়েছে? এটা
7: জি, আমার যে সরকারি নম্বর, এই নম্বরটি সবার কাছে আছে এবং সবাই আমাকে এখানে ফোন করে। এছাড়া ফেসবুকে, আমাদের সরকারি ফেসবুক পেজটি আছে, সেখানেও আমাকে অনেকে মেসেজ করেন। মেসেজ করলে সঙ্গে সঙ্গে আমরা এই বাল্যবিবাহটা প্রতিরোধ করতে পারি।
1: এই মুহূর্তে আপনাকে দেশে দেশের বাইরে থেকে আমাদের অগণিত শ্রোতা বন্ধুরা শুনছে, আর সবার প্রতি একজন অভিভাবক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে কি আহ্বান রাখবেন?
7: অবশ্যই বাল্যবিবাহ একটি মেয়ের বা একটি ছেলের যার বয়স হয়নি বিবাহের, তার যে স্বপ্ন সেটিকে ধ্বংস করে দেওয়ার জন্য বাল্যবিবাহটি যথেষ্ট। এবং শারীরিক ভাবে আপনারা জানেন যে একটি মেয়ে যখন 18 বছরের নিচে মা হয় বা গর্ভধারণ করে, সে খুবই মৃত্যু ঝুঁকিতে থাকে, এবং তার যে বাচ্চাটি হয় সেই বাচ্চাটিকেও সে ঠিক মতো লালন পালন করতে পারে না। তার জন্য যে এই হুমকিটি বাল্যবিবাহ, সার্বিকভাবে এটি তার স্বপ্নকে ধ্বংস করে, তার জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, এবং যে বাচ্চাটি হয় সেই বাচ্চাটিকেও সে ঠিক মতো যে লালন পালন করতে পারে না। প্লাস যে বাবার ঘরে সে ছিল, স্বামীর সাথে তার যে ইন্টারাকশন বা সম্পর্ক, বাল্যবিবাহের ফলে দেখা যায় যে একসময় স্বামীটিও তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে শারীরিক কারণে, এবং অনেক সময় যে আপনার বিবাহ বিচ্ছেদ, এটিও কিন্তু বাল্যবিবাহের একটি কারণ। এবং এই মেয়েটি, দরিদ্র মেয়েটি একসময় এই সন্তান কোলে করে একসময় দেখা যাচ্ছে বাবার কাছে ফিরে যায়, এবং আলটিমেটলি বাবার জন্য অর্থনৈতিকভাবে এটি খুবই মানে একটি বড় ক্ষতির কারণ, এবং মেয়েটির জন্য তো অবশ্যই। প্লাস সামাজিকভাবেও এই মেয়েটি, যে মেয়েটির সমাজের জন্য কিছু করার কথা ছিল, মানুষ হয়ে বাবাকে মাকে সমাজের আর 10টা মানুষকে হেল্প করার কথা ছিল, সেটি কিন্তু সে পারছে না। আলটিমেটলি তার যে স্বপ্ন, তার যে মানুষ হয়ে উঠে দাঁড়াবার যে একটি প্রেরণা, সেটি কিন্তু নষ্ট হয়ে যায়, এবং সে আসলে একটি ভঙ্গুর জীবনযাপন করে। তো আমি বলবো যে অবশ্যই অভিভাবকরা এবং সমাজে যারা আছেন, অবশ্যই বাল্যবিবাহকে আপনারা না বলবেন, এবং আপনার মেয়েকে কখনোই 18 বছর না হলে, 18 বছর পূর্ণ না হলে, এবং আপনার ছেলেকে 21 বছর পূর্ণ না হলে বিবাহ দিবেন না। এটি হচ্ছে আমাদের সবার প্রতি আমাদের করজোড়া আহ্বান।
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে।
7: অনেক ধন্যবাদ আপনাকে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম উপজেলা নির্বাহী অফিসার বারহাট্টা, এবং এই আমাদের অতিথির কথা দিয়ে আমরা শেষ করব যে আসুন আমরা বাল্যবিবাহকে সবাই মিলে না বলি এবং বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাই। আপনি আমি আমরা সবাই যখন সচেতন হব, আমরা সবাই যখন এই বাল্যবিবাহকে প্রতিরোধ করব, তখন কিন্তু আমাদের সমাজ হবে আরো উন্নত, আমাদের সমাজে থাকবে না কোনো বাল্যবিবাহ। সবার জন্য শুভকামনায় সজীব দত্ত, তারুণ্যের কণ্ঠ, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা।
0: শুনছিলেন তারুণ্যের কণ্ঠ, শুনবো এবারে জনসংখ্যার গান, শিল্পী আশিক ও বিউটি, কথা লিখেছেন নুরুজ্জামান তুষার, সুর করেছেন দীপক কুমার দে।

0: বন্ধুরা, এবারে চলুন শোনা যাক একটি বেতার কার্টুন।
1: আরে আমা গো হাসেম না, আমারে মনে হয় দেখাও দেখলো না।
2: হাসেম, ওই হাসেম, হাসেম
3: কাটা। ও জয়নাল ভাই, কিছু কইলা
1: কি রে? আমারে মনে হয় চিনলি না, নয়া সাইকেল চালাইয়া বেল বাজাইতে বাজাইতে চলে যাইতাছস। আরে জিনিসটা তো জব্বর, শ্বশুরে দিল বুঝি।
3: জি না, এই গ্রামে এই প্রথম হাসেম তালুকদারি যৌতুক ছাড়া বিয়া করলো। শ্বশুরের কাছ থেকে একটা কানা করিও লই নাই, দেনমোহরের টাকাও বিয়ার আসরে শোধ করে দিছি।
2: বাবা বাবা, এত কাণ্ড কইটা গেছে তোর বিয়াতে, আমি কিছুই জানতে পারলাম না।
3: জানবা কেমনে, তুমি কি গেছো আমার বিয়ার দাওয়াতে? কত কইরা কইছি, জয়নাল ভাই আমার বড় ভাই নাই, তুমি আমার বড় ভাইয়ের মতন, তুমি অবশ্যই আমার বিয়াতে থাকবা, অথচ তুমি গেলা না, রাগ হয় না আমার?
1: হন রাগ করিস না ভাই, যেদিন তোর বিয়া সেই দিন ব্যানেই তোর ভাবিরে হাসপাতালে নিয়ে গেছি।
3: কেন, কি হয়েছে ভাবির?
1: আর কি, একটা পোলার আশায় থাইকা থাইকা এই নিয়ে সাইডটা মায়া হইল, কারো অবস্থায় ভালো না, ওরা হনো হাসপাতালে, আমি ওইখানেই যাইতাছি।
3: কও কি, আসো জয়নাল ভাই, আসো আসো, আমার সাইকেলে বসো, আমি তোমারে হাসপাতালে পৌঁছাইয়া দিই।
1: চল হাসেম, বিয়াতে তুই যৌতুক নেস নাই, দিন মোরও শোধ করে দিছস, শুই না বড় খুশি হইলাম রে ভাই, আরো একটা ভালো সিদ্ধান্ত তুই অহনই নিয়ে এলা।
3: কি সিদ্ধান্ত জয়নাল ভাই?
1: আমার জীবনের তো এক তো অভিজ্ঞতা থেকেই কইতাছি, ছেলে হোক আর মেয়ে হোক, জীবনে দুইটার বেশি সন্তান নিস না ভাই।
3: হ্যাঁ জয়নাল ভাই, সিদ্ধান্ত পাক্কা, ছেলে হোক আর মেয়ে হোক, দুইটার বেশি না।
1: কথাটা মনে রাখিস।
0: বেতার কার্টুনটি শুনলেন, আর এরই সাথে শেষ হয়ে এলো আমাদের আজকের অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময়টুকু। বুঝতেই পারছেন বিদায় নিতে হবে এবার, তো আজ আর নয়, কথা হবে আবারও। সবাই ভালো থাকবেন, খুব ভালো, আর ভালো রাখবেন নিজেকে এবং অন্যকে, এমনই প্রত্যাশায় জানিয়ে দিই শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: অনুষ্ঠানটি শেষ হলো, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছে সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সকলকে সহযোগিতা করার আহ্বান। সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ডের পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন আগামী বৃহস্পতিবার। 1,10,000-এরও বেশি কৃষক পাবেন প্রণোদনার অর্থ, জানালেন কৃষিমন্ত্রী। অপতথ্য ও এআই নির্ভর বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। দেশে একদিনে হামের উপসর্গে 7 শিশুর মৃত্যু। মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানিয়ে ব্রিকসের যৌথ ঘোষণা গৃহীত। এবং চীনে জুনিয়র এশিয়া কাপ নারী হকি টুর্নামেন্টে মালয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে পঞ্চম এবং পুরুষ হকিতে চাইনিজ তাইপেকে 5-2 গোলে পরাজিত করে সপ্তম স্থানে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের, বিশেষ করে তরুণদের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এ সহযোগিতা কামনা করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 12 ডিসেম্বর পর্যন্ত চলবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে বিশেষ অভিযান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী এই বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,
3: আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আগামী তিন মাস আমরা এই যে ডেঙ্গুর যে সমস্যাটা, এই সমস্যাটার আমরা সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা 100% পারবো না, কিন্তু অন্তত 80% আমরা পারবো। কারো যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়, ঠিক আছে, ওষুধপত্র আছে, কিন্তু সবচেয়ে বেশি সহজভাবে এবং সবচেয়ে সেফ উপায় হচ্ছে ডেঙ্গু যে সকল কারণে হয়, আমরা সকলেই জানি, এই যে ভাঙা চূড়া কাগজপত্র বিভিন্ন জায়গায় পড়ে থাকে, প্লাস্টিকের, মাটির বিভিন্ন জিনিস পড়ে থাকে, সেখানে পানি জমে এটা তৈরি হয়। কাজেই আমরা যদি সকলে মিলে চেষ্টা করে আমরা আমাদের দেশে পরিবর্তন ঘটাতে পারবো।
2: প্রায় 23 লাখ স্কাউটস এবং বিএনসিসির প্রায় 22,000 সদস্য ছাড়াও প্রাথমিক স্কুল ও মাদ্রাসা সহ সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1.5 কোটি শিক্ষার্থী রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে নিজের বাসা, স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করলে অবশ্যই দ্রুত পরিবর্তন আনা সম্ভবপর হবে।
3: এই দেশটা আমাদেরকে গড়ে তুলতে হবে, কারণ এই দেশে আমরা সকলে থাকব। সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ যারা আমরা একত্রিত হয়েছে, আমরা একটি লক্ষণে একত্রিত হয়েছে যে আমরা আমাদের দেশকে পরিষ্কার করব, আবর্জনা মুক্ত করার চেষ্টা করব। পারবো আমরা? পারবো আমরা ইনশাল্লাহ। কারণ এই যেই সংখ্যাটা আমি বললাম, একটা দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা সম্ভব। 24 সালের 5ই আগস্ট বাংলাদেশের তরুণ সমাজ দেখে দিয়েছে দেশকে কি করে পরিবর্তন করতে হয়। পরিবর্তন হয়েছে। তরুণ সমাজের কাছে আমার আহ্বান, আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আছেন আমার সাথে? আছেন? ইনশাল্লাহ।
2: শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 12 ডিসেম্বর পর্যন্ত দেশ জুড়ে চলবে। ঢাকায় নানা উদ্যোগ নেওয়ার পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলায় একযোগে সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রমও চলবে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 এর উদ্বোধনকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বদা সম্ভাব্য সব ধরনের সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: গবেষণাগারে তৈরি নতুন ধারণা কিংবা প্রযুক্তি যেন সেখানেই আটকে না থাকে, পৌঁছায় শিল্প ও সাধারণ মানুষের হাতে, সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার। রাজধানীর নব থিয়েটারে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষাখাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি যুক্ত করাই মেলার অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে ওয়ান নেশন ওয়ান ইনোভেশন হাব এর ওয়েবসাইট উদ্বোধন করে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার সরকারি লক্ষ্য বাস্তবায়নে গবেষক, উদ্ভাবক, তরুণ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
5: আমরা বিভিন্ন উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি বৃন্দ সহ গবেষক বৃন্দ সহ সকলের কাছে আমি সরকারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি এবং আপনাদেরকে এতটুকু বলতে পারি, বর্তমান সরকার আমাদের যেই সকল প্রেজেন্টেশন আমরা দেখেছি, সেই প্রেজেন্টেশনে যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে সর্বোচ্চ সকল কিছু চেষ্টা এবং উদ্যোগ আমরা গ্রহণ করব। এখন আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছি।
4: তরুণ প্রজন্মের উদ্ভাবনী প্রযুক্তি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সরকার কাজ করছে বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
6: আমাদের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং তরুণ উদ্ভাবকদের মধ্যে প্রতিনিয়ত নতুন ধারণা উদ্ভাবনী উদ্যোগ সৃষ্টি করা হচ্ছে। সরকার, উদ্ভাবক, উদ্যোক্তা ও বিনিয়োগকারী এবং সরকারি সংস্থার সমন্বয়ে একটি এন্ড টু এন্ড ইনোভেশন ইকোসিস্টেম তৈরি করেছে।
4: পরে মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশগ্রহণকারীরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে উদ্ভাবক, নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা ও আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
7: সরকারের যে এই উদ্যোগ, এই উদ্যোগকে অবশ্যই খুব অভিনন্দন জানাই এবং আমরা মনে করি যে শিক্ষার্থী এবং শিক্ষক মিলে যে নতুন নতুন উদ্ভাবনগুলো নিয়ে আসছে, সেটিকে যদি সামনের দিকে যেরকম অর্থায়ন করা লাগবে, যেরকম মার্কেটিং করাতে হয়, সেরকম যদি সুবিধাগুলো দেয়, আমার মনে হয় যে বাংলাদেশেও নতুন নতুন যে জিনিসগুলো চলে আসবে এবং নতুন নতুন এই জিনিসগুলো আসলে মার্কেটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আছে।
4: সরকারের এই উদ্যোগ, উদ্ভাবন ও গবেষণাকে বাজারমুখী করে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে, এমন প্রত্যাশা আয়োজকদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে 1,10,364 জন কৃষক কার্ডের প্রণোদনা পাবেন। তিনি প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে অনুষ্ঠান স্থল পরিদর্শন শেষে আজ সাংবাদিকদের ব্রিফিং করছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন এবং কৃষক কার্ডের পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন করবেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণে এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং, ডিস ইনফরমেশন ও মিস ইনফরমেশন সম্পর্কে দক্ষ করে তোলাই সরকারের মূল উদ্দেশ্য। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যম শিক্ষার পাঠ্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় আনা হবে। তিনি আজ রাজধানীতে স্কুল লিডার্স কনফারেন্স 2026 শীর্ষক এক অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মাধ্যম ভিন্ন হলেও তাদের মৌলিক জ্ঞান, দক্ষতা ও শিক্ষণ ফলের জন্য একটি অভিন্ন ন্যূনতম মান নিশ্চিত করা জরুরি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভাপতি মীর শাহে আলম বলেছেন, যে কোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। তিনি আজ ধানমন্ডি 27 নম্বর সড়ক ও রাপা প্লাজা এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল এবং আশপাশের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শুধু নির্দিষ্ট সময়ে অভিযান পরিচালনা করলেই হবে না, সারা বছর নিয়মিতভাবে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশে পড়ছি সুরাইয়া ইয়াসমিন। 2027 সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। এই নিবন্ধন চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: 2027 সালের হজে গমন ইচ্ছুদের জন্য চলছে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম, যা চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আর সময় বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই সময়সূচি নির্ধারণ করেছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ বেতারকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের ই হজ সিস্টেমের মাধ্যমে সরকারি বা বেসরকারি উভয় মাধ্যমেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
10: নিবন্ধনের লাস্ট সময় হচ্ছে 24 সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে নিবন্ধন করতে হবে। তো প্রাথমিক পর্যায়ে 30,000 টাকা প্রদান করেই ওনার আমাদের জেলা পর্যায়ে, জেলা উপজেলায় আমাদের ডিসি অফিস থেকেই আমাদের এটা নিবন্ধন করা হয়। কেন্দ্রীয় ভাবে আমাদের বাইতুল মোকাররম অফিস আছে, ইসলামের হেড অফিস আছে। যদি কেউ নিবন্ধন করতে চায়, বাংলাদেশের যে কোনো নাগরিক ওনার এনআইডি কার্ড, ওনার ছবি অথবা পাসপোর্টের ফটোকপি দিলে আমরা বিনা পয়সা অনলাইনে আমরা নিবন্ধন করি।
9: তবে নিবন্ধনের ক্ষেত্রে কিছু স্বাস্থ্য ও বয়সজনিত বিধিনিষেধ রয়েছে বলেও জানান ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
10: সাধারণত ছোট শিশুদেরকে হজে দেওয়াটা নিরুৎসাহিত করছে। আর দ্বিতীয়ত হচ্ছে অসুস্থ হার্টের রোগী, যারা সিরিয়াল ডায়ালিসিস করে, কিডনি ডায়ালিসিস করে, যাদের হার্টে ওপেন বাইপাস সার্জারি করা বা খুব সিরিয়াস অসুস্থ অথবা অন্য জটিল রোগ আক্রান্ত, আমরা এভাবে সরকার পত্র পুছিয়ে দিয়ে দিচ্ছি। এরা সাধারণত হজে না দেওয়ার জন্য নিরুৎসাহিত করা।
9: প্রাক নিবন্ধনের পর 3,50,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিরা আগামী 10ই ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বাইতুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
8: জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, অতীতের মতো দেশব্যাপী সন্ত্রাসের ধারাবাহিকতা আর চলতে দেওয়া হবে না। তিনি আজ ভোলার লালমোহনে নাগরিক সমাজের আয়োজনে এক মত বিনিময় সভায় একথা বলেন। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ইনসাফের এক নতুন বাংলাদেশ। এজন্য দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা চান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের উদ্যোগে আয়োজিত দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয় শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, অপপ্রচার কিংবা কলঙ্ক লেপন নয়, বরং ভিন্ন মত বা সমালোচনা অবশ্যই গঠনমূলক হতে হবে। গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে এই সংকট সৃষ্টি হয়েছে। এদিকে জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী নয়াপল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নারী শিক্ষার প্রসার ও নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার 25 জনের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তারকৃতদের আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তাদের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1019 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে 855টি শিশু। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচনে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে

0: আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। আজ প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক OCDSDI প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। তিনি বলেন, দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে আগামী 27 সেপ্টেম্বর থেকে 8ই অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। উল্লেখ্য, আগামী 29 অক্টোবর ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ব্রিক্সভুক্ত দেশগুলো সর্বসম্মতভাবে একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করেছে। আজ নয়াদিল্লিতে শুরু হওয়া অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে গৃহীত এই ঘোষণাপত্রে সংশ্লিষ্ট সব দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের পাশাপাশি পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে এমন পদক্ষেপ পরিহারের অনুরোধ জানানো হয়েছে। ব্রিক্স নেতৃবৃন্দ সংলাপ, আলোচনা ও কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান। যুক্তরাষ্ট্রে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সাথে যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ডাবলিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে সংঘাত প্রলম্বিত করার চেষ্টা করছে ইরান। সংঘর্ষ শেষ হলে জ্বালানি তেলের দামও পড়ে যাবে বলে আভাস দেন ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর, হকি। চীনে জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে বাংলাদেশ পঞ্চম এবং পুরুষ বিভাগে বাংলাদেশ সপ্তম স্থান লাভ করেছে। আজ নারীদের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ 2-1 গোলে মালয়েশিয়াকে পরাজিত করে পঞ্চম স্থান লাভ করে। এদিকে পুরুষদের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ 5-2 গোলে চীনা তাইপেকে হারিয়ে সপ্তম স্থান অধিকার করে। ক্রিকেট। এশিয়া কাপ নারী টি-20 ক্রিকেটের ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: মরু প্রান্তরে অপেক্ষা এখন একটাই, কে পড়বে এশিয়ার সেরা মুকুট? রবিবার রাত 8:30 দুবাইয়ে নারী এশিয়া কাপের শিরোপা নির্ধারণে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। 22 গজের ক্যানভাসে আঁকা হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের নতুন ছবি। অতীতের পাতায় 7 বারের চ্যাম্পিয়ন ভারত যেন একচ্ছত্র সাম্রাজ্য। অন্যদিকে 2 বারের এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা দাঁড়িয়ে নতুন ইতিহাস গড়ার প্রত্যয়ে। বাংলাদেশও একবার এই সোনালী স্মারক ছুঁয়ে দেখেছিল, তবে পরিসংখ্যানের হিসাব ছাড়িয়ে রবিবারের এই ফাইনালে আসল লড়াইটা স্নায়ুচাপ সামলানোর। এ সম্পর্কে বাংলাদেশ বেতারকে বলছিলেন ক্রীড়া বিশ্লেষক ও ধারাভাষ্যকার শামসুল ইসলাম।
4: নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট, সেটা ওয়ানডে ফরম্যাট হোক কিংবা টি-20 ফরম্যাট হোক, সবসময়ই ভারতের একটা দাপট দেখেছি আমরা। 7 বারের চ্যাম্পিয়ন ভারত ওয়ানডে এবং টি-20 ফরম্যাট মিলিয়ে, সেখানে শ্রীলঙ্কাও 2 বার চ্যাম্পিয়ন। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, শ্রীলঙ্কা কিন্তু কারেন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তারা শ্রেয়তর ক্রিকেট খেলে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে হারিয়েছিল এবং লাস্ট ম্যাচে পাকিস্তানের সাথেও 130 খুব সাকসেসফুলি চেজ করে জিতে এসছে। সো অ্যাজ এ টিম শ্রীলঙ্কা খুবই ওয়েল ব্যালেন্সড কম্বাইন্ড। তবে ইন্ডিয়া, তারা শক্তিমত্তায় যোজন যোজন ব্যবধানে এগিয়ে উপমহাদেশের এই দলগুলো চেয়ে। আপনি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ বলুন, তাদের বোলিং অ্যাটাক বলুন, অন পেপার অন গ্রাউন্ড ইন্ডিয়া সত্যিকার অর্থেই বিশ্বমানের দল নারীদের উইংয়ে এবং বেশ শক্তিশালী। সো আগামীকালের ফাইনালে আমার ফেভারিট আবারও ইন্ডিয়া, তবে শ্রীলঙ্কা ফাইট করবার মতো সামর্থ্য রয়েছে, কিন্তু স্টিল মাই চ্যাম্পিয়ন ইজ ইন্ডিয়া।
3: মরুর বাতাসে এখন শুধু প্রতীক্ষার সুর, ভারতের ধারাবাহিক আধিপত্য নাকি শ্রীলঙ্কার নতুন সূর্যোদয়। দুবাইয়ের 22 গজে এখন শুধু এই উত্তরেরই অপেক্ষা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং কুমিল্লা অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশজুড়ে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সকলকে সহযোগিতা করার আহ্বান।

0: সমৃদ্ধ কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ডের পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন আগামী বৃহস্পতিবার। 1,10,000 বেশি কৃষক পাবেন প্রণোদনার অর্থ, জানালেন কৃষিমন্ত্রী। এবং অপতথ্য ও এআই নির্ভর বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। খবর শেষ হল।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি জাকারিয়া মুবিন। ডেঙ্গু সংক্রমণের জন্য সবথেকে ঝুঁকিপূর্ণ মৌসুম বর্ষাকাল প্রায় শেষ হতে চলেছে, অথচ ডেঙ্গুর বিস্তার এখনও থামেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া তথ্য অনুযায়ী গত জুন থেকে ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়তে থাকে। এরপর থেকে প্রতি মাসে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। গত মাসে ডেঙ্গুতে মারা যায় 43 জন, আর সর্বশেষ চলতি মাসের প্রথম 11 দিনেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44। বিভাগ বিবেচনায় ঢাকার পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু খুলনা বিভাগে। ডেঙ্গুতে আক্রান্তের হার পুরুষের বেশি হলেও নারীরা মারা গেছেন বেশি। রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব ও এতে মৃত্যুর বিপজ্জনক চিত্রকে সামনে রেখে আজ থেকে দেশব্যাপী শুরু হয়েছে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির উদ্বোধন করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতার কর্মী, বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর, গার্ল গাইডস, স্কাউটস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে প্রায় 25,000 স্বেচ্ছাসেবক ও কর্মী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অভিযানের স্লোগান, আপনার নিজস্ব পরিবেশ পরিষ্কার রাখুন, আমরা সবাই সুস্থ থাকি এবং প্রতিদিন স্থগিত জল অপসারণ করুন। ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী 3 মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে সেটি সম্ভব। দেশের তরুণ সমাজ যে এই পরিবর্তন আনতে পারে সেটি তারা 2024 সালের 5ই আগস্ট সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে সবাইকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হতে বলেন এবং দৈনিক 1 ঘন্টা সময় বাড়ি ও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে সময় দেওয়ার আহ্বান জানান। তারেক রহমান বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে আগামী 3 মাসে দেশের ডেঙ্গুর সমস্যার সমাধান করা সম্ভব। এই কাজে শতভাগ সফল না হলেও অন্তত 80% সাফল্য পাওয়া সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেন, মশার প্রজনন প্রতিরোধ করা ডেঙ্গু মোকাবেলার সবচেয়ে নিরাপদ এবং সহজ উপায়, কারণ প্লাস্টিক, কাগজ ও অন্যান্য বর্জ্য শহরের পানি প্রবাহ ব্যবস্থা থামিয়ে দেয় এবং সেখানে ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়। বিএনপি সরকার ডেঙ্গুর কার্যকর প্রতিরোধে শুরু থেকেই কাজ করছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তারেক রহমান, গত মার্চে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো এই মূলনীতি অনুসরণ করে বর্ষা মৌসুমের আগেই এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন। ডেঙ্গুকে কোনো নির্দিষ্ট ঋতুর মধ্যে সীমাবদ্ধ না রেখে বছরজুড়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেন। বিশেষ করে বেতার ও টেলিভিশনে জনসচেতনতামূলক প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বার্তা নিয়মিতভাবে তুলে ধরতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ডেঙ্গু প্রতিরোধে প্রধানত গণসচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য প্রচারের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, শিল্পী ফারহানা রহমান পৃথা, গীতিকার এস এম রুহুল আমিন।

দেশাত্মবোধক গানটি শুনলেন ফারহানা রহমান পৃথার কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের মিডিয়াম ওয়েভের আয়োজন। আগামীকালের মিডিয়াম ওয়েভের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন। তবে FM 88.8 মেগাহার্জের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:30 পর্যন্ত। সে পর্যন্ত FM 88.8 মেগাহার্জের সাথেই থাকুন।

দেশাত্মবোধক গানটি শুনলেন ফারহানা রহমান পৃথার কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের মিডিয়াম ওয়েভের আয়োজন। আগামীকালের মিডিয়াম ওয়েভের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি মিডিয়াম ওয়েভের আজকের আয়োজন। তবে FM 88.8 মেগাহার্জের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:30 পর্যন্ত। সে পর্যন্ত FM 88.8 মেগাহার্জের সাথেই থাকুন।

দেশাত্মবোধক গানটি শুনলেন শেখ হাফিজুর রহমানের কণ্ঠে। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বেলা 2:30। কথা ও ছন্দ স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান বিকেল 3:30। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। বর্ণালী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া আধুনিক গান শুনবেন আব্দুল করিম খান ও মাহবুবা রওশন রাখির কণ্ঠে দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05 ও বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন মঞ্জুরা রহমান ও আবু জাফরের কণ্ঠে দুপুর 12:20। বাউল গানের অনুষ্ঠান সন্ধে 6:00। পল্লীগীতি শুনবেন মেহেরুন্নেসা বেগম ও মোহাম্মদ নাসির উদ্দিন শেখের কণ্ঠে দুপুর 12:40। রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান, এতে বিলাস খানি টৌড়ি রাগে খেয়াল শুনবেন শিল্পী নারায়ণ চন্দ্র সাহা। দেশাত্মবোধক গান শুনবেন।

0: সকাল 8:15, দুপুর 12:15, বিকেল 4:50, সন্ধ্যে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন وأنهم يقولون ما لا يفعلون

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: FM ব্যান্ড 28.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।